0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: সময় একদম শেষের দিকে, তাই বিদায় নেব আজকের আনন্দধ্বনিতে। মূলত শুনলাম শরতের গান, একটি দুটি প্রেম ও পূজা পর্যায়ের গান। আজকের আনন্দধ্বনির শেষ শিল্পী রমা মণ্ডল, তার গানের সাথে সাথে আজকে আমি তপারতি এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

107 মেগাহার্টজ FM রেইনবো, এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথের গান আনন্দধ্বনি এই অনুষ্ঠানে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

সেই শান্তি সঙ্গীত, তা তো প্রতিদিন বেজে ওঠে প্রভাত বীণার সুরে। 100.1 FM গোল্ডে প্রভাত বীণায় আজ আপনাদের সঙ্গী আমি তাপস। আমরা তো জানি যে আমাদের ক্যালেন্ডারের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা তারিখ আমাদের বেশ কিছু কথা মনে করিয়ে দেয়। বেশ কিছু দিবস আমরা পালন করি, পালন করার চেষ্টা করি, ব্রত করি। ঠিক যেমন আজকের যে দিনটা, তার সঙ্গে জড়িয়ে আছে বহু কথা। আজ সকাল জুড়ে সেই সমস্ত কথা আপনাদের সঙ্গে ভাগ করে নেব, কিন্তু প্রভাত বীণায় যে কথাটা মনে করিয়ে দেবার চেষ্টা করব যে আজ অর্থাৎ 8ই সেপ্টেম্বর আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। সাক্ষরতার গুরুত্ব তুলে ধরার জন্য ইউনেস্কো ঘোষণা করেছিল আজকের এই দিনটিকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে। আজকের প্রভাত বীণা জুড়ে সে কথাই আপনাদের সঙ্গে ভাগ করে নিতে আমি তাপস।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 8ই সেপ্টেম্বর। 1966 সালের 26শে অক্টোবর ইউনেস্কোর সাধারণ সম্মেলনের 14তম অধিবেশনে 8ই সেপ্টেম্বর তারিখকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। 1967 সালে প্রথমবারের মতো দিবসটি উদযাপিত হয়। দিবসটির লক্ষ্য আপনারা জানেন যে ব্যক্তি, সম্প্রদায়, সমাজের কাছে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা এবং বর্তমানে জাতিসংঘের যে সমস্ত সদস্য রাষ্ট্র রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু দিবসটি উদযাপন করে। কিন্তু কি দরকার, কি প্রয়োজন, কি যৌক্তিকতা এইরকম একটি দিবস উদযাপনের? পৃথিবীর প্রায় 775 মিলিয়ন অধিবাসীর ন্যূনতম প্রয়োজনীয় অক্ষর জ্ঞানের অভাব রয়েছে, এটা আমরা জানি বা না জানি, এটাকে কিন্তু এই মুহূর্তে আমাদের মনের মধ্যে গেঁথে নিতে হবে। এবং এটাও জানিয়ে রাখি যে প্রাপ্তবয়স্ক প্রতি 5 জনে 1 জন এখনও শিক্ষিত নন এবং এই জনগোষ্ঠীর প্রায় 2/3 কিন্তু নারী। বিশ্বের প্রায় 60.7 মিলিয়ন শিশু প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত এবং আরও অনেকের শিক্ষায় অনিয়মিত বা শিক্ষা সমাপ্ত হওয়ার আগেই ঝরে পড়ে। তাই অসম্ভব গুরুত্ব, অসম্ভব যৌক্তিকতা রয়েছে এই দিনটির, আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের, যাতে প্রত্যেকটি মানুষের কাছে ছড়িয়ে যায় এই ভাবনা যে প্রত্যেককে, পৃথিবীর কোণে কোণে যারা রয়েছেন প্রত্যেককে সাক্ষর হতে হবে, শিক্ষিত হতে হবে। যে স্বপ্ন আমাদের মায়েরা দেখেন, তাদের ছেলেমেয়েরা বড় হবে, লেখাপড়া শিখে,

0: রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।
1: আজকে প্রভাত বিনায় আপনাদের সঙ্গে আমি তাপস। আর যারা শুরু থেকেই টিউন করেছেন তারা জানেন যে 100.1 FM গোল্ডের প্রভাত বিনায় আজ কথা হচ্ছে 28 সেপ্টেম্বরের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসকে নিয়ে। কিন্তু সাক্ষরতা বলতে আমরা ঠিক কী বুঝি? বেশিরভাগ অভিধানে সাক্ষরতা বলতে সাধারণত পড়তে ও কম করে হলেও একটি ভাষায় লিখতে পারার সক্ষমতাকে বোঝানো হয়। আবার বলি, পড়তে ও কম করে হলেও একটি ভাষায় লিখতে পারার সক্ষমতাকে বোঝানো হয়। আর এই হিসেবে অসাক্ষরতা হল সাক্ষরতার বিপরীত, যার অর্থ পড়তে ও লিখতে পারার অসক্ষমতা। গবেষকরা বলছেন যে 1950 সালের আগে সাক্ষরতা এবং পরবর্তী সময়ের সাক্ষরতার সংজ্ঞা পরিবর্তিত হয়েছে। 1950 সালের সাক্ষরতা বলতে সাধারণত অক্ষর চেনার সক্ষমতা বোঝানো হতো। আর 1950-এর পরবর্তী সময়ে সাক্ষরতা বিষয়টি প্রসারিত হতে থাকে। কার্যকরী সাক্ষরতা বা ফাংশনাল লিটারেসি শব্দটি জন্ম লাভ করে। সাক্ষরতা

ঐতিহাসিক ধারণা প্রসারণের পর। সাক্ষরতা বলতে বোঝানো হয় রচনামূলক লেখাপড়া, শিক্ষা ও গবেষণা, নৃতাত্ত্বিক ভাষাগত দক্ষতা, অর্থাৎ নির্দিষ্ট কোনো বিষয়ের বাইরেও লিখতে ও পড়তে পারার ক্ষমতা। আমেরিকান গবেষক জেমস পল গির মতে স্বাভাবিকভাবে অপ্রাসঙ্গিক বিষয়। উল্লেখ করি যে লেখা ও পড়া সংস্কৃতগত দিক থেকে আলাদা কোনো বিষয় কখনোই ছিল না এবং অক্ষরগত দক্ষতা অর্জনের উদ্দেশ্যে একদম গোড়ার দিকে কিন্তু শুধু বিদ্যালয়ের প্রচলন ছিল। অর্থাৎ একটা সময় পড়তে পারা এবং একটি ভাষায় লিখতে পারা, সেটাই সাক্ষরতা। এবং তার ভাবনাটা ক্রমশ প্রসারিত হয়েছে যে তার বাইরেও আরও কিছু পারা। যেভাবেই আমরা সংজ্ঞায়িত করি না কেন, সত্যি সত্যি তো পৃথিবীর প্রত্যেকটি কোণের প্রত্যেকটি মানুষের লেখাপড়া শেখাটা, স্বাক্ষর হওয়াটা অত্যন্ত জরুরি। আর বারে বারে মনে হয় যে এই সাক্ষরতার পাঠ যার হাত ধরে শুরু হয় আমাদের সেই মায়েরা।

যেহেতু আজ প্রভাত বিনায় আমরা কথা বলছি আন্তর্জাতিক সাক্ষরতা দিবসকে নিয়ে এবং এই দিবসটি কিভাবে পালন হওয়ার শুরু হয়েছিল, কোন উদ্দেশ্য নিয়ে এই দিনটি পালনের যৌক্তিকতা কী,

অক্ষরতা বলতে আমরা ঠিক কি বুঝি, এই সমস্ত নিয়ে কথা বলছিলাম। আর এই যে সাক্ষরতা অভিযান, অর্থাৎ মানুষকে সাক্ষর করে তোলার যে উদ্যোগ, সেখানে কিন্তু বহু ব্যক্তি মানুষের যেমন ভূমিকা রয়েছে, তেমন বহু প্রতিষ্ঠান এবং সরকারি উদ্যোগ, তারাও কিন্তু কান্ডারির ভূমিকা পালন করেছেন, আজ করছেন। তার মধ্যে দুটি সংগঠনের বা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করি। একটি হচ্ছে জাতীয় সাক্ষরতা মিশন। 1988 সালে ভারত সরকার কর্তৃক গঠিত এই মিশনের মূল লক্ষ্য ছিল দেশ থেকে নিরক্ষরতা দূর করা। এই অভিযানের সঙ্গে যুক্ত সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ এবং পরিকল্পনা প্রণেতারা আধুনিক ভারতের সাক্ষরতার কিন্তু বড় কাণ্ডারি। কাদের কথা বললাম? জাতীয় সাক্ষরতা মিশন। আরও যাদের কথা বলতে হয়, যে প্রাতিষ্ঠানিক উদ্যোগের কথা বলতে হয়, সেটি হচ্ছে সর্বশিক্ষা অভিযান। প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন করতে এবং প্রতিটি শিশুকে সাক্ষর করে তুলতে এই অভিযানের ভূমিকা অনস্বীকার্য। আরও অসংখ্য প্রাতিষ্ঠানিক উদ্যোগ রয়েছে, কিন্তু ওই কাণ্ডারি পায়োনিয়ার জাতীয় সাক্ষরতা মিশন এবং সর্বশিক্ষা অভিযান। যখন আমাদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে পড়ে, তখন তো মনে হয় এক নতুন সকাল আজ।

0: 100.1 FM गोल्डे प्रभात बिना 100.1 FM गोल्डे
1: आज के प्रभात बिनाए आपनादेर संगी आमी तापस आर आज 8ই সেপ্টেম্বর विश्व जुड़े पालित होच्छे आंतर्जातिक साक्षरता दिवस और সেই পালন তার অংশ আজকের প্রভাত বিনাও বলছিলাম সাক্ষরতা অভিযানের ক্ষেত্রে বিভিন্ন প্রাতিষ্ঠানিক উদ্যোগের কথা জাতীয় সাক্ষরতা মিশন এবং সর্বশিক্ষা অভিযান তাদের মধ্যে একেবারে কাণ্ডারির ভূমিকা পালন করছে এবার একটু ব্যক্তি উদ্যোগের কথা বলি আমি চারজন মানুষের কথা বলবো যারা প্রত্যেকে প্রাতঃস্মরণীয় এবং সত্যি সত্যি শিক্ষাকে সর্বস্তরে পৌঁছে দিতে বদ্ধপরিকর তাদের মধ্যে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন ও শ্রীনিকেতনের মাধ্যমে তিনি গ্রামীণ মানুষের মধ্যে ব্যবহারিক ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন আপনারা জানেন কারণ তিনি বিশ্বাস করতেন গ্রামীণ পুনর্গঠনের জন্য গণশিক্ষা অপরিহার্য রবীন্দ্রনাথ ঠাকুর তারপরেই যাদের কথা বলবো তাঁরা হলেন জ্যোতিরাও ফুলে ও সাবিত্রীবাই ফুলে ভারতের পিছিয়ে পড়া ও দলিত শ্রেণীর মধ্যে শিক্ষার আলো ছড়াতে এবং নারীদের স্বাক্ষর করতে এই দম্পতি নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন আর যার কথা বলতেই হয় এই সেপ্টেম্বর তার জন্মমাস তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলায় নারী শিক্ষা ও গণশিক্ষার আসল ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন তিনি তাঁর রচিত বর্ণপরিচয় আজও কিন্তু বাংলা ভাষা ও সাক্ষরতার প্রথম পাঠ

বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, এরকম ব্যক্তি মানুষের উদ্যোগে সাক্ষরতার অভিযান হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উদ্যোগেও। হ্যাঁ, তাদের উদ্যোগেও সাক্ষরতার অভিযান হয়েছে। কিন্তু এমন বহু মানুষ আছেন যাদের নাম আমরা জানতে পারি না, তাই না? জ্যোতিরাও ফুলে, সাবিত্রীবাই ফুলে, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কিংবা জাতীয় সাক্ষরতা মিশন, সর্বশিক্ষা অভিযান, এই সবের বাইরেও বহু মানুষ আছেন যারা সত্যি সত্যি মহান ব্যক্তিত্ব। তারা সমাজ সংস্কারক, কারণ সমাজ থেকে নিরক্ষরতা দূর করতে এবং শিক্ষার আলো ছড়িয়ে দিতে তারা নেতৃত্ব দিচ্ছেন প্রতিদিন। এই মাঠ পর্যায়ের কর্মীরা যাদের নাম আমরা জানতে পারি না, তাদের মধ্যে রয়েছেন বহু স্বেচ্ছাসেবী শিক্ষক ও শিক্ষিকা, যারা কোনো আর্থিক লোভ ছাড়া প্রত্যন্ত গ্রামে, বস্তিতে বা পিছিয়ে পড়া এলাকায় নিরক্ষর বয়স্ক ও শিশুদের অক্ষর জ্ঞান দান করেন। আছেন আশা ও অঙ্গনবাড়ি কর্মীরা, যারা গ্রামীণ এলাকায় মায়েরা এবং শিশুরা যাতে প্রাথমিক শিক্ষার আলো পায় তার জন্য একেবারে তৃণমূল স্তরে নেমে তারা কাজ করেন। আছে বিভিন্ন ক্লাব এবং স্বেচ্ছাসেবী সংস্থা, অর্থাৎ বিভিন্ন সামাজিক সংগঠন। তারা কিন্তু রাতে নৈশ বিদ্যালয় বা বয়স্ক শিক্ষা কেন্দ্র পরিচালনার মাধ্যমে এই অভিযানকে এগিয়ে নিয়ে যান। যারা নিজেদের সুযোগ সুবিধা ত্যাগ করে সমাজকে অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্ত করতে কলম ও বই তুলে দিয়েছেন মানুষের হাতে, তারাই হলেন সাক্ষরতা অভিযানের প্রকৃত কাণ্ডারী।

আসলে এই আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে দাঁড়িয়ে আমাদের অনেক কথা মনে রাখতে হয়। ঠিক যেমন যতই আমরা সাক্ষরতার অভিযান চালাই, এখনও কিন্তু বহু জায়গায় মানুষ রয়েছেন যারা অনেকটাই নিরক্ষর। ইউনেস্কোর সকলের জন্য শিক্ষার যে নিরীক্ষণ রিপোর্ট রয়েছে, সার্ভে রিপোর্ট রয়েছে, সেটা যদি আমরা দেখি, সেখানে দেখব যে অঞ্চল ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় প্রাপ্তবয়স্কদের মধ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম। এরপরেই রয়েছে সাব সাহারান আফ্রিকা অঞ্চলের অবস্থান। বিশ্বের সবচেয়ে কম সাক্ষরতার হারের দেশগুলো হল বুর্কিনা ফাসো, নাইজার ও মালি। আবার সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক অনুসারে পৃথিবীর 77.5 কোটি, আবার বলি 77.5 কোটি পূর্ণবয়স্ক নিরক্ষরের প্রায় 75% 10টি রাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। যদি একেবারে ডিসেন্ডিং অর্ডারে দেখি, তাহলে দেখব যে ভারত, চীন, পাকিস্তান, বাংলাদেশ, নাইজেরিয়া, ইথিওপিয়া, মিশর, ব্রাজিল, ইন্দোনেশিয়া এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। আর পৃথিবীর পূর্ণবয়স্ক নিরক্ষরের সংখ্যার 2/3 মহিলা। এই পরিসংখ্যানগুলো বলবার চেষ্টা করলাম এই কারণেই, আমাদের আজ এই বিশেষ দিনটি পালন করার কতটা গুরুত্বের বোধহয় আমরা অনুভব করতে পারবো।

প্রভাত বিনার শেষ করব আমি তাপস, আর দেখা হবে, কথা হবে সকাল 8:30 মনের মেলোডিতে। আজ যেতে যেতে আজকের এই আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক সাক্ষর হওয়ার ভাবনা, এই কামনা রইল।

0: জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই করিডোরের কাজ সম্পূর্ণ হয়েছে বলে রেলমন্ত্রী
1: সুবহ কি শুরুয়াত
0: কেন্দ্রীয় পেট্রোলিয়াম
1: সুহানি সুবহ 100.1 FM গোল্ড পর।

এরকম ভাদ্র মাসে যখন ফাগুন ফুলের আনন্দের খোঁজ মনের মেলোডিতে, তখন বুঝতে হবে বিশেষ কোনো একটা কারণ আছে। আর সেই কারণটা তো বলবো এই মুহূর্তে। সঙ্গে রয়েছে আমি তাপস, আপনাদের বন্ধু। আর এখন কথায় গানে আপনার প্রিয় অনুষ্ঠান সেই মনের মেলোডি। আর মনের মেলোডিতে কথায় কথায় গানে গানে আজ কি করতে চলেছি সেটা নিশ্চয় বলবো আপনাকে। এই যে তারিখটা 8ই সেপ্টেম্বর,

একটু যদি পিছনে ফিরে যাই, 2026 থেকে 1926, তাহলে দেখব যে আমাদের এক প্রিয় গায়ক, প্রিয় সুরকার, যিনি ভারতবর্ষের বহু ভাষায় গান গেয়েছেন, তার জন্মদিন, এবং যেহেতু 1926 থেকে 2026 অর্থাৎ শতবর্ষ পূর্ণ হচ্ছে, হ্যাঁ, যার গান দিয়ে শুরু করলাম, তিনি ভূপেন হাজারিকা। আজ তার জন্ম শতবর্ষ সম্পূর্ণ হচ্ছে এবং তার জন্য অবশ্যই প্রতিদিনের মতোই সশ্রদ্ধ প্রণাম। পাশাপাশি আজকের এই দিনটা, আজকের এই তারিখটা কিন্তু আরও একজন অত্যন্ত অত্যন্ত প্রিয় শিল্পীর জন্মদিন, 1933, আজকের দিনেই তার জন্ম। আমাদের মনের মেলোডিতে কথা হবে, গান হবে তাকে ঘিরেও। তিনি আশা ভোঁসলে, ভূপেন হাজারিকা এবং আশা ভোঁসলে, এই দুই সশ্রদ্ধ শিল্পীর জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি হয়ে উঠবে আজকের মনের মেলোডি। তাহলে একটি বেসিক রেকর্ডের গান, আধুনিক বাংলা গান আমরা শুনছিলাম ভূপেন হাজারিকার কণ্ঠে শুরুতে, আর এইবার একটি গান আশাজির জন্য, অবশ্যই বাংলা গান। তার প্রথম বাংলা ছবিতে প্লেব্যাক, গলি থেকে রাজপথ, সেই ছবির গান। আবার বলি, আশা ভোঁসলে, তার প্রথম বাংলা ছবিতে প্লেব্যাক।

ভূপেন হাজারিকা এবং আশা ভোঁসলে, এই দুই কিংবদন্তি শিল্পীর গান নিয়েই আজকের মনের মেলোডি। আর তাই মনের মেলোডিতে যারা আসবেন হোয়াটসঅ্যাপে 9903059992 এই নম্বরে যোগ দিতে, তাদের আজ একটি দায়িত্ব, তাদের পছন্দের তালিকার একেবারে শীর্ষে থাকা দুটি গান লিখে পাঠাবেন। ভূপেন হাজারিকার কণ্ঠে কোন গানটি আপনার সবচেয়ে পছন্দের এবং আশা ভোঁসলের কণ্ঠে কোন গানটি অবশ্যই বাংলা আপনার সবচেয়ে ভালো লাগার। আবার বলি, দুটি গানই কিন্তু হবে বাংলা গান, ভূপেন হাজারিকার কণ্ঠে আপনার সবচেয়ে পছন্দের বাংলা গান এবং আশা ভোঁসলের কণ্ঠে আপনার সবচেয়ে ভালো লাগা বাংলা গান। এই দুটো গান লিখে আপনার নাম ঠিকানা লিখে হোয়াটসঅ্যাপ করুন 9903059992 এই নম্বরে। ভূপেন হাজারিকা একেবারে ছোটবেলা থেকেই আনন্দীরাম দাস, পার্বতী প্রসাদ বড়ুয়া এবং কমলানন্দ ভট্টাচার্য নামের তিনজন গীতিকারের মাধ্যমে সেখানকার বারগীত, গোয়ালপাড়ার গান, চা মজদুরের গান, বিহু গান সহ বিভিন্ন ধরনের গ্রামীণ সংস্কৃতির রস আস্বাদন করেন। অসমীয়া সঙ্গীতের পুরোধা এই উস্তাদেরাই প্রাথমিকভাবে তাকে প্রভাবিত করেন। পরবর্তী সময়ে জ্যোতিপ্রসাদ নামের একজন সংস্কৃতির সুধা সাধক ও শিল্পমোদী, যিনি একাধারে সঙ্গীত, চলচ্চিত্র, নাটক, থিয়েটার এরকম বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁর প্রভাব ভূপেন হাজারিকার জীবনে পড়েছিল। জ্যোতিপ্রসাদের মতো হিন্দুস্তানি ক্লাসিক্যাল সঙ্গীত ও উচ্চাঙ্গ নৃত্যের উস্তাদ বিষ্ণুপ্রসাদ রাভার কাত ধরেই সঙ্গীতের জগতে ভূপেন হাজারিকার পা পড়ে। তিনি ছোটবেলা থেকেই সর্বভারতীয় সঙ্গীতের বিভিন্ন ধারা উপধারার মতো গণসঙ্গীত বুঝতে শেখেন। কাজী নজরুল ইসলাম, মুকুন্দ দাস থেকে শুরু করে ভারতীয় উপমহাদেশের বহু নামী দামি লেখক, সাহিত্যিক, শিল্পী, বিশেষ করে সত্যেন সেন, শচীন দেববর্মন, আবু জাফর শামসুদ্দিন, আলতাফ মাহমুদ সহ অনেকের সঙ্গেই তার সখ্য ছিল এবং এই কারণে তার গানের ওপর তাঁদের প্রভাবও ব্যাপকভাবে ছিল। গণসঙ্গীত যে মানুষটি ভালোবেসেছেন, শ্রদ্ধা করেছেন, কণ্ঠে ধারণ করেছেন, তার জীবনে মানুষের গান, জনমানুষের গান, জনগণেশের গান, জনগণের গান যে একটা বড় জায়গা নিয়ে থাকবে এটা বলাই বাহুল্য। তার সেই গান মানুষ মানুষের জন্য, এই গানটি বিবিসির একদম লিসনার্স রিভিউতে সর্বকালের প্রথম 10টি জনপ্রিয় গানের মধ্যে একটি, মানুষ মানুষের জন্য।

0: কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি মনের মেলোডি
1: মনের মেলোডির সঙ্গে তাপস রাজ ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষরে পূর্তি আজ মনের মেলোডিতে তাঁর গান যেমন থাকছে তেমনই থাকছে যার জন্মদিন আশা ভোঁসলে তারও গান এবং অবশ্যই তাঁদের গান তাদের কাজ এসব নিয়ে কথা আর আপনারা হোয়াটসঅ্যাপে 9903055992 এই নম্বরে জানিয়ে দিচ্ছেন যে আপনাদের পছন্দের দুটি বাংলা গান ভূপেন হাজারিকার কণ্ঠে আপনার সবচেয়ে প্রিয় গান এবং আশা ভোঁসলের কণ্ঠে আপনার সবচেয়ে ভালো লাগার গান কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে গিয়েছিলেন ভূপেন হাজারিকা তখন তার ক্যাম্পাসে সেই সময়কার বিশ্বব্যাপী জনপ্রিয় নাইজেরীয় বংশোদ্ভূত মার্কিন কবি লেখক সঙ্গীত শিল্পী নেগ্রো আন্দোলনের নেতা ও অ্যাক্টিভিস্ট গণসঙ্গীত শিল্পী পল রোবসন কনসার্ট করতে আসেন সেখান থেকে ও মিসিসিপি গানটি শুনে তিনি একেবারে পল রোবসনের ভক্ত হয়ে ওঠেন পল রোবসনের প্রভাবেই পরবর্তী সময়ে তিনি বিস্তীর্ণ দুপায়ে অসংখ্য মানুষের হাহাকার গানটি রচনা করেছিলেন পল রোবসনের পাশাপাশি ভিয়েতনাম যুদ্ধ বিরুদ্ধ ও ঝঞ্ঝা বিক্ষুব্ধ আমেরিকার প্রতিবাদী কণ্ঠস্বর বলে খ্যাত বব ডিলন পিট সিগার তারাও তাকে প্রভাবিত করেছেন ভীষণভাবে একইভাবে ভারতীয় গণনাট্য সংঘের সদস্য হয়ে দেবব্রত বিশ্বাস সলিল চৌধুরী হেমাঙ্গ বিশ্বাস হেমন্ত মুখোপাধ্যায় সহ অন্য অনেকের প্রভাবে মানবতাবাদী জীবনমুখী গান রচনায় উদ্বুদ্ধ হয়ে ওঠেন

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold,
1: FM Gold. এই মুহূর্তে আপনি শুনছেন মনের মেলোডি, সঙ্গে আমি তাপস। আর আজ ভূপেন হাজারিকার জন্মদিন, আশা ভোঁসলের জন্মদিন। জানতে চেয়েছিলাম যে তাঁদের গাওয়া দুটি সেরা বাংলা গান পাঠিয়েছেন আপনারা, জানিয়েছেন অনেকেই, অনেকে আবার গানের অনুরোধ করছেন, না অনুরোধ নয়, যেটা জানতে চেয়েছি সেটা জানালে বড্ড খুশি হব। দীপঙ্কর মাল গঙ্গাধরপুর কর্মতলা কাওড়া থেকে বলছেন যে ভূপেন হাজারিকার গান মানুষ মানুষের জন্য, আর আশা ভোঁসলের গান জিতে দাও আমায় ডেকো না। এই দুই কিংবদন্তি শিল্পীর জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি জানাই। তার মধ্যে মানুষ মানুষের জন্য তো আমরা শুনেই নিয়েছি, তাই না? পরের গান বেশ, ঢাকুরিয়া থেকে সুমিতা রায় বলেছেন যে ভূপেন হাজারিকার কণ্ঠে সবার হৃদয়ে রবীন্দ্রনাথ আর চেতনাতে নজরুল, তাই তো? আর আশাজি, আমি খাতার পাতায় চেয়েছিলাম, এই গানগুলি আমার ভীষণ প্রিয়, খুব ভালো অনুষ্ঠান করছে। এরপর পাঠিয়েছেন, একটু দেখে নেব কে পাঠিয়েছেন, পাঠিয়েছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে স্বপন, না সোমনাথ ঘোষ। ভূপেন হাজারিকা যে গানটির কথা উল্লেখ করেছেন, নাম গানটির দোলা দোলা, এই গানটির কথা বলেছেন। আর আশা ভোঁসলের, তাদের কণ্ঠে বলছেন মন বলছে কেউ আসবে। আচ্ছা বেশ, এরপর চলে যাব শুভ্রা ভট্টাচার্যের কথায়। আজ দুই মহান শিল্পী আশা ভোঁসলে এবং ভূপেন হাজারিকার জন্মদিনে এফ এম গোল্ডের মাধ্যমে প্রণাম জানিয়ে

করেছেন। দুটি গানে কথা বলছেন আশাজির কণ্ঠে, যে গান তোমায় আমি শোনাতে চেয়েছি বারে বারে, আর ভূপেন হাজারিকার কণ্ঠে যে গানের কথা বলছেন, দূর গাঁয়ের ওই সীমানায়। চলে যাব পরের বন্ধুর হোয়াটসঅ্যাপে। সুব্রত মাল গঙ্গাধরপুর ধর্মতলা কাওড়া থেকে বলছেন যে আশা ভোঁসলের গান মহুয়ায় জমেছে আজ মৌ গো, আর ভূপেন হাজারিকার গান

গানের এই যাযাবর। ভূপেন হাজারিকা তাঁর শতবর্ষপূর্তির দিন আজ 8ই সেপ্টেম্বর। তাঁর কথায় তাঁর গানে থাকবো এবং থাকবো জন্মদিনে আশা ভোঁসলে তাঁর গানেও। সকাল 10টা পর্যন্ত আজকের মনের মেলোডিতে আমি তাপস চলে যাব একটি সংবাদ বিরতিতে, তারপর ফিরে আসছি ঠিক সকাল 9টা বেজে 10 মিনিটে। সঙ্গে থাকছেন

এটা কিন্তু আমরা ভূপেন হাজারিকার এই যে গানটি, এই গানটি কিন্তু আমরা শুনেছি বেসিক রেকর্ডে, যেমন তেমন ছায়াছবিতেও। সে প্রসঙ্গে বলবো, তার আগে বলি যে আপনি কিন্তু রয়েছেন এই মুহূর্তে 100.1 FM গোল্ডের মনের মেলোডিতে, সঙ্গে আমি তাপস। আর আজ মনের মেলোডি ভূপেন হাজারিকা এবং আশা ভোঁসলে 1926-1933 দুই বছরে, যাদের জন্ম এই 8ই সেপ্টেম্বর তারিখে। ভূপেন হাজারিকার একটি অসমীয়া ছবির বিখ্যাত গান সাগর সঙ্গমে কত না হাতির অনু, সেটি পুলক বন্দ্যোপাধ্যায় বাংলায় করেছিলেন সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত, যে গানটা আমরা শুনছিলাম। এই গানটি জীবন তৃষ্ণা ছবিতে উত্তম কুমারের ঠোঁটে বা তাঁর লিপে বলতে পারেন রাখা হয়েছিল, এবং এই গানটি কিন্তু ভূপেন হাজারিকার অসমীয়া থেকে রূপান্তরিত প্রথম বাংলা গান। এটি অবশ্যই পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়। এবং তার সঙ্গে ভূপেন হাজারিকার জীবনের বহু ঘটনা, মানে গান জীবনের বহু ঘটনা রয়েছে। বলছেন যে একদিন মাত্র 5 মিনিটের মধ্যে সুর করে দিয়েছিলেন তাঁর কথার উপর প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গান তোমায় কেন লাগছে এত চেনা।

আর কুড়ি ও কোমল ছবিতে প্রথম গাওয়ান পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় লতা মঙ্গেশকরকে দিয়ে, এবং দুই বেচারা ছবিতে প্রথম গাওয়ান গীতা দত্তকে দিয়ে। এরকম অসংখ্য অসংখ্য অসংখ্য গল্প, অসংখ্য ঘটনা রয়েছে তাদের মধ্যে। আর আরেকটা গল্পের কথা বলছেন যে তখন গ্র্যান্ড হোটেলে বিদেশি গান হতো, বিদেশি নৃত্যশিল্পীরা আসতেন, অদ্ভুত সব নতুন নতুন সুরের নতুন নতুন ছন্দের গান পুলক বন্দ্যোপাধ্যায় এবং ভূপেন হাজারিকা তারা শুনতে যেতেন। ওখানেই একবার বিদেশি কৃষ্ণাঙ্গ শিল্পীর দল ক্যালিপসো সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করতে এসেছিল, খুব ভালো লেগেছে অনুষ্ঠান। তারপর কিন্তু পরপর দুদিন ওখানে হাজির হয়েছিলেন এবং ওদের গান শুনতে শুনতেই যথারীতি সুরকার ভূপেন হাজারিকা একেবারে মশগুল হয়ে গেলেন। মিউজিক ব্রেকের সময় গুনগুন করতে করতে বললেন যে লিখুন পুলকবাবু, লিখুন, দারুণ মুড আমার। তো পুলক বন্দ্যোপাধ্যায় লিখে ফেলেছিলেন ক্যালিপসো সুরেরই খুব কাছাকাছি, কি যেন বলবে আমায় গো, কি কথা নয়ন তারায় গো, আহা কি লাজের বাধায় গো, সে কথা বলে গেলেন এখনো। গানটি রেকর্ডে গেয়েছিলেন তরুণ বন্দ্যোপাধ্যায়, আর উল্টো পিঠে ছিল বিহু সুরের একটি গান। তো এতগুলো গানের কথা হলো, তার মধ্যে এই মুহূর্তে যে গানটি আমি শোনাবো আপনাদের, সে গানটি হচ্ছে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় ভূপেন হাজারিকার সুরে এই গানটা।

আজকের মনের মেলোডিতে জানতে চেয়েছিলাম ভূপেন হাজারিকার গাওয়া এবং আশা ভোঁসলের গাওয়া একটি করে গান, যে গানগুলো আপনাদের সবচেয়ে পছন্দের, সবচেয়ে ভালো লাগার। বেশ কয়েকজনের কথা পড়েছি বা বলেছি, এবার যাদের কথা বলবো বা বলবার চেষ্টা করব, পবিত্র শাখা, দু নম্বর এয়ারপোর্ট।

0: গেট দমদম থেকে বলছেন যে ভূপেন হাজারিকার গাওয়া একটি কুঁড়ি দুটি পাতা এই গানটি এবং আশা ভোঁসলের গাওয়া যেতে দাও আমায় ডেকো না পাঠিয়েছেন এবার সায়ন্তনী পান সাগর মধ্যপ্রদেশ থেকে। ভূপেন হাজারিকার গাওয়া সবচেয়ে প্রিয় গানের কথা বলছেন একখানা মেঘ ভেসে এলো আকাশে, আর আশা ভোঁসলের গাওয়া মনের নাম মধুমতি। নিশাকর ধর আমতা জগদ্ধাত্রী তলাকর থেকে বলছেন যে ভূপেন হাজারিকার আমার প্রিয় বাংলা গান গঙ্গা আমার মা, আর আশা ভোঁসলের আমার প্রিয় গান সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি। যতক্ষণ রেডিও টিউন করেছি গানগুলো শুনে আমার মন ভরে যাচ্ছে, আমার প্রিয় গানটা আমি শুনছি, খুব ভালো লাগছে। সকাল দশটা পর্যন্ত আরও ভালো ভালো গান শুনব, বেশ নিশ্চয় শোনাবার চেষ্টা করব। পাঠিয়েছেন এবার দেখিনি কে রয়েছেন, নামটা তো একদম প্রথমে লিখলে খুব ভালো হয়। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে বলছেন যে আমার পছন্দের আশাজির সেরা বাংলা গান যেতে দাও আমায় ডেকো না, যেখানে নিজের জীবনের হারানোর গল্পের সাথে এক স্মৃতি জড়িয়ে আছে, আর ডক্টর ভূপেন হাজারিকার আমি এক যাযাবর, নিজের দেশকে ভালোবাসা ও সাধারণ মানুষের দুঃখ কষ্টকে শিল্পের নিজের গানের সুরের মাধ্যমে জড়িয়ে আছে, তাই আমার খুব প্রিয়। চলে যাব এবার কার কথায় দেখে নিই একবার। সৌমেন সরকার, ভূপেন হাজারিকা তাকে অসমের বললে ভুল হবে, উনি গঙ্গা এবং ব্রহ্মপুত্রকে একসাথে গলায় ধরেছিলেন, তার গান মানেই প্রতিবাদ আর মানবতা। ওর কণ্ঠে আমার প্রিয় বাংলা গান হল মানুষ মানুষের জন্য, আর আশা ভোঁসলেন হলেন সুরের চির যৌবনা, যে গানগুলোকে সমাজ মন্দ মেয়ের গান বলতো সেই গানগুলোকে উনি সম্মান দিয়েছিলেন। তার প্রিয় গান হচ্ছে ফুলে গন্ধ নেই সে তো ভাবতেই পারি না। তো খুব চেনা গানের কথা শুনছি আপনাদের কাছে, আমি কিন্তু এবার একটু অন্যরকম গান শোনাবার চেষ্টা করব। দেখুন এই গানটা শুনুন, দুই বেচারা ছবির গান, ভূপেন হাজারিকার সুর, মান্না দে গাইছেন, একদম অন্যরকম একটি গান।
1: কেউ নাগো যদি যাও চলে যাবো দুর্গি, হাসব পায়রা ইপটুন সুরকি, এই নিয়ে গান হবে সেই দিন দুর্গি দুর্গি। কেউ নাগো যদি যাও চলে যাবো দুর্গি, হাসব পায়রা ইপটুন সুরকি,

শিশুপাঠ শুরু করে শেষ ভাই, আধুনিক সুর দেয় শেষ নাই, শিশুপাঠ শুরু করে শেষ ভাই।

কাদা দাগ গান হলো শেষটা, একটি ভূত চেপেছে গো দেশটা, কাদা দাগ গান হলো শেষটা, একটি ভূত চেপেছে গো দেশটা, হম হম হম হম ঝিক ঝিক সুরকি কেউ না গো, যদি যাও চলে যাবো দূরে গিয়ে হাস।

0: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি,
1: মনের মেলোডি শুনছেন, সঙ্গে আমি তাপস। আর আজ কথায় গানে শ্রদ্ধাঞ্জলি ভূপেন হাজারিকা এবং আশা ভোসলেকে, তাদের জন্মদিনে। আপনারাও সেখানে যোগ দিয়েছেন, আপনারাও কন্ট্রিবিউট করছেন, সে কথায় আসবো। তার আগে একটু আগেও যে বললাম না যে পুলক বন্দ্যোপাধ্যায় এবং ভূপেন হাজারিকা বহু সময় চলে যেতেন গ্র্যান্ডে, সেখানে ওই সেই প্রিন্সেস, সেখানে নানান গান বাজনা শুনতেন, বিশেষ করে বিদেশি, কখনো ক্যালিপসো, কখনো আরও অন্যরকম গান। তো এখানেই জীবনে তিনি প্রথম দেখেন বিশাল বিশাল ট্রিপল কঙ্গো, কি অদ্ভুত ছন্দে বাজাচ্ছিলেন বিদেশি কৃষ্ণাঙ্গ বাদ্যযন্ত্রীরা। তো আবার ভূপেন হাজারিকা সেদিনও ওই কানে কানে পুলক বন্দ্যোপাধ্যায়কে বললেন যে ছন্দটা ধরে ফেলুন, তারপর ওই বাজনার মিটারে তালে তালে লেখা হলো গান, কালো মেঘে ডম্বরু গুরু গুরু ঐ সুরু, এবং ভূপেন হাজারিকার প্রাণবন্ত সুরে সুবীর সেন গানটি রেকর্ড করলেন, যার উল্টো পিঠে ছিল গানটা ওগো শকুন্তলা চলে যেও না। এই যে বাংলা কালো মেঘে ডম্বরু, ভূপেনবাবু পরে অহমিয়াতেও গিয়েছিলেন, গান ছিল ডুব ডুব ডুব ডুব ডম্বরু। আবার ভূপেনবাবুর সুরে পরে ওই ছন্দে, একই রকম ছন্দে আবার লেখা হয়েছিল দ্বিজেন মুখার্জির জন্য আরও একটি গান। বড় ভয় ছিল যাবার বেলায়, এত ভালোবেসেছ আমায়, অজান্তে যদি পিছু ডাকো। এবার আমরা সেই দুটো গান শোনার বা শোনাবার চেষ্টা করব, পরপর যাব আপনাদের কাছে, আপনাদের সঙ্গে একটা ছোট্ট বিজ্ঞাপন, তারপরই আমরা পরপর শুনব এবং শোনাব আপনাদের সেই দুটো গান, সেই ট্রিপল কঙ্গো, তার তালে ছন্দে লেখা প্রথম গান সুবীর সেনের কণ্ঠে এবং দ্বিতীয় গান দ্বিজেন মুখার্জির কণ্ঠে, সুরকার একজনই যার জন্মদিন আজ, ভূপেন হাজারিকা।
0: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
0: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে, মনের মেলোডি।

একটা বিশেষ ঘোষণার কথা আপনাদের জানিয়ে দিই। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটা শেষ হল। আজ যে দুই শিল্পীর জন্মদিন, ভূপেন হাজারিকা এবং আশা ভোঁসলে, তাদের একটি করে গান, আপনার সবচেয়ে পছন্দের গান জানাতে বলেছিলাম। জানিয়েছেন উত্তম কুমার দাস দ্বারহাট্টা হরিপাল হুগলি থেকে, ভূপেন হাজারিকার কণ্ঠে সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত, গানটা শুনিয়ে দিয়েছে। আর আশা ভোঁসলের ভালো লাগা গান যে গান তোমায় আমি শোনাতে চেয়েছি বারে বার, পাঠিয়েছেন এই মুহূর্তে কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। তিনি ভূপেন হাজারিকার গানের কথা না, কোনো গানের উল্লেখ করেননি, কিন্তু আশা ভোঁসলের গাওয়া গান আমি খাতার পাতায় চেয়েছিলাম এই গানটির কথা বলেছেন। বলছেন তোমার কণ্ঠস্বর ঝকঝকেও পরিষ্কার আসছে, ভালো লাগলো, তবেই তো পৌঁছবে আপনাদের কাছে। এবার চলে যাই কার কথায়, পাঠিয়েছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে, সাগর সঙ্গমের সাঁতার কেটেছি কত, ভূপেন হাজারিকার গাওয়া এই গানটার কথা বলছেন। এবং আশা ভোঁসলের গাওয়া কোন শেয়ালোর স্বপ্ন নিয়ে এই দুটো গানের কথা বলছেন, খুব ভালো লেগেছে তার। চলে আসবো, এরে ভয়েস মেসেজ কেন, পাঠিয়েছেন হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে পূর্ণা ঘোষ। বলছেন আশা ভোঁসলে এবং ভূপেন হাজারিকার জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে বলছেন যে আশা ভোঁসলের আমি অন্ধকারের যাত্রী, তুমি আলোর পথ দেখাও, আর ভূপেন হাজারিকার মানুষ মানুষের জন্য। পাঠিয়েছেন গোপাল মান্না উলুবেরিয়া গরুহাটা তেঁতুলতলা থেকে, ভূপেন হাজারিকার গাওয়া মানুষ মানুষের জন্য এই গানটির কথা বলছেন, আর আশা ভোঁসলের গাওয়া ভালোবাসার আগুন জেলে কেন চলে যাও। পাঠিয়েছেন কার্তিক মণ্ডল দাউদপুর সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনা, ভূপেন হাজারিকার গাওয়া একখানা মেঘ ভেসে এলো আকাশে, আর আশাজির গলায় বাঁশি শুনে কি ঘরে থাকা যায়। পাঠিয়েছেন মনিকা মাইতির নামখানা থেকে, না কোনো গানের উল্লেখ করেননি।

ঢাকুরিয়া থেকে সৌভিক সরকার, না সৌভিক সরকার কসবা খালতু থেকে বলছেন যে আশা ভোঁসলে ভারতীয় সঙ্গীতের এক বহুমুখী কণ্ঠ, যার গানে প্রেম, বিরহ, আনন্দ, দুষ্টুমি সব অনুভূতি যেন জীবন্ত হয়ে ওঠে। তার দীর্ঘ সঙ্গীত জীবন ভারতীয় চলচ্চিত্রের সঙ্গীত ভাণ্ডারকে করেছে আরও সমৃদ্ধ। ভূপেন হাজারিকা সুরকার, গায়ক ও গীতিকার হিসেবে যার কণ্ঠে মিশেছিল মাটি, মানুষ, মানবতা ও সমাজের কথা, অসমীয়া সঙ্গীতের সীমানা পেরিয়ে তার গান সমগ্র ভারতবর্ষের শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আশা ভোঁসলের প্রিয় গান বলছেন ভুলে যাব আর ভেবেছি ভুলে যাব, আর ভূপেন হাজারিকার কণ্ঠে আজ জীবন খুঁজে পাবি। তবে এই মুহূর্তে যে গানটা শুনবো বা শোনাবো সেটি আশা ভোঁসলের কণ্ঠে, তার প্রথম বাংলা বেসিক রেকর্ডের গান, 1958 প্রকাশিত হয়েছিল পবিত্র মিত্রের লেখা বিনোদ চট্টোপাধ্যায়ের সুরে। একটি পিঠে ছিল আমি সুখে দুঃখে, অন্য পিঠে ছিল এই গানটি।

এদিকে আপনাদের হোয়াটসঅ্যাপের ভিড় কিন্তু এখনও লেগে আছে, এরপরে আসা কোনো হোয়াটসঅ্যাপ বোধহয় আমি পড়তে পারবো না। পাঠিয়েছেন অনিরিনা ঘোষ বেহালা থেকে, বলছেন ভূপেন হাজারিকার কণ্ঠে যে গানটি, এ কেমন রঙ্গ জাদু বা দোলা এ দোলা, আর আশা ভোঁসলের কণ্ঠে এলোমেলো কথা বা চোখে চোখে কথা বলো না, বা অনেকগুলো একাধিক গান পাঠিয়েছেন, একটি মাত্র গান যে জানতে চেয়েছিলাম। সুখেন্দু ঘোষ গুরুপল্লীর শান্তিনিকেতন বলছেন, গল্প উপন্যাস কবিতা চিরদিন মোর প্রাণ, শোক সাগরে ডুবলে আমি গানে খুঁজি পরিত্রাণ, ভূপেন হাজারিকার গানে গাঁথা জীবনের পানে, আশাজির প্রতিটি গান ফুল পাতা পাখি জানে, প্রণবী তাঁদের প্রতিদিন করি জীবন ধন্য, মনে হয় প্রকৃতি বাঁচে তাঁদের গানের জন্য। এবার পাঠিয়েছেন অতনু পাঠক কাশুন্দিয়া হাওড়া থেকে, ভূপেন হাজারিকা ও আশা ভোঁসলে যে গানের কথা উল্লেখ করছেন, আমি এক যাযাবর এই গানটির কথা বলছেন ভূপেন হাজারিকার কণ্ঠে, আর না আশা ভোঁসলের কোনো গানের উল্লেখ তিনি করেননি। পাঠিয়েছেন দেখে নিয়ে আর কে পাঠিয়েছেন, না মোটামুটি পেয়ে গিয়েছি আপনারা যারা হোয়াটসঅ্যাপ করেছিলেন। এরপর আমাদের মেসেজে কিন্তু SMS-এ কিন্তু অনেক বন্ধুই পাঠিয়েছেন, সেই গানগুলোর কথাও কিন্তু আমি বলবো। হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য পাঠিয়েছেন ভূপেন হাজারিকার কণ্ঠে বিস্তীর্ণ দুপারে, এই গানটির কথা বলছেন আশা ভোঁসলে কণ্ঠে আমায় তুমি যে ভালোবেসেছ, এই গানটির কথা জানিয়েছেন। আর জানিয়েছেন আশিস দত্ত সল্ট লেক থেকে, বলছেন ভূপেন হাজারিকার কোন গান ছেড়ে কোন গানের কথা বলবো, গঙ্গা আমার মা পদ্মা আমার মা মানুষ মানুষের জন্য, বেশ কিন্তু আশা ভোঁসলের কোনো গানের কথা আপনি উল্লেখ করেননি। উলুবেড়িয়া থেকে রমিত দাস, না আজকের বিষয়ে তো কিছুই লেখেননি কিন্তু একটি হোয়াটসঅ্যাপ করেছেন। আচ্ছা আর না আমার মনে হচ্ছে অনেকেই পাঠিয়েছেন যারা আজকের অনুষ্ঠান ভেবে নয় আগের অনুষ্ঠান ভেবে পাঠিয়ে দিয়েছেন, সুতরাং এইবার যাব গানে গানে, পরপর দুটি গান শুনবো বা শোনাবো আপনাদের। কী গান এগুলো? 1959 সালে আশাজির বাংলা গানের প্রথম প্রাইভেট ডিস্ক প্রকাশিত হয় সুধীন দাশগুপ্তের সুরে, সেই ডিস্ক থেকে দুটি গান পরপর আপনাদের জন্য।

মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

আজ ভারতীয় সঙ্গীত আকাশের দুই নক্ষত্র আশা ভোঁসলে এবং ভূপেন হাজারিকা দুজনের জন্মদিন আজ। মনে মেলোডিতে আমি তাপস কথায় গানে শ্রদ্ধা জানানোর চেষ্টা করলাম, তাদের সঙ্গে ছিলেন আপনারা। প্রথমে আশা ভোঁসলে এবং পরে ভূপেন হাজারিকা, তাদের দুটি গান শোনাতে শোনাতে বিদায় নেব আজকের মনের মেলোডি থেকে। দুই শিল্পীর প্রতি আমাদের সশ্রদ্ধ নমস্কার।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভদোদরায় 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্টেডও তিনি সূচনা করবেন আজ। লুক্সেমবার্গ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবিকে সমর্থন জানিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 3 দিনের সরকারি সফরে আজ শ্রীলঙ্কা যাচ্ছেন। সৌদি আরবে একের পর এক হৌথি হামলায় 70 জনেরও বেশি জখম হয়েছেন। সুবর্ণ জয়ন্তী বর্ষের আন্তর্জাতিক কলকাতা বইমেলা এবারের থিম হিসেবে বন্দে মাতারামের 150 বছর এবং আকাশবাণী কলকাতার শতবর্ষ পূর্তি যুক্ত করা হচ্ছে। পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকিতে ভারত দক্ষিণ কোরিয়াকে 7-3 গোলে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও মহারাষ্ট্র সফরে রয়েছেন। গুজরাটের ভদোদরায় আজ তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। শ্রী মোদী এর পাশাপাশি 20,700 কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত পশ্চিমাঞ্চলীয় বিশেষ পণ্য পরিবহন করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। অনুষ্ঠানে উপস্থিত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এখন থেকে বুলেট ট্রেনে মাত্র 1.5 ঘন্টায় ভদোদরা থেকে মুম্বাই পৌঁছানো যাবে।
1: ये रेलवे का मॉडर्नाइजेशन में बहुत बड़ा माइलस्टोन है। सारे सिस्टम्स रेलवे के, चाहे स्टेशन हो, चाहे ट्रैक हो, चाहे ऊपर जो बिजली का तार होता है OHE या सिग्नलिंग ऑपरेटिंग सिस्टम, सबको मॉडर्नाइज किया जा रहा है।
0: প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যেই রেল ও অন্যান্য প্রকল্পের উদ্বোধন করে বলেন, বিকশিত ভারত গড়ে তোলার পথে এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ অবদান যোগাবে।
2: आज मैं विकसित भारत की यात्रा को और गति देने के लिए आपके बीच आया हूं। थोड़ी देर पहले यहां देश के विकास से जुड़े हजारों करोड़ रुपए के प्रोजेक्ट का शिलान्यास और लोकार्पण हुआ है।
0: শ্রী মোদী 9,700 কোটি টাকা মূল্যেরও বেশি আরও 3টি রেল প্রকল্প এবং প্রায় 1,780 কোটি টাকার 3টি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। গুজরাট সরকারের প্রায় 2,600 কোটি টাকার বিভিন্ন প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন তিনি। অন্যদিকে মহারাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্টের সম্মেলনের উদ্বোধন করবেন। 2020 সাল থেকে গ্লোবাল ফিনটেক ফেস্ট বা GFF ডিজিটাল লেনদেন ও আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ।

লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী জাবিয়ের ভেটেল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবিকে সমর্থন করেছেন। তিনি বলেন, বর্তমান বিশ্ব ব্যবস্থার বাস্তবতাকে তুলে ধরতে নিরাপত্তা পরিষদে সংস্কার প্রয়োজন। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ভেটেল বলেন, ভারতের বিশাল ভূখণ্ড এবং আন্তর্জাতিক গুরুত্বের কারণে নিরাপত্তা পরিষদে ভারতের অন্তর্ভুক্তি অত্যন্ত জরুরি। তিনি বলেন, বর্তমানে স্থায়ী সদস্যপদ না থাকা ভারত ও ব্রাজিলের মতো গুরুত্বপূর্ণ দেশগুলিকে নিয়ে নিরাপত্তা পরিষদে সম্প্রসারণ করা যেতে পারে। ভারত আন্তর্জাতিক 6G উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরও 24টি দেশের সঙ্গে যোগ দিয়েছে। এর লক্ষ্য পরবর্তী প্রজন্মে 6G নেটওয়ার্কের অগ্রগতি এমনভাবে পরিচালিত করা যাতে অভিন্ন নিরাপত্তা স্বার্থ বজায় থাকে, প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি পায় এবং উদ্ভাবনকে উৎসাহিত করা যায়। মায়ামিতে G20 উদ্ভাবন বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর বৈঠকের ফাঁকে কেন্দ্রীয় বাণিজ্য শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুডনিকের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে দুই নেতা 6G প্রযুক্তির ভবিষ্যৎ এবং পরবর্তী প্রজন্মের টেলিযোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 3 দিনের সরকারি সফরে আজ শ্রীলঙ্কা যাচ্ছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী সিং বলেছেন, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব ছাড়াও ঐতিহাসিকভাবে দুই সভ্যতার মধ্যে সম্পর্ক রয়েছে। প্রতিবেশী প্রথম এবং মহাসাগর কর্মসূচির আওতায় শ্রীলঙ্কা ভারতের গুরুত্বপূর্ণ শরিক দেশ। শ্রীলঙ্কার নেতৃবৃন্দের সঙ্গে অর্থপূর্ণ আলোচনার দিকে তিনি তাকিয়ে আছেন বলে উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, তার এই সফরে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও তিনি মিলিত হবেন। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে ইমরান আলীর বিচার বহির্ভূত হত্যা ও জোর করে গায়েব করার অভিযোগ নিয়ে রাষ্ট্রসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা পাকিস্তান সরকারকে বিনা বিচারে আটক ও মৃত্যু নিরপেক্ষ স্বতন্ত্র তদন্তের অনুরোধ জানিয়েছে। ইরানের ওপর মার্কিন হামলা হলে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি পরিকাঠামোর ওপর ইরান পাল্টা আঘাত করবে বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে জাহাজ চলাচল সংক্রান্ত পারস্পরিক হামলার জেরে তেলের দাম প্রায় 6 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইরানের সংসদীয় অধ্যক্ষ মোহাম্মদ বাগের গালিবাফ বলেন, ইরানের সম্পদে আঘাত করা হলেও তারাও পাল্টা আঘাত করবেন। এদিকে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার ক্ষেত্রে কোনো কূটনৈতিক প্রচেষ্টার লক্ষণ এখনও দেখা যায়নি। প্রখ্যাত সঙ্গীতশিল্পী এবং অসম বিধানসভার প্রাক্তন সদস্য ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকা জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেছেন, ডক্টর হাজারিকার কণ্ঠ অসম তথা উত্তর পূর্বের আত্মা ও ভাব সমগ্র দেশের কাছে পৌঁছে দিয়েছিল। কিংবদন্তি শিল্পীর গানের মাধ্যমে মানুষ মানুষের আরও কাছাকাছি আসে। গত বছর গুয়াহাটিতে ভূপেন হাজারিকা জন্মশতবর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে তার উপস্থিতির কথা প্রধানমন্ত্রী স্মরণ করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজকের প্রসঙ্গে আগামীকাল শুনবেন আলোচনা, নেশামুক্ত ভারতের দ্বিতীয় তথা শেষ পর্ব। দেবাশিস চৌধুরী ও দীপ পুরকায়স্থের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সৌদি আরবে একের পর এক হাউতি হামলায় 70 জনেরও বেশি জখম হয়েছেন। হাউতি এবং ইয়েমেনে সৌদি সমর্থিত বাহিনীর মধ্যে সংঘর্ষ বাড়তে থাকার মধ্যেই এই হামলা। ইয়েমেনে গৃহযুদ্ধে 4 বছরের শান্তি চুক্তির এর ফলে ভেঙে পড়েছে। সৌদি সরব আভা নাজরান জাজান ও খামিজ মুসাইতে অসামরিক ব্যক্তি ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর এই হামলা চালানো হয়। হাউতিরা অবশ্য এই হামলার বিষয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করেনি। উত্তর কোরিয়া এবং রাশিয়া তুমেন নদীর ওপর তাদের প্রথম আন্তঃসীমান্ত সড়ক সেতু খুলে দিয়েছে। এর মধ্য দিয়ে দুই দেশের ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এক ধাপ এগোল। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যমে সেতুটিকে গুরুত্বপূর্ণ পরিকাঠামো হিসেবে বর্ণনা করে জানিয়েছে, এই সেতু বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতাকে নতুন করে উজ্জীবিত করতে সাহায্য করবে। আন্তর্জাতিক কলকাতা বইমেলার সুবর্ণ জয়ন্তী বর্ষে বন্দে মাতারামের 150 বছর এবং আকাশবাণী কলকাতা শতবর্ষ পূর্তি থিম হিসেবে যুক্ত হচ্ছে। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের ঐক্যতান প্রেক্ষাগৃহে গতকাল এক সাংবাদিক বৈঠকে এবারের বইমেলা উপদেষ্টা কমিটির আহ্বায়ক প্রসেনজিৎ বক্সি একথা জানান। তিনি বলেন, গত 49 বছর ধরে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড দক্ষতার সঙ্গে বইমেলা পরিচালনা করে আসছে, তবে এক্ষেত্রে স্টল বন্টন নিয়ে অনিয়মের অভিযোগ ওঠায় এবার সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

0: 100.1 FM গোল্ডেড স্টুডিওর ঘড়ি এই মুহূর্তে বলছে একটা বেজে 15 মিনিট হয়ে 44 সেকেন্ড। তোমায় গান শোনাবো, শুরু করলাম ভূপেন হাজারিকার কণ্ঠে এই গানটি দিয়ে, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায়, শিল্পীর নিজের সুরে এই গান শুনছিলাম, যাদের অনুরোধে তারা হলেন, না তিনি হলেন রমা রায়, ভি রোড, দাসনগর, হাওড়া থেকে শুনতে চেয়েছিলেন এই গান।
1: একটুখানি এখানে সংযোজন করি এমিলিয়া, আজকে 8ই সেপ্টেম্বর এবং 1926 সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভূপেন হাজারিকা। আজকে এই মহান শিল্পী, শুধু শিল্পী বলে কম বলা হয়, তিনি অধ্যাপক, তিনি গবেষক, তো শিক্ষক তিনি, তো তাকে শতবর্ষে, তার জন্মশতবর্ষে আমাদের প্রণাম জানিয়ে শুরু করলাম আজকের তোমায় গান শোনাবো। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে বোধ হয় আমাদের।
0: আর আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি এমিলিয়া
1: আর আমি দেবলীনা।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডেন।

0: আজকে এই মুহূর্তে যার কণ্ঠে গান শুনলাম এমিলিয়া, আজকে কিন্তু সেই মানুষটারও জন্মদিন। তিনি আশা ভোঁসলে। 1933 সালের আজকের দিনে, মানে 8ই সেপ্টেম্বর তাঁর জন্ম হয়েছিল। আর আজকে তাঁর জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য নিয়ে ঠিক দুপুর 2:30 থেকে দেবলীনা আর এমিলিয়া কিন্তু থাকবে 100.1 FM গোল্ডে। আর এই মুহূর্তে আমরা যে গান শুনলাম মুকুল দত্তর কথা এবং নচিকেতা ঘোষের সুরে, এই প্রসঙ্গে বলে রাখা ভালো, আশা ভোঁসলের বাংলা আধুনিক গান বা বেসিক গান রাহুল দেববর্মনকে বাদ দিলে সবথেকে স্মরণীয় গান এবং বেশি সংখ্যক গান যে কম্পোজারের সুরে, তিনি কিন্তু নচিকেতা ঘোষ।
1: একদম। আর পরবর্তী গান আবারও ভূপেন হাজারিকার কণ্ঠে।
0: হ্যাঁ, কিন্তু এই গান আমরা কার অনুরোধে শুনলাম?
1: এই যে যে গানটি,
0: এই গান আমরা শুনলাম যাদবপুর থেকে সোমেনের অনুরোধে।
1: এবারে আবার ভূপেন হাজারিকার কণ্ঠে গান শুনব। গান শুনতে চেয়েছেন শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। সুকান্ত ভট্টাচার্যের সেই বিখ্যাত কবিতা, তাতে সুর দিয়েছিলেন অনাথ বন্ধু দাশ।

0: অনেক ধন্যবাদ শঙ্করচন্দ্র দেকেও যে এরকম একটি গান আপনি শুনতে চাইলেন, কারণ সচরাচর যে গানগুলোর অনুরোধ আমরা পাই এমিলিয়া, তার বাইরের একটি গান আমরা শুনলাম, তাই না?
1: তবে এই অনুরোধটা আমি এর মধ্যেও পেয়েছি একদিন।
0: আচ্ছা,
1: সেই জন্য হ্যাঁ, মানে কিন্তু এই সব গান বারবার শুনতে ভালো লাগে, যতবার শুনবো ততবারই ভালো লাগবে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানের অনুরোধে যাব। তাপসকান্তি ঘোষ দমদম ক্যান্টনমেন্ট গোড়াবাজার থেকে শুনতে চেয়েছেন এই গান, প্রণব রায়ের কথায় কমল দাশগুপ্ত সুরে সন্ধ্যা মুখোপাধ্যায়।

0: আকাশবাণী কলকাতা একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। 9ই সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25শে অগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল।
1: এমিলিয়া, এবার চলে যাব পরের বন্ধুর অনুরোধে। নদিয়ার ফুলিয়া থেকে রাহুল দাস অনুরোধ করেছেন যে যে গানের মানে গানের কথায় নামাঙ্কিত আমাদের এই অনুষ্ঠান, তোমায় গান শোনাবো, সেই গানটি উনি শুনতে চেয়েছেন। আর সেই গানটি এই মুহূর্তে রাখলাম হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউম ও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়।

0: প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো। সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন aifmgoldkolkata@gmail.com এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।

0: শুনছিলাম আশা ভোসলের কণ্ঠে গান, স্বপন চক্রবর্তীর কথায় রাহুল দেব বর্মনের সুরে। শুনতে চেয়েছিলেন সঞ্জিত পাল, গৌরীপুর, হাওড়া থেকে এই গান।
1: আর এবারে চলে যাব পরের বন্ধুদের অনুরোধে। ছত্রিশগড় থেকে অনুরোধ করেছেন মহারাজ কীর্তনপুরী গোস্বামী, লক্ষ্মীদেবী গোস্বামী, যোগেশপুরী, টুইঙ্কল, ডিম্পল, মীনাক্ষী, নিশা, তুলসী আর দিশা গোস্বামী। তাদের অনুরোধে তারা শুনতে চেয়েছেন মুকেশজির কণ্ঠে যে কোনো একটি বাংলা গান। এই মুহূর্তে এই গান রইল আপনাদের জন্য।

0: সলিল চৌধুরীর কথায় সুরে আমরা শুনছিলাম মুকেশ চন্দ্র মাথুরের কণ্ঠে এই গান।
1: পরের গান হোয়াটসঅ্যাপ থেকে 9903 05 9992 এই নাম্বারে অনুরোধ পাঠিয়েছেন অপূর্ব কর নিউ টাউন থেকে। শুনতে চেয়েছেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গান। এই গানের কথা কানাই ঘোষের, সুর দিলীপ সরকারের।

0: আবারও একটা মানে বেশ কম শুনতে পাও একটা গান, মানে যে গানের অনুরোধ আমাদের কাছে একটু কমই আসে, সেরকম একটা গান আমরা শুনছিলাম। আর এবারে চলে যাই তাহলে পরের বন্ধুর গানের অনুরোধে।
1: নিশ্চয়ই,
0: এবারে আবারও আমরা চলে যাব ভূপেন হাজারিকার গানে। ভূপেন হাজারিকার গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন ধীরেন বসাক ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে।

0: আমরা চলে যাই পরের বন্ধুর অনুরোধে। এমিলিয়া,
1: পরের বন্ধু শুনতে চেয়েছেন আশা ভোঁসলের কণ্ঠে গান। করিমপুর থেকে সন্তোষ সিহি, মোহনার দিকে ছবি থেকে শুনতে চেয়েছেন আশা ভোঁসলের কণ্ঠে গান।
0: আর যে গান তিনি শুনতে চেয়েছেন, স্বপন চক্রবর্তীর কথা এবং সুরে আমরা শুনব এই মুহূর্তে।

0: তোমায় গান শোনাবোর একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা। আর আজকের মানে তোমায় গান শোনাবোর শেষ গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন বাঘাযতীন থেকে জয়দীপ রায়। ঠিক আছে,
1: আর যেহেতু তিনি লিখেওছেন, মায়ের আসার সময় হয়েও এলো
0: এবং আজকে আশা ভোঁসলের জন্মদিন, তাই আপনার অনুরোধে এই
1: গান, পুজোর গান, স্বপন চক্রবর্তীর কথায় রাহুল দেব বর্মনের সুরে আশা ভোঁসলের কণ্ঠে এই গান দিয়ে, 1988 সালের রেকর্ডিং।
0: এবং আপাতত দেবলীনা এমিলিয়া বিদায় নিচ্ছে, আবারও কিন্তু ঠিক দুপুর আড়াইটায় চলে আসব। আর আজকে জন্মদিনে আশা ভোঁসলে শুনতে ভুলবেন না, ঠিকানা কিন্তু একই থাকছে 100.1 FM গোল্ড।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসন, টু লার্ন, টু ইমাজিন হোয়াটস পসিবল। দিস ইজ দ্য ব্রিক্স 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Olivia Nursing Home. Olivia Nursing Home, Domdom, Nagir Bazar. Operation chadai, piles, fissure, fistula, varicose vein theke shusto hoye ek dine bari firun. Laser poddhutir madhyome. Laser procedure korchen prokhyato surgeon Dr. Prosenjit Chowdhury. Jogajog 9830468136. Abar boli 9830468136. Olivia Nursing Home.
3: Kichu gaan, kichu kotha. আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

0: মারাঠি রঙ্গমঞ্চের এবং সঙ্গীতের দিকপাল শিল্পী দীননাথ মঙ্গেশকর। তিনি যখন তার জ্যেষ্ঠা কন্যাটিকে তালিম দিতে বসতেন, তখন তার তৃতীয়া কন্যাটি এক নাগাড়ে বকবক করে যেত সঙ্গী সাথী জুটিয়ে নিয়ে। আর দীননাথজি তাকে ডেকে তালিমে বসালেও কিছুক্ষণের মধ্যে সে ছটফট করতে শুরু করত এবং কিছুতেই তার মন বসত না। অগত্যা দীননাথজি তাকে তুলে দিতে বাধ্য হতেন।
1: শুধু তাই না, তিনি রেগে গিয়ে বলতেন, কি লাফালাফি করতে যাবে তো, যাও যাও। আসলে তখনও দীননাথজি বুঝতে পারেননি যে মা সরস্বতী স্বয়ং কয়েক বছরের ব্যবধানে তার পরিবারে দুবার জন্ম নিয়েছেন। তিনি সেদিন ভাবতেই পারেননি তার জ্যেষ্ঠা কন্যাকে যে কারণে যেভাবে দুনিয়া লতা মঙ্গেশকর বলে চিনবে, ঠিক সেভাবেই একই কারণে তার সেই ছটফটে অবাধ্য দুরন্ত তৃতীয়া কন্যাকেও আশা ভোঁসলে নামে চিনবে।

0: এই গানটা আমরা শুনছিলাম এমিলিয়া বিনোদ চট্টোপাধ্যায়ের সুরে এবং পবিত্র মিত্রর কথায়,
1: এবং শুরুর গানটা আমরা শুনেছি শ্যামল গুপ্তের কথায় মান্না দের সুরে।
0: হ্যাঁ, অসাধারণ কালজয়ী একটা গান। আর বুঝতেই পারছেন যে আজকের সুরেলা সফর না আর কেউ নন, আজকে জন্মদিনে আশা ভোঁসলে, আর আপনাদের সঙ্গে আমি দেবলীনা,
1: আমি এমিলিয়া।
0: আশ্চর্য ছিল তাঁর নকল করার দক্ষতা। তিনি নিজের স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন, বাবা রেয়াজ করতেন আর আমরা খেলতাম আর শুনতাম, এভাবে খেলতে খেলতেই কানে সুর বসে গিয়েছিল। তখন সেভাবে নিয়ম করে তালিম নেওয়া বা রেওয়াজ করা হয়ে ওঠেনি আমার।
1: আর যখন বাবা দিদিকে মানে লতা মঙ্গেশকরকে রেওয়াজ করাতেন, তারা অর্থাৎ আমরা আগেই শুনেছি আশা ভোঁসলে তার সঙ্গীত সঙ্গী সাথীদের নিয়ে বেশ খেলায় মেতে থাকতেন,
0: এবং বাকি দুই বোন এবং ভাই
1: একদম। এবার কিন্তু কানে গানটা যাচ্ছে, সেই গানের তালে তাল মিলিয়ে গলা মিলিয়ে তারা গাইতেন। তারপর একটু বড় হলেন, বোঝার মতো বয়স হলো, ইচ্ছেটা তৈরি হলো, তখন আর গান শেখার মতো অবকাশ নেই। অভাব অনটন তাদের তাড়া করে ফিরছে, ফলে প্রথাগত গানের তালিম তার জুটেছে অনেক পরে।

0: সলিল চৌধুরীর কথা, হৃদয়নাথ মঙ্গেশকরের সুর,
1: হ্যাঁ মানে সচরাচর এটা হয় না, না মানে সলিল চৌধুরীর কথা এবং সলিল চৌধুরীর সুরই আমরা শুনতে অভ্যস্ত বেশি,
0: সবই আশ্চর্য সুর এইখানে আমরা পাবো। আজকে তার কিছু ঝলক,
1: ঠিক।
0: আর নাটকের পরিবার ছিল তাদের, তাই ভাই বোনদের খেলাটাও ছিল নাটক নাটক খেলা। আর সেই নাটকে খেলায় নাটকের খেলায় আশাজি সবসময় সাজতেন রাজকুমারী, মেজ বোন মীনা সাজতেন কুচক্রী নারী,
1: কুচক্রী রানী,
0: আর তার যে উদ্ধারকারী রাজপুত্র তিনি সাজতেন বর্দি লতা মঙ্গেশকর।
1: এবং দেখো শুধু তাই নয়, লতাজি স্কুলে যেতেন, আশাজিও বায়না করতেন তিনি দিদির সাথে স্কুলে যাবেন, কিন্তু সেটা স্কুলের পছন্দ ছিল না। এবং যখন তার বোনকে বার করে দেওয়া হচ্ছে স্কুল থেকে, লতা মঙ্গেশকর তখন বললেন যে ও আমার সাথে বসুক, বললো যে না ও বসতে পারবে না। তখন লতা মঙ্গেশকর বললেন যেখানে আমার বোন থাকবে না আমিও তাহলে সেখানে থাকবো না। আলটিমেটলি দুজনেরই কিন্তু সেই স্কুলের পড়াশোনাটা তখন বন্ধ হয়ে গেল।

0: অনেকেরই মনে হতে পারে যে একটু বিষাদের সুর কেন, ভেবে দেখুন তো। এটাই প্রথম জন্মদিন যেদিন আশাজি শারীরিকভাবে আমাদের মধ্যে নেই, কিন্তু আছেন, প্রবলভাবে আছেন, তিনি তো থাকবেন যতদিন সারা পৃথিবীতে সঙ্গীত থাকবে, আশা ভোঁসলে থাকবেন।
1: বাংলা আধুনিক গানে যদি জুটি বেঁধে থাকেন রাহুল দেব বর্মনের সঙ্গে, তাহলে বাংলা ছবির গানের ক্ষেত্রে এক অবিস্মরণীয় জুটি আশা ভোঁসলে সুধীন দাশগুপ্ত।
0: অবশ্যই
1: সুধীন দাশগুপ্ত সুরে বেসিক গানের রেকর্ড যদিও একটাই, এক পিঠে ছিল এই গানটা

0: আকাশে আজ রঙের খেলা, আরেক পিঠে নাচ ময়ূরী নাচরে। তবে এই একটা রেকর্ডই সুপারহিট।
1: আবার দেখো, বাংলা ছবিতে প্রথম সুধীন দাশগুপ্তর সুরে তিনি প্লেব্যাক করা যখন শুরু করলেন, তারপর একের পর এক, তুমি যে কথা বলছিলে যে জুটির কথা, এই মুহূর্তে আমরা যে গানটা শুনবো, গানটা অসম্ভব শ্রুতিমধুর, পাশাপাশি অসম্ভব কঠিন একটা গান। হ্যাঁ, প্রথম কদম ফুল থেকে শুনে দেখুন।
0: এবং আশাজির প্রিয় গানের অন্যতম একটি।
1: একদম।

0: নচিকেতা ঘোষের সুরে আশা ভোসলের কণ্ঠে বেশ কিছু অবিস্মরণীয় বেসিক গান আমরা পেয়েছি, যে গান আমরা তোমায় গান শোনাবতে শুনেওছি,
1: মনেরও নাম মধুমতি শুনেছিলাম,
0: অনুরোধ পেয়েছি, শুনেওছি। এবার নচিকেতা ঘোষের সুরে ফিল্ম সং যেগুলো রেকর্ড করেছেন প্রত্যেকটাই সুপার ডুপার হিট, মৌচাক, স্বয়ং সিদ্ধা, ফরিয়াদ। বিশেষত স্বয়ং সিদ্ধার গান তার নিজের খুব পছন্দ ছিল।
1: স্বয়ং সিদ্ধার গান তখন তোমার রেকর্ডিং হয়ে গেছে কিন্তু ফিল্মটা তখনও রিলিজ করেনি। তো সেরকম সময়ে একদিনকে আশাজির বাড়িতে হেমন্তবাবু এসেছেন, হেমন্ত মুখোপাধ্যায়, এবং আশাজি হারমোনিয়াম বাজিয়ে একটা গান শোনালেন হেমন্তবাবুকে, এবং শুনিয়ে বললেন, দেখুন হেমন্তদা, কি অসাধারণ সুর করেছেন না নচিবাবু। আমরা সেই গান শুনি এখন।

নচিকেতা ঘোষের সুরে আমরা গান শুনছিলাম, আর আমাদের সংবাদ বিরতিতে যেতে হবে। যেতে যেতে আমরা রেখে গেলাম কল্যাণজী আনন্দজীর সুরে নাস্তিক এই ফিল্মের গান। ঠিক 3:10 মিনিটে আবার ফিরে আসব, সঙ্গে থাকবেন কিন্তু।

0: আজ জন্মদিনে আশা ভোঁসলে আপনাদের সঙ্গে আছি দেবলীনায় মিলিয়া, এবং যে গান আমরা শুনছিলাম চাঁদর সুরজ এই ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে, বলার অপেক্ষা রাখে না সুরের চলন দেখে যে সলিল চৌধুরীর সুর।
1: একদম, এবং সলিল চৌধুরীর সুরে আশা ভোঁসলের প্রথম গাওয়া গান হায় রে হায় রে জান কিউ না যায় রে, বিমলের প্রোডাকশনের সেই বিখ্যাত ছবি অপরাধী কৌন। তারপর সলিল চৌধুরীর সুরে আমরা অনেক গান পেয়েছি, কিন্তু এটা একদম প্রথম গান।
0: এবং দেখো মানে অপরাধী কনের গানটা ছিল প্রথম গান, এবং সলিল চৌধুরীর সঙ্গে আমরা জানি যে বেশি সফল জুটি লতা মঙ্গেশকরের, কিন্তু তারপরেও যে কটা কাজ সলিল চৌধুরী আশা ভোঁসলেকে নিয়ে করেছেন, সেটা বাংলা আধুনিক গান বলো, ওই পথ দূরে দূরে বা বাংলা ছবির গান বলো, যে কটা কাজ তিনি করেছেন প্রত্যেকটাই কিন্তু এক একটা মাস্টারপিস। এবং আজকে জন্মদিনে আশা ভোঁসলেতে আমরা কিছু অজানা কথা তার জীবনের সেগুলো বলার চেষ্টা করছি, যে যে সুরকাররা তার জীবনে একটা বিশেষ ভূমিকা বিশেষ অবদান রেখেছেন তাদের সুরগুলো, এবং সবথেকে বড় কথা আশাজির যেটা মেন ইউএসপি তার ভার্সাটাইলিটি, তার বহুমুখী প্রতিভা, তো সেইটা একটু বিভিন্ন ধরনের গান শুনে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছি বিজ্ঞাপন বিরতি
1: এই মুহূর্তে।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

0: দেখো, বাঘিনী ফিল্মে যেরকম খ্যামটা স্টাইলে ছিল মন নিয়ে কি মরবো নাকি শেষে, আবার এই যে আমরা মন নিয়ে ফিল্মের সাউন্ড ট্র্যাক থেকে এই মুহূর্তে মানিনীর রাত কাটে না শুনছিলাম, এখানে কীর্তন অঙ্গের একটা ছোঁয়া পাচ্ছি। একটু মনে করে দেখুন, এই সিনেমাতেই কিন্তু একটা অসাধারণ লড়িও আমরা পেয়েছিলাম, দীপ জ্বেলে এই তারা।
1: একদম। এবং মঙ্গেশকর পরিবারের ক্ষেত্রে পারিবারিক বন্ধু বা অভিভাবক সম ছিলেন হেমন্ত কুমার বা হেমন্ত মুখোপাধ্যায়। তিনি ছিলেন পিতৃহীন ভাই বোনগুলোর হেমন্ত দাদা। ছোটবেলা থেকেই হেমন্তবাবুর গান শুনতেন, হেমন্তবাবুর কণ্ঠ তাঁদের মন্ত্রমুগ্ধ করে রাখত, এবং এই মুগ্ধতা, এই শ্রদ্ধা এতটাই তার প্রভাব ছিল যে আশা ভোঁসলে তার প্রথম সন্তানের নাম রেখেছিলেন হেমন্ত ভোঁসলে।
0: একদমই তাই। আর এবার আমরা বারবার বলছি যে আমরা আজকে চেষ্টা করছি আশাজির বহুমুখী প্রতিভাকে, আশাজির ভার্সেটাইলিটিকে আপনাদের কাছে পৌঁছে দিতে। তাই সাহেব বিবি গুলাম এই ফিল্মে, আপনারা জানেন যে আমরা একটা রোমান্টিক খুনসুটির গান পেয়েছিলাম আশাজির কণ্ঠে, ভামরা বড়া না দান হ্যায়, স্যাড সং মানে বিরহের গান পেয়েছিলাম মেরি বাত রহি মেরি মন মে, আবার পেয়েছিলাম এইরকম একটা কাওয়ালি, যে কাওয়ালিটা পরিবেশন করা হয়েছিল মুজরা হিসেবে।

কম বয়সে মন দিয়ে ফেলেন গণপতরাও ভোঁসলেকে এবং আশা দীনানাথ মঙ্গেশকর থেকে বাড়ির মা এবং বড় দিদি রমতে তিনি হয়ে যান

0: আশা ভোঁসলে। তারপরের অধ্যায়টা সুখের ছিল না, প্রাপ্তি বলতে ছিল তিন সন্তান। ১৩ বছর পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। ১৯৫৯ সালে আশা ভোঁসলে আবার পুরোপুরি ফিরে আসেন তাঁর মঙ্গেশকর পরিবারের কাছে, আর তখন থেকেই বোধহয় শুরু হয়েছিল উপরে ওঠার সত্যিকারের কঠিন লড়াই।
1: এবং বারবার যেটা স্বীকার করেছেন, ছোট বোন ভাই এরা তো তার দিদিকে নকল করবেই, কিন্তু তিনি বুঝতে পারছিলেন যে লতা মঙ্গেশকরের ছায়া থেকে তাকে বেরোতে হবেই, সে যেভাবেই হোক। কারণ লতা মঙ্গেশকরের গায়কির এতটুকু ছাপ থাকলেও তিনি বড়জোর লতাজির বোন হয়ে থেকে যাবেন। তাই পাশ্চাত্য সঙ্গীত এমনিতেই ভালোবাসতেন, অসম্ভব পছন্দ করতেন, সেই অভ্যেসগুলো পাশ্চাত্য সঙ্গীতের বিভিন্ন ধরনের গায়কের অভ্যেস করে সেগুলো আয়ত্ত করতেন, এবং নিজের কথায় যে এইটাকে পাকড়াও করতে হবে, এই সুরটাকে পাকড়াও করতে হবে। আর তার সঙ্গে খানিকটা প্রভাব ছিল গীতা দত্তের গায়কি। তিনি নিজে বলেছেন এলভিস প্রেসলি শুনতেন, কার্মেন ডোমিনিকস শুনতেন, এরকম।
0: হ্যাঁ,
1: একদম,
0: কার্মান ম্যারেন্ডা, ক্যাথরিন ভ্যালেন্টিনা তিনি শুনতেন। এবং তাঁর এইসব কাজে যে লোকটা খুব মানে খুশি হয়ে মদত দিতেন তিনি ছিলেন শ্রী রামচন্দ্র।

0: এই গান দিয়ে আশা ভোঁসলের সঙ্গীত জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে আমরা প্রবেশ করলাম, যার নাম অপি নায়ার। শুনছিলাম ফির ওহি দিল লায়াহু ছবি থেকে এই গান। গুরুত্বপূর্ণ অধ্যায় তো বটেই, কারণ জীবনের সেই শুরুর সময়টা প্রায় ধ্রুব তারার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন নায়ার সাহেব। এবং নায়ার সাহেব তার সাক্ষাৎকারে বলছেন, আমি যখন আশাকে পাই তখন ওর মধ্যে বড় গায়িকা হওয়ার সম্ভাবনা ছিল, ছিল না শুধু আত্মবিশ্বাস। আশার তখন দরকার ছিল এমন একজন সঙ্গীত পরিচালকের যিনি আশাকেই প্রধান গায়িকা করে নেবেন এবং ওর আত্মবিশ্বাসের পথ প্রশস্ত করে দেবেন। আমি শুধু সেই কাজটুকুই করে গেছি, বাকিটা যা করার আশা নিজেই করেছে।
1: তবে দেখো, এই জুটিও কিন্তু একটা সময় ভেঙেছে, আর এমনভাবে ভেঙেছে যে তারপরে অপি নায়ারের সুরে আমরা কিন্তু আর আশা ভোঁসলেকে পাইনি। তবে অপি নায়ার তাঁর সাক্ষাৎকারে বলেছেন যে আমাদের মধ্যে যত ভুল বোঝাবুঝিই হোক না কেন, আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে আশা একজন অসামান্য গায়িকা, ওর সঙ্গীত প্রতিভার কোনো তুলনাই হয় না। এবং দেখো, এই জুটির যে শেষ গান আমরা পেয়েছি, যে শেষ কাজ প্রাণ যায় পর বচন না যায়, সেই গানও মানে অবিস্মরণীয় আর কি বলবো।

0: এই গানের পর এবার যার সুর করা গান শুনব, তিনি নিজেই এক জায়গায় বলছেন, লতার বোন আশা একজন উচ্চ শ্রেণীর শিল্পী, ওর গলার মধ্যে একটা ইউথফুল রিভার্ব বা মেজাজ আছে, সুর নিয়ে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা করে ওকে বুঝিয়ে দিতে পারলেই অনায়াসে তা গলায় তুলে নিতে পারে। বক্তা শচীন দেব বর্মন।
1: আর আশা ভোঁসলে তার বর্মন দাদাকে নিয়ে বলছেন যে প্লেব্যাকের আসল ম্যাজিক কিন্তু তিনি শিখেছেন তার কাছ থেকেই, কিভাবে ফিল্মের সিচুয়েশনকে বুঝে চরিত্রের ব্যক্তিত্বকে গলায় ধারণ করতে হয় তা তিনি শিখেছেন তার বর্মন দাদার কাছ থেকেই। এস ডি বর্মনের সুরে এমিলিয়া যেসব গান আশা ভোঁসলে রেকর্ড করেছেন তার মধ্যে তার ব্যক্তিগত সব থেকে পছন্দের গান বন্দিনী ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে এই মুহূর্তে রইল আপনাদের জন্য।

দেখো, ঘর এক কিন্তু ঘরানাটা একটু অন্যরকম। খানিকটা হয়তো ইঙ্গিত পাচ্ছেন আপনারা। যাই হোক, আসলে জীবনে তো অনেক রকমের পার্টনারশিপ হয়, অনেক রকমের সম্পর্ক। কিছু নির্ধারণ করে ভাগ্য, কিছু পরিস্থিতি, আবার কিছুটা

0: প্রয়োজন। আর শুরুটা যে কারণেই হোক, কিছু সম্পর্ক কিন্তু অপরিহার্য হয়ে ওঠে। দুজন সৃজনশীল মানুষ, তারা সৃষ্টি সুখের উল্লাসে একে অপরের জীবনে অপরিহার্য হয়ে উঠলেন। আশা ভোঁসলে আর রাহুল দেববর্মন।
1: দেখো, আজা হাজা মাই হু পেয়ার তেরা, তিসরি মঞ্জিলের এই গান যখন রেকর্ডিং হচ্ছে তখনও কিন্তু পেয়ার শুরু হয়নি, এবং সম্পর্কটা একজন সঙ্গীত পরিচালক বা সুরকার এবং একজন গায়িকার। এই মাই হু পেয়ার তেরা, এটা কিন্তু শুরু হলো আরও বেশ কয়েক বছর পরে। আশা ভোঁসলে বারবার তার বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, তাঁর এবং আর ডি বর্মনের সম্পর্কটা কিন্তু আর পাঁচটা দম্পতির মতো একেবারেই ছিল না। এই সম্পর্ক অনেক বেশি ছিল বন্ধুত্বের, পারস্পরিক বোঝাপড়ার এবং নির্ভরতার। আর এই নির্ভরতার ভিত কিন্তু দুজনের ক্রিয়েটিভ জিনিয়াস মিউজিক।
0: একদমই তাই। এবং আশাজি বলছেন, আর ডির মতন করে অন্য কোনো কম্পোজার তাকে বুঝতে পারেননি। মানে আর ডি যেহেতু নিজে একজন কম্পোজার এবং তার পাশাপাশি গায়ক, তাই আশাজিকে তিনি কোনো কম্পোজিশন গাইতে দিলে তিনি ঠিক বুঝতে পারতেন যে আশাজি কোথায় একটু ইম্প্রোভাইজ করতে চাইছেন, এবং তিনি সেটা অ্যালাউও করতেন। তবে দেখো, মানে আর পাঁচজন দম্পতির মতো অন্যটা না হলেও মান অভিমান বা নিত্যনৈমিত্তিক নিজেদের মধ্যে ঠোকাঠুকি, এইটা কিন্তু তাদের ছিল,
1: এবং সেটারও কেন্দ্রবিন্দু মিউজিক।
0: একদমই তাই। এবং আশা ভোঁসলে মাঝে মধ্যে অভিযোগ করতেন যে তুমি আমাকে দিয়ে অদ্ভুত অদ্ভুত গান গাও, এই যে তুমি আজা আজা মাই হু পেয়ার তেরা বললে, যে এই যে অদ্ভুত অদ্ভুত আওয়াজ বার করে গান গাওয়া কিরকম শুনতে লাগে, লোকে কি ভাবে,
1: এবং সেগুলো বেশ কঠিন।
0: হ্যাঁ, এবং তুমি আমাকে ভালো ভালো গানগুলো দিতে পারো না? তো আর ডি বর্মন বলতেন,
1: এখানে মনে হয় ভালো ইন দা সেন্স সহজ
0: না, উনি বলছেন রোম্যান্টিক গান, ফিলিংসের গান, ইমোশনাল গান। তো তখন আর ডি বর্মন বলছেন যে দেখো, আমি এই যে গানগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করি, তো সেগুলো তো আমি তোমাকে মাথায় রেখেই করি, তুমি যদি এগুলো না গাও তাহলে আমি এই গানগুলো বানিয়ে কি করবো, আমি তাহলে বানানো বন্ধ করে দিই, আমি আর বানাবো না। তো যাই হোক, এবার আপনাদের জন্য ব্যাক টু ব্যাক আমরা দুটো গান রাখবো, দুটো একেবারে দুটো জনরের। প্রথম গানটা যে ছবি থেকে, অনামিকা ফিল্মের সাউন্ড ট্র্যাক থেকে, যে ছবির সব গান আশাজি গিয়েছেন, একটা অসাধারণ ক্যাবরেও ছিল, আজ কি রাত কই আনে কো হ্যারে বাবা। কিন্তু তাতে একটা মাত্র গান লতাজি গিয়েছিলেন, একটা মিষ্টি রোমান্টিক গান, বাহমে চলিয়াও। সেটা নিয়ে আশাজি ঘোরতর প্রতিবাদ জানিয়েছিলেন যে কেন তুমি এই গানটা আমাকে দিলে না। সেইখানে আশাজিকে দিয়ে তিনি গাওয়ালেন এক অসাধারণ ভজন, এবং তারপরে আশা আর ডি, মানে যে গান আর ডি আশা ছাড়া ভাবতে পারতেন না, সেই রকম একটা গান ব্যাক টু ব্যাক।

0: তার জীবনের মন্ত্র নিজেকে এমন বলিষ্ঠ করে তোলো যাতে তোমার ভাগ্যলিখনের আগে ঈশ্বর নিজেই তোমাকে প্রশ্ন করেন, বল তোর আকাঙ্ক্ষা কি।
1: জীবনের চরম দুর্দিনেও কখনো হার মানেননি, সবসময় বলতেন আমার কোনো আক্ষেপ নেই, কিছু নিয়ে দুঃখ করি না, জীবনের যে কোনো পরিস্থিতিতে খারাপগুলোকে বর্জন করে শুধু ভালোটুকুকেই আঁকড়ে ধরেছি। ভগবান আমাকে এনার্জি বোধ হয় একটু বেশিই দিয়েছেন, তাই হয়তো সবটুকু কোনোভাবে সামলে যায়।
0: শুধু তার গান নয়, এই অপুরাণ প্রাণশক্তি, হার না মানা উত্তম, তার স্ট্রাগল, তার সাকসেস, সবার উপরে তিনি নিজেই যেন একটা দৃষ্টান্ত। যে কোনো গভীর অন্ধকারের বুক চিরে ফুটে ওঠা আশার অনির্বাণ দীপ্তি। ভালো থাকুন সুরলোকে, জন্মদিনের প্রণাম।

এদিন কালিম্পংয়ে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, বিধায়ক ভরত ছেত্রী ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বিশাল লামা। খারাপ আবহাওয়ার জন্য আজ কালিম্পংয়ে মুখ্যমন্ত্রীর কপ্টার অবতরণ করতে না পারায় মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় ফিরে আসেন। সেখান থেকে ভার্চুয়ালি কালিম্পংয়ের সরকারি অনুষ্ঠানে যোগ দেন তিনি। এদিন তিস্তার বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে 3 লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হয়। প্রশাসনিক কাজকর্ম স্বাভাবিক রাখতে রাজ্য সরকার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএতে প্রশাসক নিয়োগ করেছে। জিটিএর মুখ্য সচিব আইএএস আধিকারিক স্মৃতিরঞ্জন মহান্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উল্লেখ্য, জিটিএর মুখ্য

কার্যনির্বাহী অনিত থাপা গত 17 জুন রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পেশ করেন। পাশাপাশি জিটিএ চেয়ারম্যান অঞ্জল চৌহান এবং ডেপুটি চেয়ারম্যান রাজেশ চৌহান তার পদ থেকে ইস্তফা দেওয়ায় প্রশাসনিক কাজ থমকে গিয়েছিল। উৎসবের মরশুমে রাজ্য সরকার উত্তরবঙ্গের বাগিচা শ্রমিকদের জন্য পুজোর বোনাসের হার সুপারিশ করে অ্যাডভাইসারি জারি করেছে। শ্রম দপ্তরের তরফে জারি করা এই নির্দেশিকাতে আগামী 5ই অক্টোবরের মধ্যে শ্রমিকদের 20%

0: কর্তৃপক্ষই শ্রমিকদের সেই হারে বোনাস দেয়নি বলে অভিযোগ। রাজ্যে আগামী দিনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শূন্য করার লক্ষ্যে নতুন সরকার কাজ করছে বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। বাগুইআটিতে আজ সকালে বিধাননগর পুর নিগম আয়োজিত ডেঙ্গু সচেতনতা পদযাত্রায় অংশ নিয়ে তিনি বলেন, গত বছর এই এলাকায় আক্রান্তের সংখ্যা ছিল ১৬০, এবছর এখন পর্যন্ত তা ৪২। সরকার ইতোমধ্যে নিকাশি নালা, রাস্তা এবং খালগুলির সংস্কার করেছে। বাড়ির খোলা জায়গা নিয়মিত পরিষ্কার না করলে মালিককে বড় অঙ্কের জরিমানা করা হবে বলে স্পষ্ট জানান তিনি।
1: সেই ওয়ার্ডে বেশি ডেঙ্গি হয়েছে। আজকে যারা এসছেন তাদের হাতেও আমরা কিছু মশারি তুলে দেব। আজকে যারা যারা জমি এমনি রেখে দিয়েছেন নোংরা করে, তাদেরকেও আমি সতর্ক করছি, আপনার জমি পরিষ্কার রাখুন, অদারওয়াইজ আমরা আপনার জমি ময়লা রাখার জন্য হিউজ পেনাল্টি দেব এবং সেই পেনাল্টি আপনার প্রপার্টি ট্যাক্সের সাথে জুড়ে দেব।
0: এদিকে মুর্শিদাবাদে দ্রুত বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। জেলায় এ পর্যন্ত এই সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। এবছর এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের নিরিখে মুর্শিদাবাদ রাজ্যের শীর্ষে রয়েছে। মালদার মানিকচক ব্লকের ভূতনি এলাকার বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। ভূতনি থানার ভিতরে বন্যার জল ঢুকে পড়ায় নিরাপত্তার কথা মাথায় রেখে শেষ পর্যন্ত পুলিশ কর্মীদেরও অন্যত্র সরিয়ে নেওয়া হয়। গঙ্গার জল এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। ৩টি গ্রাম পঞ্চায়েতের শতাধিক গ্রাম এখনও জলের তলায়, জলবন্দী প্রায় ৬০,০০০ মানুষ। ভূতনি ব্রিজের ওপর তৈরি করা হয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প, সেখান থেকেই চলছে নজরদারি এবং জরুরি পরিষেবা দেওয়ার কাজ। জেলার পুলিশ সুপার অনুপম সিংহ জানিয়েছেন, পরিস্থিতির ওপর লাগাতার নজরদারি চালানো হচ্ছে। মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় গঙ্গার জল স্তর বৃদ্ধি পাওয়ায় জল জমে গেছে বিভিন্ন জায়গায়। বৈষ্ণবনগর ও কুম্ভরা এলাকার সীমান্তবর্তী এলাকাতেও জল ঢুকেছে। জেলার পুলিশ সুপার জানিয়েছেন, বন্যা পরিস্থিতিতে মালদা জেলার মোট ৮২টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৫টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। আগামী একুশে সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় ক্ষতিগ্রস্ত সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানের ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিত অনলাইন ক্লাস চালু করা হয়েছে। আগামীকাল থেকে নবম, দশম এবং একাদশ শ্রেণীর ক্লাসও শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নাগরিক ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, তারা যেন সমাজসেবা ও পরিচ্ছন্নতা দৈনন্দিন জীবনযাত্রা সহজ করে তোলার অভ্যাস পরিণত করেন। গুজরাটের নভসারিতে বিজেপির নবনির্বাচিত অফিসের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের তৃণমূল স্তরের মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে। আজকের প্রসঙ্গে আজ শুনবেন আলোচনা নেশামুক্ত ভারতের দ্বিতীয় তথা শেষ পর্ব। দেবাশিস চৌধুরী ও দীপপুরকায়স্থের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত ৮টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর গ্রামীণ সংবাদ ৬টা বেজে ৩৫ মিনিটে।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেনশর্মা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন সকলের পরামর্শ নিয়ে পাহাড়ের উন্নয়ন করা হবে। তিনি আজ শিলিগুড়ির উত্তরকোনায় বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এক ভার্চুয়াল বৈঠক করেন। প্রশাসনিক কাজকর্ম স্বাভাবিক রাখতে রাজ্য সরকার জিটিএতে প্রশাসক নিয়োগ করেছে। বিশেষ খাদ্য সুরক্ষা সপ্তাহ উপলক্ষে এক সপ্তাহ ব্যাপী অভিযানের পর কলকাতার 40টি রেস্তোরাঁকে সাসপেনশনের নোটিশ। রাজ্যের বেশ কিছু জেলায় আজও আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। এদিকে মালদার মানিকচকের ভূতনি এলাকায় বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। দলীপ ট্রফির ফাইনালে তৃতীয় দিনের শেষে পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে 466 রানে এগিয়ে। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন সকলের পরামর্শ নিয়েই পাহাড়ের উন্নয়ন করা হবে। তিনি আজ শিলিগুড়ির উত্তরকোনায় বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এক ভার্চুয়াল বৈঠক করেন। নেপালের ঘটনার পর উত্তরবঙ্গে বিপর্যয় মোকাবিলা ব্যবস্থা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে মুখ্যমন্ত্রী সেখানকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেন। মালদার ভূতনির বন্যা পরিস্থিতি নিয়েও সেখানকার জেলা শাসকের সঙ্গে কথা বলেন তিনি। তিস্তার বন্যায় ক্ষতিগ্রস্তদের পরিবারের হাতে 3 লক্ষ টাকা করে চেক তুলে দেন। পাহাড়ে বিপর্যয় মোকাবেলার জন্য জিটিএকে টাকা দেওয়া হচ্ছে বলে বৈঠকের পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
1: জিটিএ কা কাম তুরন্ত পাহাড় মে শুরু হয়ে জানা চাইয়ে আপ ডিজাস্টার ম্যানেজমেন্ট কা রুপিয়া জিটিএ কো দে দিজিয়ে জিটিএ কাম করেগা জিটিএ মে জো করাপশন হুয়া হ্যায় উসকো ভি হাম লোগ নেই ছোড়ুঙ্গা জনতা কা জিতনা রুপিয়া সরকার কা জিতনা খাজানা ইয়ে লুটা হ্যায় উসকো উসুলি করনে কা কাম সরকার করেগা এ আশ্বাসন ভি মে দে রাহা হুঁ।
0: পরে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন মালদা থেকে শুরু করে দার্জিলিং পর্যন্ত সমস্ত জেলার কাজ নিয়ে আলোচনা হয়েছে। বেশ কিছু দপ্তরের কাজ যাতে উত্তরবঙ্গে হয় তা নিয়েও কথাবার্তা হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়েও আলোচনা হয়। আজকের বৈঠকে বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিএসএফ এর আধিকারিকরাও ছিলেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর আজ কালিম্পংয়ে সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তিনি সেখানে অবতরণ করতে না পারায় উত্তরকন্যায় ফিরে আসেন। সেখান থেকেই ভার্চুয়ালি যোগ দেন কালিম্পংয়ের অনুষ্ঠানে। কালিম্পংয়ে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, বিধায়ক ভরত ছেত্রী ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বিশাল লামা। প্রশাসনিক বৈঠক শেষে উত্তরকন্যা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কাজকর্ম স্বাভাবিক রাখতে রাজ্য সরকার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএতে প্রশাসক নিয়োগ করেছে। জিটিএর মুখ্য সচিব আইএএস আধিকারিক স্মৃতিরঞ্জন মহান্তিকে প্রশাসক নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তর থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়। উল্লেখ্য, জিটিএর মুখ্য কার্যনির্বাহী অনিত থাপা গত 17 জুন রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পেশ করেন। পাশাপাশি চেয়ারম্যান অঞ্জুল চৌহান ও ডেপুটি চেয়ারম্যান রাজেশ চৌহান তাদের পদ থেকে ইস্তফা দেওয়ায় প্রশাসনিক কাজ থমকে যায়। কৈলাস মানস সরোবর যাত্রায় গিয়ে নেপালে হরপাবানে নিখোঁজ এরাজ্যের তীর্থযাত্রীদের মালপত্র আইনি প্রক্রিয়া মেনে কাঠমান্ডু থেকে কলকাতায় ফিরিয়ে আনার জন্য সবরকম সহযোগিতার অনুরোধ করে কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের পক্ষে নেপালের শুল্ক বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। 32 জন তীর্থযাত্রীর মোট 19টি লাগেজ কলকাতায় ফিরিয়ে আনার জন্য যে গাড়িটি নির্দিষ্ট করা হয়েছে তার বিবরণ, চালক ও সংশ্লিষ্ট ভ্রমণ সংস্থা চলজাইয়ের প্রতিনিধির নাম ও ফোন নম্বর দেওয়া হয়েছে, কোন রুটে গাড়ি ফিরে আসবে সেটিও উল্লেখ করা হয়েছে। উৎসবের মরশুমে রাজ্য সরকার উত্তরবঙ্গের বাগিচা শ্রমিকদের জন্য পুজো বোনাসের হার সুপারিশ করেছে। শ্রম দপ্তরের জারি করা এক অ্যাডভাইসারিতে আগামী 5ই অক্টোবরের মধ্যে শ্রমিকদের 20% হারে বোনাস মিটিয়ে দিতে বলা হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে মাসিক বেতনভোগী কর্মীদের বোনাস দেওয়ার সিলিং গত বছরের মতো হবে বলেও সুপারিশে উল্লেখ করা হয়েছে। তবে গত বছর কোনো দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক বৈঠক ছাড়াই রাজ্য সরকার একই হারে বোনাস দেওয়ার কথা জানিয়ে অ্যাডভাইসারি জারি করলেও অনেক চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের সেই হারে বোনাস দেয়নি বলে অভিযোগ। বিশেষ খাদ্য সুরক্ষা সপ্তাহ উপলক্ষে গত এক সপ্তাহে শহরে প্রায় 5,500-এর বেশি দোকান ও রেস্তোরাঁয় অভিযান চালায় পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকরা। এর মধ্যে 4,722টি খাদ্য প্রতিষ্ঠানে গুরুতর অনিয়ম ধরা পড়েছে বলে স্বাস্থ্য দপ্তর আজ জানিয়েছে। 98টি দোকানে বিক্রি বন্ধ এবং 35টি দোকানের লাইসেন্স বা রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। 80টি খাদ্য প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। 29টি দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে নিম্নমানের বাসি খাবার, পচা মাছ মাংস ইত্যাদি সরবরাহের দায়ে মোট 40টি রেস্তোরাঁকে সাসপেনশনের নোটিশ জারি করেছে পুরসভা। এর মধ্যে রয়েছে আরসালান, করিমস ও নিজামের মতো নামী রেস্তোরাঁ। পুরসভার কমিশনার ও প্রশাসক স্মিতা পাণ্ডে আজ পুরো ভবনে এক সাংবাদিক বৈঠকে একথা জানান।
2: We had to serve refrain notices to 89 of the such establishments. Section 38 notices were issued to 112 such establishments. আর 40টা সাসপেনশন হয়েছে। What was alarming is that Bengal is very famous for sweets and আমরা যেটা আমাদের এই অভিজ্ঞতাটা হলো মিষ্টি যে দোকানগুলো আছে সেখানে একটু আরো পরিবেশটা পরিচ্ছন্ন থাকা উচিত, সেভাবে তাদেরকে গাইড করে দেওয়া হয়েছে।
0: স্মিতা পাণ্ডে আরও বলেন, সাসপেনশনের নোটিশ পাওয়া ওইসব রেস্তোরাঁ, খাবারের দোকান এবং মিষ্টির দোকান পুরসভার স্বাস্থ্যবিধি মেনে খাবার তৈরির অঙ্গীকার করে লিখিতভাবে আবেদন করলে তা যাচাই করার পর তাদের পুনরায় ব্যবসা করার অনুমতি দেওয়া হতে পারে। পশ্চিম বর্ধমানের পানাগড়ে একটি ফল প্রক্রিয়াকরণ কেন্দ্রে অভিযান চালিয়ে রাসায়নিক ও কলার নমুনা বাজেয়াপ্ত করেছে খাদ্য সুরক্ষা দপ্তর। রাসায়নিক করে 20 ডিগ্রি তাপমাত্রার কোল্ড চেম্বারে রেখে মাত্র 6-7 ঘন্টায় কাঁচা কলা কৃত্রিমভাবে পাকানো হচ্ছিল বলে অভিযোগ। নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাঁকুড়ার অন্যতম পর্যটন কেন্দ্র শুশুনিয়া পাহাড় সংলগ্ন এলাকায় 10টিরও বেশি ছোট বড় রেস্তোরাঁ, খাবারের দোকান ও হোটেল এবং ফুড সেফটি টিমের হানায় সংরক্ষণ করে রাখা মাংস ও চিকেন পকোড়ায় ছত্রাক, তৈরি করে রাখা বাসি গ্রেভি সহ নানান ধরনের অনিয়ম ধরা পড়েছে। কার্যত খাদ্য সুরক্ষা ব্যবস্থাকে শিকিয়ে তুলে দীর্ঘদিন ধরেই সেখানে খাবারের ব্যবসা চলছিল। এছাড়া বেশিরভাগ রেস্তোরাঁ হোটেল যথেচ্ছভাবে খাবারের রং ব্যবহার করার প্রবণতা ফুড সেফটি টিমের নজরে পড়ে।

0: আজকের প্রসঙ্গে আজ শুনবেন আলোচনা নেশামুক্ত ভারতের দ্বিতীয় ও শেষ পর্ব। দেবাশিস চৌধুরী ও দীপ পুরকায়স্থের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম মধ্য, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলের ওপর আগামী শুক্রবারের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। সেই সঙ্গে দীঘার ওপর বিস্তৃত রয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে আজও আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে 10 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন।
1: পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এই সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের। 10 তারিখ থেকে বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে একটু জায়গা করে কন্টিনিউ করবে। উত্তরবঙ্গে আগামী দুদিনে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, মূলত উপরের 5টা জেলাতে আগামী 24 ঘন্টার মধ্যে।
0: এদিকে বাঁকুড়ার বর্জরা পঞ্চায়েতের কৃষ্ণনগরে আজ দুপুরে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে অলোকা ভুঁই নামে এক মহিলার মৃত্যু হয়েছে। মালদার মানিকচক ব্লকের ভূতনি এলাকায় বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। ভূতনি থানার ভিতরে বন্যার জল ঢুকে পড়ায় পুলিশ কর্মীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। গঙ্গার জলস্তর এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 3টি গ্রাম পঞ্চায়েতের 100+ গ্রাম জলের তলায়, প্রায় 60,000 মানুষ জলবন্দী। ভূতনি ব্রিজের ওপর অস্থায়ী পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে, সেখান থেকেই চলেছে নজরদারি এবং জরুরি পরিষেবা প্রদানের কাজ। মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ায় গোটা এলাকা জলমগ্ন। দুর্গত মানুষজনকে উদ্ধার করে আশ্রয়স্থলে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে বর্তমান বন্যা পরিস্থিতিতে জেলার 82টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত, যার মধ্যে আছে 5টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আগামী 21 সেপ্টেম্বর শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম সেমিস্টার। ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের পড়ুয়াদের পাঠদানের ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিত অনলাইন ক্লাস চালু রয়েছে। জেলার 23টি আশ্রয় কেন্দ্রের শিক্ষার্থীদের জন্য মথুরাপুর মডেল স্কুলে বিশেষ ক্লাস করছেন শিক্ষক শিক্ষিকারা। পূর্ব মেদিনীপুরের আগ্রা 1 নম্বর ব্লকের জুমকি গ্রাম পঞ্চায়েতের চাটলা ও চিরুলিয়া এলাকায় গতকাল ঝোড়ো হওয়ায় বেশ কয়েকটি বাড়িও পড়ে।
2: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে সর ফিরোজি। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि भारत ने अपनी फिनटेक यात्रा को नई ऊंचाइयों तक पहुंचाया है। इसमें नवाचार और वित्तीय समावेशन को सबसे अधिक महत्व दिया जा रहा है। प्रधानमंत्री आज शाम मुंबई में ग्लोबल फिनटेक फेस्ट के 7वें संस्करण को संबोधित कर रहे थे। उन्होंने कहा कि एजेंटिक AI, टोकनाइजेशन और क्वांटम जैसी नई प्रौद्योगिकियां वित्तीय क्षेत्र में नई संभावनाएं खोल रही हैं। श्री मोदी ने UPI को फिनटेक क्षेत्र की बड़ी उपलब्धि बताया। उन्होंने कहा कि पिछले महीने UPI के 2400 करोड़ से अधिक लेन देन हुए। उन्होंने बताया कि भारतीय UPI अब 11 देशों में संचालित हो रहा है। श्री मोदी ने फिनटेक कंपनियों से मजबूत साइबर सुरक्षा व्यवस्था, डेटा के नैतिक इस्तेमाल के लिए मानक और प्रभावी नियामक व्यवस्था विकसित करने का आग्रह किया।
3: हमें भारत में साइबर सिक्योरिटी को टॉप नॉच बनाना है। हमारी इंडस्ट्री के पास अपने इथिकल डेटा प्रोटेक्शन स्टैंडर्ड्स होने चाहिए। हमें एक मजबूत फिनटेक रेगुलेटर इंडस्ट्री इनोवेशन इकोसिस्टम बनाना है और हमारे पास एक फिनटेक कंज्यूमर प्रोटेक्शन इंडेक्स होना चाहिए, जिसके आधार पर हर कंपनी की पारदर्शी रेटिंग हो सके।
2: देश के आर्थिक वृद्धि का उल्लेख करते हुए प्रधानमंत्री ने कहा कि वैश्विक संघर्षों, अनिश्चितताओं और ऊर्जा तथा उत्पादों की आपूर्ति व्यवस्था पर दबाव के बावजूद भारत की अर्थव्यवस्था ने पिछली तिमाही में 7.8% की वृद्धि दर्ज की है। उन्होंने कहा कि इससे दुनिया का भारत पर भरोसा और मजबूत हुआ है। इससे पहले प्रधानमंत्री ने गुजरात के वडोदरा में 35,000 करोड़ रुपये की विभिन्न विकास परियोजनाओं का शिलान्यास और लोकार्पण किया। श्री मोदी ने पश्चिमी क्षेत्र के लिए विशेष माल ढुलाई गलियारे के 3 प्रमुख खंडों को राष्ट्र को समर्पित किया। इसके साथ ही माल ढुलाई गलियारे के संचालन का मार्ग प्रशस्त हो गया है। श्री मोदी ने कहा कि ये गलियारा

0: construction of ties, people-to-people ties, are very important. Prime Minister Narendra Modi and Russian President Vladimir Putin will hold bilateral talks on the sidelines of BRICS summit. Addressing media at a virtual briefing in New Delhi, Kremlin spokesman Dmitry Peskov said both leaders are expected to discuss issues of mutual interest. Mr. Peskov said Russia considers India a very important player in the global majority. Defence Minister Rajnath Singh arrived in Colombo today on a three-day visit to Sri Lanka aimed at deepening bilateral defence and maritime cooperation. During his visit, the Defence Minister will hold talks with Sri Lanka's leadership on various issues. Department of Telecommunications has helped prevent suspected cyber fraud losses of more than 5,000 crore rupees through its Financial Fraud Risk Indicator, FRI, within 15 months of its launch. The Ministry of Communications has said that the milestone marks a decisive scaling up of an initiative that had prevented 660 crore rupees of losses in its first 6 months of operation. And India bagged 5 medals, including 2 gold, 2 silver and 1 bronze on the penultimate day of the Stage 3 of World Archery Para-Series in Ahmedabad today, with the men's teams winning the top honours. Reigning world champion Toman Kumar and Shyam Sundar Swamy clinched the gold medal in the men's compound team event. Men's duo of double Paralympic medalists Harvinder Singh and Vijay Sundi bagged the yellow medal in recurve team title. The women's recurve team of Bhavna and Pooja settled for silver. And that is the end of this news bulletin.
1: Gaane Kothay Golden Shomoy. Aapni shunchen 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold. বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
2: বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ, যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউম ও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন aifmgoldkolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ, গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
3: ঘড়ির কাঁটা বলছে 8:12:29। মৌসুমী আর মনীষা আছে আপনার সঙ্গে, আর আপনি শুনছেন আপনার কথা, সময়টা আপনার, আপনি কথা বলবেন, মৌসুমী আর মনীষা শুনবে, কিন্তু কি নিয়ে কথা বলবেন?
4: আজকের কথা হবে ডিগ্রি নয়, প্রকৃত শিক্ষাই মানুষের পরিচয়, এই বিষয় নিয়ে আপনি কথা বলবেন। আর আপনি কথা বলবেন যে মাধ্যমগুলোর মাধ্যমে, সেটা হচ্ছে 2248-8085। আর যদি ভাবেন যে হোয়াটসঅ্যাপ করবেন, মানে লিখবেন বা SMS করবেন আমাদের, তাহলেও নাম্বারটা হচ্ছে 9903050992। আর আমাদের ফেসবুক যে পেজ রয়েছে, মানে 100.1 FM Gold Kolkata, এই পেজে আজকের এই যে আপনার কথার বিষয় এটা কিন্তু পোস্টার পড়ে গিয়েছে অলরেডি। সেই পোস্টারের নিচে কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য, সেখানে এসেও কিন্তু আপনি চাইলে কমেন্ট করতে পারেন। প্রথমেই চলে যাই হোয়াটসঅ্যাপের একটা মেসেজে। হোয়াটসঅ্যাপ করছেন আমাদেরকে সুমিতা রায় ঢাকুরিয়া থেকে, তিনি বলছেন ঠিক কথা বলেছেন, প্রকৃত শিক্ষার কাছে কোনো ডিগ্রি দরকার হয় না। শ্রদ্ধা প্রণাম সম্মান এগুলো যারা প্রতিনিয়ত পালন করে তাদের কি কারুর কারুর ডিগ্রি আছে তা তো নয়, শ্রদ্ধা প্রমাণের কাছে ডিগ্রির দরকার আছে কি? আমার তো মনে হয় না। স্বনামধন্য ব্যক্তিদের শ্রদ্ধা করলে এই সবের কোনো দরকার নেই। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় আমাদের এই হোয়াটসঅ্যাপটা করেছেন। ফোনে কে আছেন সরাসরি?
5: হ্যালো, নমস্কার।
3: হ্যাঁ বলুন।
5: চক মাঝপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাহের আলী বলি।
3: বলুন।
5: আপনার শিক্ষায় আপনার পরিচয়, আপনার ব্যবহারই আপনার পরিচয়। তো আমি বলবো যে যদি শিক্ষাটা ডিগ্রি নয়, শিক্ষা যদি ঠিক মতন হয়, আপনার সেই শিক্ষার ব্যবধানের শিক্ষার পরিচয়টাই কিন্তু আপনার পরিচয়টা ডেকে দেবে, যে আপনি ভালো মন্দ আপনার ব্যবহারের যোগ্যতা কতটা আছে শিক্ষাটাই বলে দেবে। এখানে ডিগ্রির কোনো প্রশ্নই আসে না। নমস্কার।
3: বেশ, চলে যাবে একটু ফেসবুকের দিকে। কল্যাণ কুমার সান্ডিল্য রঘুনাথপুর সরকার বাগান থেকে লিখছেন, ডিগ্রি শব্দে স্পষ্ট দিক দর্শন আছে। আমাদের শিক্ষা ব্যবস্থার একটা স্তরকে চিহ্নিত করা হয় এই শব্দের দ্বারা, কিন্তু প্রকৃত শিক্ষা শব্দ দুটির মধ্যে অস্পষ্টতা। যে কেউ এই শব্দ দুটি নিয়ে যে কোনোভাবে কাটাছেঁড়া শুরু করতে পারে। প্রকৃত শিক্ষার কোনো লিখিত বা বর্ণিত সংজ্ঞা আছে কি? পারস্পরিকভাবে চলে পরম্পরাভাবে চলে আসা দুটো শব্দ প্রকৃত শিক্ষা বা ইংরেজিতে ট্রু এডুকেশন, ডিগ্রি শিক্ষা পাঠ্যক্রমের একটি স্তর। আর ট্রু এডুকেশনের সংজ্ঞা খুঁজতে গেলে পাওয়া যাচ্ছে যে শিক্ষা মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায় এবং চরিত্র গঠন করে এমন শিক্ষা। শব্দগুলোর ব্যাপ্তি বিশাল। আমাদের প্রাচীন গুরুকুল শিক্ষা ব্যবস্থায় প্রকৃত শিক্ষাদানের ব্যবস্থা ছিল, আজ সেই ব্যবস্থা অতীত। একসময় এই শিক্ষা নিজের পরিবার পরিবেশ থেকে অর্জন করা যেত বুনিয়াদী শিক্ষারূপে, আজ আর্থসামাজিক কাঠামোর পরিবর্তনে সেই ধারা বিলুপ্ত। আমার ব্যক্তিগত মত, জেনেটিক্যালি এবং শিক্ষা ব্যবস্থায় রাজনৈতিক পক্ষপাতের দৃষ্টিভঙ্গির ব্যবহারে এই প্রকৃত শিক্ষা আমরা পেতে পারি, কিন্তু ভবিষ্যতে প্রকৃত শিক্ষা পাওয়া সমাজের কজন মানুষের শেখাবোধ যে মানুষের পরিচয় হিসেবে বহন করবে। আপনাদের ধন্যবাদ শ্রোতা বন্ধুদেরও। আজকের 8ই সেপ্টেম্বর, আজকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। ইউনেস্কোর উদ্যোগে প্রতি বছর 8ই সেপ্টেম্বর পালিত হয় এই বিশেষ দিনটা। আর শিক্ষার গুরুত্ব ও নিরক্ষরতা দূর করার বার্তা দেওয়াই কিন্তু এই দিনটার মূল উদ্দেশ্য। এবং এই প্রসঙ্গকে, মানে এই যে আজকের বিষয়টা যেটা আপনাদের কাছে রেখেছি যে ডিগ্রি নয় প্রকৃত শিক্ষাই মানুষের পরিচয়, এই বিষয়টা নিয়ে আজকের আপনি কথা বলছেন যে শিক্ষার মানেটা কি, শিক্ষিত হওয়ার মানেটা কি, ডিগ্রি নাকি প্রকৃত শিক্ষা অন্য কিছু যেটা মানুষকে পরিচয় দেয়। কে আছেন আমাদের সাথে ফোনে সরাসরি? নমস্কার।
6: নমস্কার।
3: হ্যাঁ বলুন।
6: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। আজকের সাক্ষরতা দিবসে এই প্রাসঙ্গিক দিবস বিষয়টি দেওয়ার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমি মনে করি প্রকৃত শিক্ষা মানে ম্যান মেকিং এডুকেশন, যেটা স্বামী বিবেকানন্দ বলছে এডুকেশন ইজ এ পারফেকশন হুইচ ইজ অলরেডি ইন ম্যান। এবার এই শিক্ষাটা মানুষকে সৎ, সহিষ্ণু, বিনয়ী, পরোপকারী করে তোলে। কিন্তু তার মানে এই নয় যে ডিগ্রি না, ডিগ্রি থাকলেও কিন্তু প্রকৃত শিক্ষা লাভ করা যায়। ডিগ্রি সাধারণভাবে কতগুলো সার্টিফিকেট দেয়, যে সার্টিফিকেটটা বর্তমান সমাজে প্রয়োজন, তা না হলে কিন্তু রুজি রোজগারের অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে। এবং সেই ডিগ্রি সেখানে যদি সত্যিকারের কিছু শিক্ষার উপাদান থাকে, তাহলে সেই ডিগ্রিটাও কিন্তু প্রকৃত শিক্ষাটাকে আরো সমৃদ্ধ করতে পারে, আরো বেশি গ্রহণযোগ্য করতে পারে। তাই প্রকৃত শিক্ষার সঙ্গে কোনো ডিগ্রি কোনো বিরোধ আছে বলে আমি মনে করি না, বরং সেই ডিগ্রিটাকে যদি যথাযথভাবে দেওয়া হয় তাহলে সেইটা প্রকৃত শিক্ষাটাকে আরো বেশি সমৃদ্ধ করে। নমস্কার।
4: ভালো লাগলো আপনার কথা শুনে। অনিমেষ বাবু ফোন করেছিলেন আমাদের প্রায় রেগুলার কলার, চলে যাব পরের মেসেজে।

0: দিকে। আমরা পরের হোয়াটসঅ্যাপের দিকে যাচ্ছি, সেখানে মানে যে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে এই মুহূর্তে শোনাবো যে হোয়াটসঅ্যাপটা, সেটা হচ্ছে বিশ্বজিৎ কর, বোড়াল মেন রোড, গড়িয়া, কলকাতা থেকে তিনি লিখেছেন। ডিগ্রি তো অনেকেরই থাকে, সবাই কি আর মানুষ, লজ্জা সরম দূর অস্ত, থাকে না মান ও হুঁশ, মাটিতে পড়ে না পা, এমনই সব পণ্ডিত, আখের গোছায় সর্বদা, মনোভাব নয় জনহিত, আত্মগর্বে বলি আনোরা, একান্তই অসামাজিক, মানবিক শিক্ষার বড়ই অভাব, ধিক ধিক শতাধিক, ডিগ্রি শেষ কথা নয়, প্রকৃত শিক্ষাই মূল পরিচয়, যেথায় মানুষ মানুষের জন্য সেথায় শিক্ষা প্রকৃত জয়। বিশ্বজিৎ কর এই হোয়াটসঅ্যাপটা কিন্তু করেছেন আমাদের 9903052992।
1: চলে যাব পরের ফেসবুক মেসেজের দিকে। কাজী আবু জাফর লিখছেন আত্রাই বাংলাদেশ থেকে, ডিগ্রি যদি থাকে সেই সাথে থাকবে একটা কাগজ, সেটাই বড় দামি, কাগজ ছাড়া তুমি অচল, কাগজ তোমার বল, টিকিট ছাড়া ট্রেনে যদি চড়ো ভাবতে পারো তোমার কি যে হবে, কাগজ এত ছোট ভাবছ কেন তবে, তুমি জ্ঞানী বুদ্ধিমান মেনে নিলাম আমি, কিন্তু এটা ভেবে দেখো আবার, কাগজ ছাড়া জগৎ অন্ধকার। ডিগ্রি মানে কি শুধু কাগজ মৌসুমি? আমার তো মনে হয় না, ডিগ্রি তো শুধু কাগজে আটকে থাকে না, ডিগ্রির মধ্যেও জ্ঞান থাকে, তবে প্রকৃত শিক্ষা ডিগ্রিতে আটকে থাকে না, আমরা এটা বলছি, আপনি কি বলছেন, কে আছেন? নমস্কার।
2: নমস্কার,
1: হ্যাঁ
2: আমি ধুলাগড়ি উত্তরপাড়া ব্যানার্জিপুর থেকে বাবলু মোদি বলছি।
1: বলুন।
2: দেখুন, ডিগ্রি তো সামান্য একটা কি বলবো শিক্ষাগত, আমি যে এত দূর পড়াশোনা করেছি তার জন্য একটা ডিগ্রি, কিন্তু একটা ডিগ্রি নেই এরকম মানুষ আছে দেখা যায়, তারা কিন্তু সমাজে প্রকৃত মানুষের সঙ্গে থেকে কিছুটা মানে কিছু অংশে তারা কম নয়। ডিগ্রি প্রাপ্ত মানুষ তার বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে বা বৃদ্ধ বাবা মাকে অসহায় অবস্থায় রেখে দিতেও তারা বাধ্যতা মানে পারে রাখতে পারে, কিন্তু একটা অশিক্ষিত অশিক্ষিত বলবো না নিরক্ষর মানুষ, সে তার ডিগ্রি নেই কিন্তু সে কিন্তু ঠিক ঠিকভাবে তার বাবা মা আত্মীয় পরিজন সবার সঙ্গে সদ্ব্যবহার সমানভাবে কিন্তু চলে। এইটাই আমি বললাম, এটা সমাজ যেটা দেখছি সেটাই বললাম আপনাদের মধ্যে, তবে আমার মনে হয় ডিগ্রির কোনো প্রয়োজন নেই এখানে, সে প্রকৃত মানুষ হওয়াটি সব থেকে বড় জিনিস। নমস্কার নেবেন।
0: নমস্কার। চলে যাই পরের আমাদের যে হোয়াটসঅ্যাপ মেসেজ আছে সেই মেসেজে। মেসেজ করছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, তিনি বলছেন ডিগ্রি কেবল একটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, কিন্তু প্রকৃত শিক্ষা হলো মানুষের অন্তরের আলো, যা তার আচরণ ও ব্যক্তিত্বের প্রকাশ পায়। একটি ডিগ্রি হয়তো একজন মানুষকে একটি ভালো চাকরি দিতে পারে, কিন্তু একটা সুন্দর এবং মার্জিত মননশীলতা কেবল প্রকৃত শিক্ষার মাধ্যমেই অর্জন করা সম্ভব। পরিশেষে বলা যায় ডিগ্রি হলো বাহ্যিক খোলস, আর প্রকৃত শিক্ষা হলো মানুষের ভেতরের আসল উপাদান। সার্টিফিকেটের বা ডিগ্রির প্রয়োজনীয়তা কেরিয়ার গড়ার জন্য অবশ্যই আছে, তবে তা যেন কেবল কাগজের টুকরোতেই সীমাবদ্ধ না থাকে। প্রকৃত শিক্ষা তখনই সার্থক হয় যখন তা মানুষের চিন্তা, কর্ম ও আচরণে প্রতিফলিত হয়। তাই সমাজ ও মানবতার কল্যাণে ডিগ্রির চেয়ে প্রকৃত শিক্ষার আলো অর্জন করা বেশি প্রয়োজন।
1: চলে যাব পরের ফেসবুক মেসেজে। অমিতাভ হোর গলফ গার্ডেন থেকে লিখছেন প্রকৃত শিক্ষাই প্রকৃত মানুষের পরিচয়, তবে প্রকৃত ডিগ্রি যদি যথাযথ পদক্ষেপে গ্রহণ করা হয় তাহলে এটি মনুষ্যত্বের পরিচয়ের সহায়ক। নিশ্চয়ই সেই রকম সঠিক ডিগ্রি অর্জন করতে সক্ষম হলে মানুষ নিজের একটি সুন্দর স্থান অধিকার করে, সঠিক মনুষ্যত্বের পরিচয় দিতে সক্ষম হয়। দেখো, বর্তমানে ডিগ্রি অর্জন করা খুব সহজলভ্য, তাই ডিগ্রিটিকে যদি সর্বশ্রেষ্ঠ বলে কেউ মনে করে সেটা ভুল।
0: চলে যাই, কে আছেন আমাদের সাথে ফোনে? নমস্কার।
3: হ্যালো। আমি যা কাজ করি এবং যত মানুষের সঙ্গে পরিচয় আছে, 50-60 বছর হয়ে গেল, তা শিক্ষাটা ডিগ্রি আমার নেই। আমার একজনের ডিগ্রি আছে, একজন আমার ফ্যামিলিতে, কিন্তু সে তার মাকে দেখলো না, এইরকমও আছে। ডিগ্রি

0: ঈশ্বরের মাসুরি পেয়েছে, কিন্তু আমরা খেটেছি আমার মাটাকে, আমরা নিজেরা তেল মাখিয়েছি মরার দিনকে পর্যন্ত, মানে 15 দিন পড়েছিল, মানে এসব কাজগুলো সংসারে এখনো ধরুন করছি। কোন বয়োজ্যেষ্ঠকে সম্মান করা আমার থেকে যে বেশি বয়স, এক স্যার আছে 83 বছর বয়স, তাকে প্রণাম করা, এসব গুলো করছি। শিক্ষা কি আছে, আমি চারিধারে ঘুরি, আমি লগ্ন হরিয়ানা নেপাল কোম্পানি কাছে বহু জায়গা ঘুরেছি, সব জায়গায় খুব ভালোবাসা পেয়েছি। ওইটার জন্য ডিগ্রি দরকার নেই, একজন বিএ পাস ছেলে আমার অফিসে কাজ করতো, কিচ্ছু জানেন না, এক 70 সালের কথা বলছি 1900, তাকে বললাম যে তুমি তাকাই আমি শেখাচ্ছি। নমস্কার দিদি ভাই।
1: বেশ, সত্যি আপনাদের কথা শুনছি সমৃদ্ধ হচ্ছি। আজকের বিষয়টা যারা সবেমাত্র টিউন করলেন তাদের জন্য আর একবার বলে দিই, ডিগ্রি নয়, প্রকৃত শিক্ষাই মানুষের পরিচয়। জানাবেন আমাদের যে মাধ্যমগুলো খোলা রয়েছে সেটা হচ্ছে 2248-8085 এই নাম্বারে, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার
2: 9903-05-992,
1: আর আমাদের ফেসবুক পেজের যে কমেন্ট সেকশন খোলা রয়েছে আজকের পোস্টারের নিচে, মানে 100.1 FM গোল্ডের যে পেজ রয়েছে সেখানে গিয়ে আপনি কমেন্ট সেকশনেও কমেন্ট করতে পারেন। এই মুহূর্তে কমেন্ট নয়, তবে একটা হোয়াটসঅ্যাপ পড়ব, সেটা লিখেছেন সৌভিক সরকার কসবা হালতু থেকে। তিনি বলছেন, ডিগ্রি নয়, প্রকৃত শিক্ষাই আসল শিক্ষা। ডিগ্রি মানুষের নামের পাশে একটা পরিচয় যোগ করতে পারে, কিন্তু প্রকৃত শিক্ষা মানুষের চরিত্র, বিবেক ও মনুষ্যত্বকে নির্মাণ করে। উচ্চ শিক্ষিত হয়েও যদি কেউ অন্যকে সম্মান করতে না শেখে, নিজের ভুল স্বীকার করতে না পারে, কিংবা বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা না রাখে, তবে সেই শিক্ষার পূর্ণতা কোথায়? সার্টিফিকেট অর্জনের প্রমাণ হতে পারে, কিন্তু আচরণই প্রকৃত শিক্ষার পরিচয়। প্রকৃত শিক্ষা মানুষকে শুধু পরীক্ষায় উত্তীর্ণ হতে শেখায় না, শেখায় জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হতে। সময়ের মূল্য বোঝা, ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া, অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া, যুক্তিবোধ দিয়ে সত্য মিথ্যা বিচার করা এবং নিজের বিবেকের কাছে সৎ থাকা, এই সবই শিক্ষার প্রকৃত অর্জন। তাই ডিগ্রির সংখ্যা নয়, একজন মানুষের চিন্তা, চরিত্র, মূল্যবোধ ও মানবিকতাই বলে দেয় সে আসলে কতটা শিক্ষিত।
2: সুন্দর একটা মেসেজ পড়লাম, চলে যাব। কোনো ফোন আছে কিনা সেই দিকে, ফোন নেই, সুতরাং চলে যাব আবারও হোয়াটসঅ্যাপের দিকে, একটু হোয়াটসঅ্যাপে নজর রেখেছি আমরা, চলে যাব ফেসবুকে। ফেসবুকে লিখছেন রোমা রায়, লিখছেন, ডিগ্রি নয়, প্রকৃত শিক্ষাই মানুষের পরিচয়। শিক্ষা তো সকলেই গ্রহণ করে, কজনা শিক্ষার মর্যাদা দেয়। অনেকের হাতে বড় বড় ডিগ্রি থাকে, অথচ থাকে না সামান্য মানবিকতা। শুধু ডিগ্রিধারী হলে হবে না, প্রকৃত শিক্ষা, দেশপ্রেম, সামাজিক দায়িত্ব বোধের সমন্বয়, এগুলো সব একসঙ্গে হতে হবে, তবেই প্রকৃত শিক্ষা অর্থবহ হবে। যখন তার চিন্তা, চরিত্র ও আচরণে ইতিবাচক ভাবনা থাকে, শিক্ষিত ব্যক্তি হয়তো ডিগ্রিধারী, কিন্তু জ্ঞানী ব্যক্তি হতে ডিগ্রি লাগে না। পরিশেষে বলা যায়, ব্যবহারই আপনার পরিচয়। রমা রায়, দাসনগর, হাওড়া থেকে।
1: চলে যাই ফোনে, কে আছেন আমাদের সাথে? নমস্কার।
3: শুভ সন্ধ্যা, শুভজিৎ বলছি, বেলগড়িয়া থেকে।
1: বলুন।
3: আমার মনে হয় যে এখনকার আইডেন্টিটিটা হয়ে গেছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনি একাডেমিক্যালি কতটা ভালো, এবং কেউ যখন কাউকে প্রশ্ন করে তখন ম্যাক্সিমাম কথা এটাই ওঠে যে আপনি কতদূর পড়াশোনা করেছেন, আপনার কি ডিগ্রি। কেউ কি আমরা জানতে চাই সে মানুষ হিসেবে কেমন, এবং তার স্যালারি কাউন্ট করে তার পার্সোনালিটি, তার ক্যারেক্টার, সবকিছুই। কিন্তু আমরা যখন জানি যে চ্যারিটি বিগিনস এট হোম, তো সেটা আমরা কতদূর করতে পারছি সেখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। কারণ আমাদের মধ্যে আশেপাশে আমরা যা দেখি, তাতে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমাদের বেসিক যে এডুকেশন, যেটা বিয়ন্ড স্কুল এডুকেশন, যেমন ধরুন সিভিক সেন্স, সেটা একদমই নেই বললেই চলে, মানে অহরহ রাস্তায় গেলেই আমরা দেখতে পাই। এবং তার থেকেও বড় কথা যে আমরা কি আদৌ এমপ্যাথি আর দেখি কোথাও? সিম্প্যাথি হয়তো দেখি, কিন্তু আমরা কি জানি একটা সাটল ডিফারেন্স আছে বিটুইন সিম্প্যাথি এন্ড এমপ্যাথি? সেটা আমাদের মধ্যে চলে গেছে, সেটা যে কোনো কারণেই হোক, আমার আপনার সবারের মধ্যে থেকে আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে। আর তার থেকেও বড় কথা যে এই যে আমরা একজন কাউকে সম্মান দেওয়া, আমরা কতটা সম্মান দিই? আমরা মানে চেষ্টা করি তাদের হায়ারার্কি অনুযায়ী তাদেরকে আমরা সম্মান দিই। আমরা একজন যে রিক্সা চালক বা যারা আমাদের কাছে খুব নিম্ন কাজ করে, যেটা বিদেশে আবার ওই কালচারটা নেই,

0: সেইখানে কি আমরা তাকে সেই সম্মানটা দিই যেটা একটা খুব বড় কোম্পানির কোনো বসকে আমরা দিই? তো এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু স্কুল শেখাতে পারে না। স্কুল একটা লিটারারি ফর্মে মরাল সায়েন্স করাতেই পারে, কিন্তু যতক্ষণ না সেটা আমরা বাড়ি থেকে আমাদের আশেপাশে, আমার যেভাবে আপব্রিঙ্গিং হয়েছে এবং আমার আশেপাশে যে এনভায়রনমেন্টটা আমি দেখছি সেটাই কিন্তু করে, এছাড়া সম্ভব নয়। সেই জন্য আমার কাছে অবশ্যই যেটা পুঁথিগত বিদ্যা, যার জন্য আই উইল বি দ্য ব্রেড আর্নার, সেটা তো প্রচন্ড প্রয়োজন, সেটা ছাড়া তো চলবে না। কিন্তু প্রকৃত শিক্ষা এটাই যে আমরা মানুষকে সম্মান দিই।
1: বেশ, শুনছি আপনাদের কথা, কারণ অনুষ্ঠানের নামই আপনার কথা, মৌসুমি মনীষা রয়েছি। আর ডিগ্রি প্রকৃত শিক্ষা নাকি আপনি অন্য কিছু ভাবেন প্রকৃত শিক্ষা মানুষ হওয়া, যেটাই আপনি ভাবছেন আমাদের জানাবেন 2248-8085 আর 9903052992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। আর এই মুহূর্তে হোয়াটসঅ্যাপের মেসেজ রয়েছে যাদবেন্দ্র পণ্ডা জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, তিনি বলছেন আজ অনেকদিন পর, আচ্ছা আমার দুই প্রিয় উপস্থাপক উপস্থাপিকা উপস্থাপিকার দিদিরা রয়েছে, বিষয় আসি। বলছেন ডিগ্রি আমাদের জীবিকা অর্জনের পথ দেখায়, কিন্তু প্রকৃত শিক্ষা শেখায় জীবনযাপনের সঠিক আদর্শ। মানুষের পরিচয় তার অর্জিত ডিগ্রির সংখ্যায় নয়, বরং তার মানবিকতায়, বিবেক এবং বোধশক্তির গভীরতায়। প্রাতিষ্ঠানিক খাতা কলমের শিক্ষা যেখানে শেষ হয়, একজন মানুষের প্রকৃত শিক্ষার পরিচয় সেখান থেকেই শুরু হয়। ডিগ্রি হলো বাইরের খোলস আর প্রকৃত শিক্ষা হলো মানুষের ভিতরের আলো। ট্রু এডুকেশন নট আ ডিগ্রি ডিফাইন আ পার্সন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে তিনি আমাদের জানিয়েছেন একথা।
2: দেখে নেব ফোনে কেউ আছেন কিনা। হ্যালো, হ্যালো,
3: হ্যালো,
2: হ্যাঁ বলুন।
3: দেখুন, এডুকেশন মানুষের পরিচয় হতে পারে না, আইডেন্টিটি হতে পারে না, কিন্তু এডুকেশন না থাকলে বর্তমান সমাজে কি আর অতীতেও কি মানুষের কোনো দাম থাকতো না। হ্যাঁ, কিন্তু একটা সময় দেখা গেছে যখন জমিদারি রাজ ছিল, সেই সময় কিন্তু জমিদাররা তার গোমস্তা বা তার অন্যান্যদের উপরে নির্ভরশীল হয়ে পুরো রাজত্বটা চালাতো, কিন্তু সে টপ বস। সে কিন্তু দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রেই পড়াশোনার হয়তো খুব বেশি কিছু জানতো না, কিন্তু সে ওই বংশানুক্রমিক ভাবে শাসনটা চালিয়ে সে ওই তার উপর রাজত্বটা চালাতো। হ্যাঁ, তার গোমস্তা, তার নায়েব, তারাই সেই পুরো শাসন ব্যবস্থাটা পরিচালনা করতো, সে খালি অর্ডার সিডিটা চালিয়ে যেত। বর্তমানেও সেই জিনিসটাই চলছে, কিন্তু বর্তমানের মানুষ এখন আমরা সম্মান দিতে ভুলে যাই, কারণ এখন আমরা ভাবি কি যারা শিক্ষিত, যারা টপ লেভেলে আছে, হ্যাঁ, যাদের একটু প্রতিপত্তি আছে, শুধু শিক্ষা নয়, এখন অর্থনৈতিক ব্যাপারটাও অনেক বেশি নির্ভর করে আমি সেই মানুষটাকে কতটা সম্মান দেব, কতটা দেব না। ধরুন আমার বাড়ির কাজের মেয়েটা, সে আমার বাড়িতে আসছে, আমি আমার বাড়ির যে অন্যান্য ফ্যামিলিতে যে সমস্ত মেয়েরা আছে, মেম্বাররা, ফ্যামিলি মেম্বার, তাকে আর সেই পরিচালিকাকে কি একই চোখে দেখি, এটা কি ভাবতে হবে? কারণ আমার বাড়ির যে মেয়েটা আছে সে যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছে তাই বলতে পারে, কিন্তু পরিচালিকা যদি একদিন না আসে তখন আমার বাড়ির যে বাড়ির হাউস ওয়াইফ, যিনি ওয়াইফ রয়েছেন বা অন্যান্য বাড়ির যে মহিলা সদস্যরা রয়েছে, তারা হট করে তাকে বলে তোমার কি কাজ, তুমি কি করো, আসো না কেন? সে হয়তো একটা এক্সকিউজ দিল, কোনো বাচ্চার জ্বর বা কিছু। আমরা তার এক্সকিউজটাকে গুরুত্ব দিই না, কারণ আমরা তো ওপরের লেভেলে উঠে গেছি, আমরা ভাবি না যে সে মানুষ, বা রাস্তা দিয়ে একজন হয়তো রিক্সাওয়ালা যাচ্ছে বা কি, আরো হয়তো একটু নিচু শ্রেণীর কাজ করে, তারা যা তারা রয়েছে, তারা ছোট হোক আর বড় হোক সব তুই, কেউ তুমি হতে পারে না, কেউ আপনি হতে পারে না, অসম্ভব। এটা আমাদের এখন বর্তমান কালচার কিন্তু এটা শেখাচ্ছে, শুধু এডুকেশন থাকলেই মানুষের মনুষ্যত্ব থাকবে এটা নয়। পরিস্থিতি মানুষকে হয়তো অন্যরকম ভাবে গড়ে তুলছে, অর্থনৈতিক পরিকাঠামোর দিক থেকে মানুষকে অনেক বেশি সম্মানিক

0: একটা নিয়ে আসছে, কিন্তু মানুষকে মানুষ বলে গণ্য করাটাই আমার মনে হয়
1: মুশকিলের হয়ে দাঁড়াচ্ছে। ভালো একটা মতামত রাখলেন, চলে যাব পরের হোয়াটসঅ্যাপের দিকে। তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে লিখছেন, ডিগ্রি নয়, প্রকৃত শিক্ষাই আসল শিক্ষা। এই অভিমতের পক্ষে বলি, অনেক ডিগ্রি আমার থাকতে পারে কিন্তু আমি অমানবিক, শয়তান, পরদ্রব্য অপহরণকারী, আমার মানবতা বোধ নেই। আজ বিশ্ব সাক্ষরতা দিবসে বলি, প্রবীণ মানুষ যারা এখনও অল্প স্বাক্ষর, তাদের যদি নৈশ বিদ্যালয় খুলে স্বাক্ষর করি, যদি অসহায়কে সাহায্য করি, যদি গৃহহীনকে আশ্রয় দিই, যদি মানবিক আচরণে সকলকে একসঙ্গে নিয়ে চলতে পারি, রাষ্ট্রীয় অঙ্গরাজ্যের মানুষদের মধ্যে সম্প্রীতির বাতাবরণ অটুট রাখি, তবেই সেটা আমার শিক্ষা। নতুবা বহু ডিগ্রি নিয়ে বসে থাকলেও প্রকৃত শিক্ষিত নই। চলে যাই ফোনে, কে আছেন আমাদের সাথে? নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দিদি ভাই,
1: বলুন।
2: আজ সাক্ষরতা দিবসে আপনাদেরকে শুভেচ্ছা দিদি ভাই। তো আমি নাচনকোনা সাবরাকোন বাঁকুড়া থেকে প্রবীর কুমার মন্ডল বলছি দিদি ভাই। দেখুন, সাক্ষরতার দিনে আজকে ওই ডিগ্রিটা নাম মাত্র আর কি, প্রশংসা পত্র। কিন্তু দেখুন, আমাদের এখানে একজন মানে মা তার ভিক্ষা করে করে তার ছেলেকে মানুষ করে ব্যাংকের ম্যানেজার হলো দিদি ভাই। সেই ব্যাংক ম্যানেজার মাকে ফেলে দিয়ে বউকে নিয়ে চলে গেল। তো এইটা ডিগ্রি থেকে কি হবে দিদি ভাই? ডিগ্রিটা নাম মাত্র, কিন্তু তার বিহেভিয়ার, তার ব্যবহার, তার আচার আচরণ, এই এই মা পেল তো, এইটা আমি মানতে পারিনি দিদি ভাই। হ্যাঁ, মানে মানুষের সাথে সন্নিধ্যে থেকে যদি মানুষকেই ভালো না বাঁচতে পারলাম, মা বাবাকেই যদি আমরা নিজের মতন না করে রাখতে পারলাম, তাহলে আর মানুষ কোথায়? মান হুঁশ, যাদের হুঁশ নেই তাদের আর প্রশংসা পত্র নিয়ে কি হবে?
1: ঠিকই বলেছেন, সুন্দর মতামত দিলেন, মান আর হুঁশ নিয়ে। চলে যাবো পরের হোয়াটসঅ্যাপে, তাই তো? প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে, তিনি বলছেন, ডিগ্রিধারী আছেন যারা এই সমাজের বুকে, নির্দয়তার ছবি তারা মাঝে মাঝেই আঁকে, দয়া মায়া সহানুভূতির ছোঁয়া নাহি মেলে, বিপদে পড়ে কেউ তাদের কাছে গেলে। ব্যতিক্রম আছে অনেক সংখ্যা, আরও কম সংখ্যা তারও কম নয়, তাই তো মানুষ বেঁচে আজও হয় নির্ভয়। মনের দুঃখে ব্যথিত হয়ে তাদের পাশে রও, মানুষের মতো মানুষ প্রকৃত শিক্ষাতেই হও। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে। ফোনে চলে যাই, কে আছেন আমাদের সাথে? হ্যালো,
3: হ্যালো, হ্যালো,
1: বলুন, শুনছি।
3: আমি আমি সৈয়দপুরিয়া বলছি, মায়া রায়।
1: বলুন।
3: দেখো ভাই, আমার কথা হচ্ছে যে আমি ডিগ্রি দিয়া আমি লোকের সম্মান করলাম না, আমি ডিগ্রি নিয়ে বসলাম রাস্তাঘাটে, যে ওর বাবা মা গুরুজন ভক্তি শ্রদ্ধা তাতে নাই, সম্মান দিতে যে পারে না, তারে আমি মানুষ বলে গণ্য করি না, আর একটা কথা, তার ডিগ্রি অনেক উঁচু উঠে গেছে, এটাই বলি। আর বলি কি, এদের যে পশুর টিকাও অথম, বুঝেছ আমার কথা? যে আজকে দেখো আমাদের কত বয়স হয়েছে, আমরা সেই 87 বছর হয়ে গেল, আমাদের কাছে এখনো যে গুরুজনের পায়ে পা হাত দিয়ে প্রণাম করা বা গুরুজনদের সম্মান দেওয়া, এটা যার নাই সে ডিগ্রি দিয়ে কি করবে? সে ডিগ্রি কেউ পছন্দ করে না, তারা অবহেলা করে, থুতু দেয়। এটাই বলছি ভাই, তোমরা ভালো থেকো আর সবাইকে ভালো রেখো, তোমাদের কথা আমাদের খুব ভালো লাগে।
1: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, শুনতে থাকো। চলে যাব পরের হোয়াটসঅ্যাপ মেসেজে। কিশোর লিখছেন বালি থেকে, একটা ছাত্র প্রকৃত শিক্ষায় শিক্ষিত হোক এটা আমরা চাই, কিন্তু এখন ডিগ্রির দরকার আছে, কোথাও ইন্টারভিউ দিতে গেলে কাজকর্মের ক্ষেত্রে ডিগ্রির দরকার, কাজের লোক নেওয়ার জন্য যে ডিগ্রিটা চাইছে সেই ডিগ্রিটা হয়তো যে প্রকৃত শিক্ষায় শিক্ষিত তার অত বড় ডিগ্রি নেই, সেখানে কিন্তু অংশগ্রহণ সে করতে পারে না। যারা ঝুড়ি ঝুড়ি ডিগ্রি অর্জন করছেন তারা যে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হচ্ছে না এরও কোনো মানে নেই। এমন মানুষ দেখেছি ডিগ্রি অর্জন করেছে, মানুষের মতো মানুষও হয়েছে, যাকে বলে সর্বগুণে ভালো, তাই দুটোই দরকার আছে। বলছেন আপনার মত, আপনার কথা শুনছি, মৌসুমী আর মনীষা।
4: একদমই তাই, আমাদের কাছে হোয়াটসঅ্যাপ আছে এবং সেই হোয়াটসঅ্যাপগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব। বিষ্ণুপুর বীরভূম থেকে লিখছেন বঙ্কিম দাস। তিনি বলছেন, শিক্ষা মানেই শুধু বড় বড় ডিগ্রি অর্জন করা নয়, ডিগ্রি আমাদের যোগ্যতার পরিচয় হতে পারে, কিন্তু প্রকৃত শিক্ষা আমাদের

0: মানুষ হিসেবে গড়ে তোলে। একজন মানুষের আচরণ, বিবেক, মূল্যবোধ, অন্যের প্রতি সম্মান ও সহমর্মিতার মধ্যেই ফুটে ওঠে তার শিক্ষা আসল পরিচয়। উচ্চশিক্ষিত হয়েও যদি একজন মানুষ অন্যকে অসম্মান করে, অন্যায়কে সমর্থন করে বা মানবিকতা ভুলে যায়, তবে সেই শিক্ষা অসম্পূর্ণ। আবার অনেক সময় সাধারণ শিক্ষায় শিক্ষিত একজন মানুষও তার সুন্দর ব্যবহার, সততা ও মানবিকতার মাধ্যমে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেন। তাই জীবনে ডিগ্রি অর্জনের পাশাপাশি আমাদের অর্জন করতে হবে জ্ঞান, বিবেক, নৈতিকতা ও মানবিকতা। কারণ ডিগ্রি মানুষকে শিক্ষিত বলে পরিচয় দিতে পারে, কিন্তু প্রকৃত শিক্ষা মানুষকে ভালো মানুষ হিসাবে পরিচয় করিয়ে দেয়। বঙ্কিম দাস আমাদেরকে এটা লিখে পাঠিয়েছেন এবং এরপরে সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে তিনি আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন, বলছেন ডিগ্রি থাকুক বা না থাকুক, প্রকৃত শিক্ষাই মানুষের পরিচয় ব্যক্ত করে। তবু বলতেই হয় ডিগ্রির অভাব নেই, কিন্তু প্রকৃত শিক্ষার শিক্ষিত মানুষের যথেষ্ট আকাল রয়েছে। প্রেম, প্রীতি, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, শ্রদ্ধা, ভক্তি, বিনয় ইত্যাদি মানবিক গুণাবলী আজ উধাও হতে বসেছে। যান্ত্রিকতার জালে আবদ্ধ জীবনের সুকোমল বৃত্তিগুলো লোপ পেয়েছে। অথচ এমন মানুষজনের অধিকাংশই বড় বড় ডিগ্রির মালিক। তাই বলতে চাই, ডিগ্রি নয়, প্রকৃত শিক্ষাই মানুষের পরিচয় হয়ে উঠুক। রয়েছে আমাদের কাছে আরও বেশ কিছু হোয়াটসঅ্যাপ,
1: ফোনও আছে। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
2: মৌলি বলছি, ঢাকুরিয়া থেকে।
1: বলুন।
2: দেখো, প্রকৃত শিক্ষা হয়তো তার খুব একটা পুঁথিগত শিক্ষা নেই।
1: মৌলি, আগে মোবাইলটা মিউট করে দেন, ফোনটা মিউট করতে হবে, মানে রেডিও নবটা মিউট করুন আগে।
2: ঠিক আছে,
1: হ্যাঁ বলুন।
2: দেখো হয়তো মানে প্রকৃত শিক্ষাটা তার অনেক বেশি, কিন্তু সে হয়তো খুব একটা পুঁথিগত শিক্ষা তার নেই। কিন্তু একজন ধরো তার প্রকৃত শিক্ষা কিছুই নেই, কিন্তু তার পুঁথিগত শিক্ষা প্রচুর। তো এরকম মানুষ আমি দেখেছি যে মানে প্রকৃত শিক্ষাটা কি সবার জন্য, আর পুঁথিগত শিক্ষাটা নিজের কেরিয়ারের জন্য। কিন্তু এটাও তো বলা যায় না, অনেক অনেক প্রকৃত শিক্ষাও আছে, মানে অনেক পুঁথিগত শিক্ষাও আছে যে ভালো ভালো সবকিছুই, মানে প্রকৃত শিক্ষাও তার মধ্যে আছে। কিন্তু দেখো, আমি বলছি যে অনেক পুঁথিগত শিক্ষা মানুষকে আমি দেখেছি যে হয়তো একটু শিক্ষিত কম একজন, তার প্রকৃত শিক্ষা প্রচুর আছে, বলছে সামনে দাঁড়িয়ে বলছে অশিক্ষিত, আনকালচার। এবারে তখন কি হলো, পুঁথিগত শিক্ষায় অনেক বেশি আনকালচার হয়ে গেল কিনা?
1: ঠিক ঠিক, সুন্দর করে বলল মৌলি তার মতামত। চলে যাব পরের হোয়াটসঅ্যাপে। সংঘমিত্রা ঘোষ কাকিনারা থেকে লিখছেন, প্রকৃত মানুষ হওয়ার জন্য যোগ্য শিক্ষা হলো ভিত, আর ডিগ্রি হলো তার উপর গড়ে ওঠা নির্মাণ। সুতরাং ভিত মজবুত না হলে ইমারত টেকে না। চলে যাব তার পরের মেসেজে। তার পরের মেসেজে চলে যাব, দেখে নেব কে আছেন। আচ্ছা, আগে নামটা দেখে নিয়ে। এস এন মণ্ডল, বাপি, কোড়াকাটি, সন্দেশখালি থেকে লিখছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অসন্তোষের কারণে উল্লেখ আছে। রবীন্দ্রনাথ বলছেন, যেখানে সত্যিকারের মানুষের পরিচয় পেতে ডিগ্রি যথেষ্ট নয়, আসলে কিছু ব্যক্তি শিক্ষার প্রকৃত অর্থ না বুঝে শুধু ডিগ্রিকেই বেশি মর্যাদা দেয়। কিন্তু মানুষের সবচেয়ে বড় পরিচয় মূল্যবোধ, জ্ঞান ও নৈতিক আদর্শ, যার দ্বারা নিজের সুব্যবহারের সততা ও বুদ্ধি আসল মানুষ হিসেবে প্রমাণ করে। প্রকৃত শিক্ষাই তো পুরনো কুসংস্কার ও অন্ধবিশ্বাস এড়িয়ে বিজ্ঞানকে বিশ্বাস করে। প্রকৃত শিক্ষাই যে ধর্ম ও হিংসা ভুলে একে অপরের প্রতি ভালোবাসার সহানুভূতি দেখায়। চলে যাব তার পরের হোয়াটসঅ্যাপের দিকে। তার পরের হোয়াটসঅ্যাপে আপনারা একের পর এক এসে আমাদের মতামত জানাচ্ছেন।
0: পরের হোয়াটসঅ্যাপে যিনি করেছেন সেই হোয়াটসঅ্যাপ হচ্ছে প্রদীপ বসাক, হাট, সিমলা, সমুদ্রগড়, পূর্ব বর্ধমান থেকে। তিনি বলছেন, মানুষের জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম, কিন্তু শিক্ষা মানেই শুধু হাতে একটা ডিগ্রি কিংবা নামের পাশে কয়েকটা অক্ষর যোগ করা নয়। প্রকৃত শিক্ষা হলো এমন এক আলো যা মানুষের বিবেককে জাগ্রত করে, চিন্তাকে পরিণত করে এবং তাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলে। আজকের সমাজে অনেক সময় মানুষের যোগ্যতা বিচার করা হয়, তার ডিগ্রি, পদমর্যাদা কিংবা চাকরির পরিচয়। অথচ একজন মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায় তার ব্যবহার, মূল্যবোধ, মানবিকতা, সততা ও অন্যের প্রতি সম্মান প্রদর্শনের মধ্যে দিয়ে। উচ্চশিক্ষিত হয়েও যদি কেউ অসৎ, অহংকারী বা অমানবিক হন, তবে সেই শিক্ষা সমাজের কতটা উপকারে আসে এই প্রশ্ন থেকেই যায়। অন্যদিকে হয়তো কোনো মানুষের বড় কোনো ডিগ্রি নেই, কিন্তু তিনি যদি বিপদের মানুষের পাশে দাঁড়ান, ছোট বড় সকলকে সম্মান করেন, সত্য কথা বলেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী সমাজের জন্য কিছু করেন, তাহলে তিনি প্রকৃত অর্থেই কিন্তু একজন শিক্ষিত মানুষ। ডিগ্রি আমাদের জীবিকার পথ দেখাতে পারে, কিন্তু প্রকৃত শিক্ষা আমাদের মানুষ হওয়ার পথ দেখায়। বই আমাদের জ্ঞান দেয় আর জীবন জ্ঞানকে মানবিকতার পরীক্ষায় যাচাই করতে সাহায্য করে। তাই সন্তানের হাতে শুধু সার্টিফিকেট তুলে দেওয়াই যথেষ্ট নয়, তাকে শেখাতে হবে বিবেক, সহমর্মিতা, দায়িত্ববোধ ও ভালোবাসা। কারণ শেষ পর্যন্ত ডিগ্রি মানুষের পরিচয় নয়, প্রকৃত শিক্ষাই মানুষের সব থেকে বড় পরিচয়। প্রদীপ বসাক আমাদেরকে কিন্তু এটা জানিয়েছেন। আর তার সাথে বলি, দীনেশ নস্কর তিনি জানিয়েছেন হাওড়া থেকে, বলছেন ডিগ্রি দরকার আছে বললে হবে না, ভালো মানুষ প্রকৃত মানুষ হয়েও চাকরি পাওয়া যায় না খালি ডিগ্রির জন্য। ডিগ্রি আছে, উঁচু পথে চাকরি করছেন, বেশি বেশি স্যালারি পাচ্ছেন, তাকে মান সম্মান আছে সবাই, মান সম্মান সবাই। প্রকৃত শিক্ষা শিক্ষিত মানুষ কিছু মানুষের কাছেই ভালো। বেশ, আপনাদের হোয়াটসঅ্যাপের যে কটা মেসেজ ছিল সবগুলোই প্রায় পড়েছি, তবে পশ্চিম বর্ধমান থেকে সুচেতা, তার মেসেজটা বলে দিই ছোট্ট করে। সেটা হচ্ছে যে আজকের বিষয়, পড়াশোনার ডিগ্রি অর্জন তো করেই থাকেন সকলে, কিন্তু প্রকৃত শিক্ষা ব্যবহারেই প্রকাশ পায় না। আর বেশি সময় নেই, মৌসুমী মনীষা ফিরছে ঠিক 9:30 এই সময় আপনাদের সাথে আরোগ্য নিয়ে। শুনতে থাকুন
3: নমস্কার आकाशवाणी से समाचार संध्या के साथ मैं सरफिरोजी। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा, भारत की फिनटेक यात्रा नई ऊंचाइयों पर पहुंच रही है, इसमें नवाचार और समावेशन को केंद्र में रखा गया है। मुंबई में ग्लोबल फिनटेक फेस्ट का शुभारंभ किया। प्रधानमंत्री ने गुजरात में 35,000 करोड़ रुपए की विकास परियोजनाओं का लोकार्पण और शिलान्यास किया। उन्होंने कहा, चिप से लेकर जहाजों तक भारत विनिर्माण के एक नए भविष्य का निर्माण कर रहा है। रक्षा मंत्री राजनाथ सिंह 3 दिन के श्रीलंका दौरे पर कोलंबो पहुंचे। यात्रा का उद्देश्य दोनों देशों के बीच रक्षा और समुद्री सहयोग को और मजबूत करना है। रूस ने यूक्रेन संघर्ष को खत्म करने के भारत के शांति प्रयासों का समर्थन किया है, कहा इस मुद्दे पर रूस का रुख भारत जैसा। बिहार, पश्चिम बंगाल के तराई वाले क्षेत्र, झारखंड, उड़ीसा और पूर्वोत्तर राज्यों में कल मूसलाधार बारिश की आशंका। और अहमदाबाद में विश्व पैरा तीरंदाजी में आज भारत ने 2 स्वर्ण सहित कुल 5 पदक जीते। अब समाचार विस्तार से। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि भारत ने अपनी फिनटेक यात्रा को नई ऊंचाइयों तक पहुंचाया है, इसमें नवाचार और वित्तीय समावेशन को सबसे अधिक महत्व दिया जा रहा है। मुंबई में ग्लोबल फिनटेक फेस्ट में उन्होंने कहा कि नई प्रौद्योगिकियां वित्तीय क्षेत्र में नई संभावनाएं खोल रही हैं।
4: 21वीं सदी का दूसरा क्वार्टर हमारे लिए और भी नई संभावनाओं लेकर आया है। एजेंटिक AI, टोकनाइजेशन, क्वांटम, ऐसी टेक्नोलॉजीज फाइनेंशियल सेक्टर में नई संभावनाओं के द्वार खोल रही है। अब हमारे सामने चुनौती है, इन संभावनाओं को वास्तविक इम्पैक्ट में कैसे बदले।
3: श्री मोदी ने कहा कि भारत साइबर सुरक्षा को सर्वोच्च प्राथमिकता दे रहा है।
4: हमें भारत में साइबर सिक्योरिटी को टॉप नॉच बनाना है। हमारी इंडस्ट्री के पास अपने इथिकल डेटा प्रोटेक्शन स्टैंडर्ड्स होने चाहिए। हमें एक मजबूत फिनटेक रेगुलेटर इंडस्ट्री इनोवेशन इकोसिस्टम बनाना है और हमारे पास एक फिनटेक कंज्यूमर प्रोटेक्शन इंडेक्स होना चाहिए, जिसके आधार पर हर कंपनी की पारदर्शी रेटिंग हो सके।
3: प्रधानमंत्री ने कहा कि पिछले महीने UPI के 2400 करोड़ से अधिक लेन देन हुए। भारतीय UPI अब 11 देशों में संचालित हो रहा है। श्री मोदी ने UPI को फिनटेक क्षेत्र की बड़ी उपलब्धि बताया।
4: भारत की फिनटेक स्टोरी अद्भुत रही है और इसका एक बड़ा चैंपियन है हमारा UPI। मैंने पिछले साल भी इसकी चर्चा की थी, लेकिन ये इतनी बड़ी ट्रांसफॉर्मेशन है, कि जब भी फिनटेक की चर्चा होगी

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য, আরোগ্য শুনছেন 100.1 FM Gold, আরোগ্য, আরোগ্য 100.1 FM Gold.
3: ঘড়ির কাঁটা বলছে 9:31 সেকেন্ড। যারা আপনি শুনছেন আরোগ্য, আর আপনার সঙ্গে আজ আরোগ্যতে আছেন এমন একজন যিনি আপনার ত্বক এবং চুল এই দুটি ক্ষেত্রের সমস্যার একেবারেই মুশকিল আসান। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডার্মাটোলজিস্ট ডাক্তার কৌশিক লাহিড়ি। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আজকের অনুষ্ঠানের নাম আরোগ্য, রয়েছি মৌসুমি মনীষা, আর তার সাথে সাথে তো জেনেই গিয়েছেন কে রয়েছেন এবং কি বিষয় কথা হবে সেটাও জেনে গিয়েছেন, যে বর্ষাকালে ত্বকের যত্ন এবং তার সাথে চুলের যত্ন, এই দুটো নিয়ে অবশ্যই থাকছি। তার সাথে আরও অনেক প্রশ্ন থাকবে, সেগুলো আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। কিন্তু আপনারা যদি কোনো রকমের প্রশ্ন করতে চান তাহলে কীভাবে আসবেন? আসবেন সরাসরি ফোনে, ফোন নাম্বার হচ্ছে 2248-8085, এই নাম্বারে আসতে পারেন। এছাড়া আপনি যদি ভাবেন যে না ফোনে কথা বলবো না, হোয়াটসঅ্যাপে লিখে দিই, তাহলে আপনি কি করবেন? 9903052992, এই নাম্বারে সরাসরি আমাদের ফোন করতে পারেন।
4: ধরো আমার ফোন করতেও ইচ্ছে করছে না, হোয়াটসঅ্যাপ করতেও ইচ্ছে করছে না,
3: তাহলে শুধু
4: আমি কি করতে পারি? না, সেও একটা কাজ করতে পারি, ফেসবুক লাইভ আছে তো।
3: ঠিক,
4: আকাশবাণী এবং 100.1 FM Gold যে ফেসবুক লাইভ চলছে, চটপট চলে আসুন তাতে আর লিখে ফেলুন আপনার মনের প্রশ্ন, যে প্রশ্নের জন্য আপনি ভাবছিলেন একটু ডাক্তারের কাছে যেতে হবে। আমরাই হাজির করছি ডাক্তারবাবুকে, আপনি শুধু আপনার সমস্যাটা বলুন। একদম প্রথম যে প্রশ্নটা দিয়ে আমরা শুরু করতে চাইছি, যে বর্ষা এলেই এক একটা মানুষের ত্বকের ধরন নাকি এক এক রকম হয়ে যায়, কারোর শুষ্ক হয়, কারোর ত্বক তেলতেলে হয়ে যায়, এটা কেন হয়? এটা কি এত মিথ না সত্যি এরকম হয়?
5: দেখো, বর্ষা আসার কথা যখন বলছো, সেটা কবিতা ছিল না যে শীতকাল কবে আসবে সুপর্ণা, আমার এখন মনে হচ্ছে, আমার এখন মনে হচ্ছে যে বর্ষাকাল কবে যাবে মৌসুমি এবং
3: মনীষা,
5: তার কারণ আজকে কত তারিখ হলো সেপ্টেম্বর মাসে?
3: 8 তারিখ,
5: 8 তারিখ হয়ে গেল, এখনো বর্ষাকাল যাওয়ার কোনো
3: একটা বিজ্ঞপ্তি দেখছিলাম যে আরো 3 দিন চলবে।
5: হ্যাঁ, আরো 2-3 দিন চলবে এবং প্রলম্বিত সেই জুন মাস থেকে চলছে। আমাদের দেশে প্রধানত যেটা হয় সেটা হচ্ছে অতিরিক্ত গরম, একটু কম গরম, এবং তার মধ্যে এরকম সাংঘাতিক একটা মৌসুমি বায়ুর জন্য যেটা হয় সেটা হচ্ছে আর্দ্রতা বেড়ে গিয়ে যে সমস্যাটা হয়, তা সেই সময় আমাদের ত্বক এবং চুল, তখন ত্বক তো দেখো আমাদের শরীরের সবথেকে বড় অঙ্গ, আমরা ভুলে যাই, আমরা হার্টের কথা মনে রাখি, কিডনির কথা মনে রাখি, লিভারের কথা মনে রাখি, চোখের কথা মনে রাখি, দাঁতের কথা মনে রাখি, কিন্তু ভুলে যাই আমরা এই ত্বকের কথা সবথেকে বড়। তাই তার উপর অবশ্যই প্রভাব পড়ে, তার কারণ দুটো কারণে, সেটা হচ্ছে যে অতিরিক্ত উষ্ণতা এবং তার সঙ্গে আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, যেটা আকাশবাণীতে বা দূরদর্শনে আগে বলা হতো যে আজকে এত ডিগ্রি টেম্পারেচার, 38 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এবং তার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 98%। এই জিনিসটা কিন্তু এই গাঙ্গেয় বদ্বীপে বিশেষ করে, তাই জন্যে কিছু বিশেষ অসুখ এই গাঙ্গেয় বদ্বীপে এবং আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী দেশ, এই জায়গাগুলো জুড়ে যেটা হয় সেটা কিন্তু ভারতবর্ষের অন্য জায়গায় সেভাবে হয় না। তার কারণ এই যে একেবারে মনসুন যে সময়টা জুড়ে হয় সেটা দক্ষিণ ভারতে হয় না, দক্ষিণ ভারতে মনসুনটা আসে শীতকালে, এটা একটা অদ্ভুত জিনিস আমরা মাথাতে রাখি না, নভেম্বর মাসে আসে। উত্তর ভারতেও কিন্তু একটু অন্য সময় আসে, তাই জন্য এই জায়গাতে যে জিনিসগুলো হয় সেগুলো প্রধানত সংক্রমণজনিত সমস্যা, এবং সেগুলো আমরা একে একে আসবো। সেটা ছত্রাকজনিত হতে পারে, সেটা কোনো ব্যাকটেরিয়াজনিত হতে পারে, সেটা কোনো ভাইরাল অসুখ হতে পারে, বা এই যে আজকে কলকাতা দেখলাম একেবারে সারা কলকাতা জলমগ্ন, নানা রকমের দংশক প্রাণী থেকে সেই সমস্যাগুলো হতে পারে।
4: এই যে প্রথমে ছত্রাক জাতীয় আপনি ইনফেকশনের কথা বললেন, ফাঙ্গাল ইনফেকশন,
5: একদম,
4: তো সেগুলো কিভাবে বুঝবো যে এই ইনফেকশনটা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, লক্ষণ কি?
5: না দেখো, এই মুহূর্তে আমাদের যখন, আমরা যখন 30 বছর আগে ছাত্র ছিলাম, তখন দাঁত জিনিসটা না অত খুব একটা বিরাট একটা সমস্যা ছিল না। মানে এসে খুব কোনো পেশেন্ট লজ্জিতভাবে বলতো তার শরীরের একটা কোনো ভাঁজে দাঁত হয়েছে, আমরা খুব সহজেই 2-1 টাকার ওষুধ দিয়ে সারিয়ে দিতাম। এখন দাঁত আসছে, তার সঙ্গে দাদের দাদা আসছে, তার সঙ্গে দাদের দিদি আসছে, দাদি আসছে, দিদিমা আসছে, এবং পুরো সমাজ, পুরো পরিবারটা একসাথে এসে যাচ্ছে, তখন দাঁত ভয়ঙ্কর সংক্রামক হয়ে গেছে, এবং দাঁতকে যেটা আমরা বলি দানবীয় আকার ধারণ করেছে। এবং এই মুহূর্তে ভারতবর্ষে ধরো আমাদের 150 কোটির আশেপাশে, তো পৃথিবীর বৃহত্তম জনসংখ্যা আমাদের দেশে, একটা রাফ এস্টিমেট হচ্ছে প্রত্যেক 5 জনের একজনের এই দাঁত আছে ফাঙ্গাল ইনফেকশন, এবং তার একটা বিরাট অংশ হচ্ছে এই গাঙ্গেয় বদ্বীপে, যেখানে এই গরম এবং তার সঙ্গে এই আর্দ্রতা জিনিসটা হয়, সেটাই হয় কতগুলো রিং ওয়ার্ম। আমরা জানি যে এক একটা রিংয়ের মতো ছড়াতে থাকে, কিন্তু আমরা ছোটবেলায় রিং ওয়ার্ম বলতে যে একটা রিং বুঝতাম, এখন সেটা কিন্তু কনসেন্ট্রিক রিং হয়ে গেছে। একটা গাছের গুঁড়ির কথা ভাবো, গাছের গুঁড়িটা কাটলে আমরা সেই বোটানির নলেজ থেকে যদি ভাবি গাছের বয়সটা কীভাবে বুঝি, অনেকগুলো, যতগুলো রিং ততগুলো তার বয়স, মানে সেই 200-400-500 বছরের গাছ মানে আরও বড় হচ্ছে। দাঁতের ব্যাপারটাও তাই, কল্পনা করতে পারবে না যে একটা ছোট ওই মানে আমাদের যে ছত্রাকটি এখন কিভাবে মনুষ্য সমাজকে আক্রমণ করেছে। দাঁতের কাছে ডাক্তাররা আমরা নতজানু হয়ে গেছি, মানে যে মানুষটির আমরা চিকিৎসা করলাম আগে সেই 2-10 টাকার জায়গা নেই, 2000 টাকা দিয়ে তিনি হয়তো তিন মাস ধরে চিকিৎসা করলেন এবং তারপরে ঠিক হলেন, যেই ওষুধটা বন্ধ করলেন আবার 5 দিনের মধ্যে সেই ছত্রাকটি ফিরে এলো, এটা যে কি ভয়ঙ্কর একটা অবস্থা কল্পনা করতে পারবে না। তার প্রধান কারণটা বলেই দিই, সেটা হচ্ছে আবার যদি ফিরে যাই আমাদের সেই স্টেরয়েডের অপব্যবহার, যে স্টেরয়েডের অপব্যবহারের জন্য ওই জায়গার স্থানীয়ভাবে ইমিউনিটি, যেটা মানুষের প্রতিরোধ ক্ষমতা ত্বকের, চুরমার হয়ে যাচ্ছে এবং সেই জন্য দাঁতটা আবার আক্রমণ করছে। তো এই ব্যাপারে বিস্তারে আসব, সেটা আমাদের বর্ষাকালের ব্যাপারটার মধ্যেই তো শুধু নেই, এছাড়া আরও বিস্তারে আসবো আমরা পরে।
4: ফোনে কে আছেন? ফোনে আমাদের, নমস্কার,
5: বলুন।
6: নমস্কার,
4: বলুন।
6: বেহাল আছে কি? অলিমেশ ভট্টাচার্য কথা বলছি,
4: বলুন।
6: ডাক্তারবাবু নমস্কার।
4: হ্যাঁ শুনছেন, বলুন।
6: দেখা যাচ্ছে যে
5: আমার কানে পৌঁছচ্ছে না,
6: যেটা হচ্ছে যে সেভ করার পরে র্যাশ হচ্ছে নানা রকম, এটা দেখা যাচ্ছে যে বিশেষ করে এই মানে জুলাই মাস, আগস্ট মাসে এগুলো বেশি দেখা যাচ্ছে। আর যেটা হচ্ছে যে ওই,
5: হ্যাঁ আমি যতদূর বুঝলাম আপনার গায়ে একটা র্যাশ জুলাই মাস এবং জুন মাস এই সময় থেকে, যেটা হয় সেটা হচ্ছে যে সবসময় যে দাঁত প্রথমে বলবো তা না, সোয়েট ডার্মাটাইটিস, ঘাম থেকে যে জিনিসটা হয় সেটা হচ্ছে, কেউ কেউ অ্যাটোপিকতে ভোগেন, অ্যাটোপিক ডার্মাটাইটিসে ভোগেন, তাদের অতিরিক্ত শীতেও অসুবিধা হয়, খুব ড্রাই হয়ে গিয়ে অসুবিধা হয়, আবার তাদের ঘামেও অসুবিধা হয়, ঘামের জন্য

0: তাদের শরীরের যে ত্বকের যে উপরিভাগ আমাদের এপিডার্মিস সেটা ইরিটেটেড হয় এবং সেটা হয়ে একটা সোয়েট ডার্মাটাইটিস আমরা বলি, এবং সেটাতেও সারা গায়ে গুড়ি গুড়ি হয়ে র্যাশ হয়ে যেতে পারে। বা ছোটদের যেটা আমরা দেখি ঘামাচি, মিলিয়ারিয়া বলি আমরা, লাল হয়ে সারা গায়ে র্যাশ ভরে যায়, সেই জিনিসটাও হতে পারে। এবার এই মিলিয়ারিয়া ক্রিস্টালিনা অথবা রুব্রা মানে লাল, ক্রিস্টালিনা মানে ছোট ছোট ছোট ছোট একেবারে হাজার হাজার বৃষ্টির ফোঁটার মতো সেই বাচ্চাটির গায়ে হয়ে যায়, বড়দেরও হতে পারে। আর মিলিয়ারিয়া প্রোফান্ডা সেটা একদম আরও বড় পুঁজ নিয়ে দানা দানা হয়, সেই পুরো জিনিসটাই কিন্তু র্যাশ হিসেবে সাধারণ মানুষ বলেন। আমি জানি না আপনার কোনটা এর মধ্যে হয়েছে।
1: আচ্ছা, এই যে বর্ষাকালে বাইরে বেরোচ্ছে যারা কাজের সূত্রে বা যে কোনো কর্মসূত্রে, হঠাৎ করে ভিজে যাচ্ছে, মানে বৃষ্টি আসছে, কোথাও গিয়ে যে দাঁড়াবে সেই উপায় নেই, বা সাঁতার নিলেও হয়তো ভিজে যাচ্ছে, এই ভেজা জামা কাপড়ে তাকে অনেকক্ষণ থাকতেও,
0: অবশ্যই
1: এই ভেজা জামা কাপড়ে থাকার জন্য এই সময় ত্বকের কি কি ক্ষতি হয় বা কি কি হতে পারে?
0: একই জিনিস, মানে এটা গোদের ওপর বিস্ফোরণ। এমনিতেই সারাদিন সে আপেক্ষিক আর্দ্রতা 98%, মানে সারাদিনই আকাশে মানে বাতাসে জলকণা ভাসছে, সারাদিনই আমরা যে জামাকাপড়গুলো পরে আছি সেগুলো ঘামে চপচপে হয়েই থাকে। যারা বাইরে গরমে কাজ করতে হয় তাদের কথা বলছি, যারা সারাক্ষণ স্টুডিওতে কাজ করেন তাদের কথা বলছি না। এবার তার উপরে তার যদি অফিস থেকে ফেরার সময় ভিজে যান একটা কোনো জায়গায়, তার উপর সেই সারা শরীরের বিভিন্ন ফোল্ডগুলোতে সেই ভিজে জলটা যদি জমে যায়, তার থেকেও কিন্তু বিভিন্ন রকমের ছত্রাক সংক্রমণ এবং ব্যাকটেরিয়া সংক্রমণ অবশ্যই হতে পারে।
1: এই বৃষ্টির ভেজা নিয়ে যখন কথা হচ্ছে, প্রশ্নটা না করার লোভ সামলাতে পারছি না আর কি, যে এই যে বৃষ্টিতে ভিজে যাচ্ছি, মাথা ভিজছে, গা ভিজছে, শুধু কি টাওয়েল দিয়ে মুছে নেওয়াটাই ত্বকের জন্য যথেষ্ট, নাকি বৃষ্টি ভেজা গাকে পরিষ্কার করতে বাড়তি কিছু করতে হয়?
0: খুব যে বাড়তি দরকার হয় তা না, তবে একটা জিনিস বলি, বৃষ্টি ভেজা দিয়ে খুব বিখ্যাত একটা ছবির প্রথম দৃশ্য শুরু হয়েছিল, সেটা কিন্তু পরশ পাথর। সেই পরশ পাথরে কিন্তু পরেশবাবু সেই পাথরটা খুঁজে পেয়েছিলেন বৃষ্টিতে ভিজতে ভিজতেই। আমরা সবসময় যে পরশ পাথর খুঁজে পাই তা নয়, তার একটা কারণ হচ্ছে আমাদের এই বৃষ্টির ধুলিকণা, নানা রকমের দূষণ কণা, যেটা 1958 সালে ছিল না, এখন 2026-27 সালে এত রকমের দূষণের জন্য বৃষ্টির যে জল সেটা কিন্তু খুব সেফ নয় সবসময়। তাই জন্য বাড়িতে গিয়ে গরম জলে স্নান করে নেওয়াটা, তাড়াতাড়ি টাওয়েল দিয়ে সেটাকে মুছে নেওয়াটা খুব জরুরি।
1: কে আছেন ফোনে আমাদের? না, এই মুহূর্তে কেউ নেই। 2248-8085 এই নাম্বারে আপনারা সরাসরি ফোন করছেন, আর যদি ভাবেন হোয়াটসঅ্যাপ করবেন সেই নাম্বার হচ্ছে 9903052992। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর এছাড়া আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে গিয়ে, মানে আমাদের যে ফেসবুক লাইভ চলছে, মানে 100.1 FM গোল্ড কলকাতার পেজ থেকে এবং আকাশবাণী কলকাতার পেজ থেকে, এই দুটো পেজ থেকে আপনি সরাসরি আমাদেরকে দেখতে পাচ্ছেন। এবং যদি আপনি চান যে সেখানে প্রশ্ন করবেন দেখতে দেখতে, তাহলে আপনি প্রশ্ন করতে পারেন আমাদের সেই ফেসবুক লাইভের কমেন্ট সেকশন থেকে। আমাদের সাথে রয়েছেন ডক্টর কৌশিক লাহিড়ি, বিশিষ্ট ত্বক রোগ বিশেষজ্ঞ, এবং আজকের কথা হচ্ছে আমাদের বর্ষাকালের আমাদের ত্বকের যত্ন বা ত্বকের বিভিন্ন সমস্যা এবং অবশ্যই চুলের যত্ন নিয়ে। কে আছেন আমাদের সাথে ফোনে? নমস্কার। হ্যালো,
2: নমস্কার, আমি কুনাল চ্যাটার্জি বলছি, হাওড়া কোনা থেকে।
1: বলুন।
0: আমার কাছে আসছে না, আমার কাছে।
2: হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে আমার জুলাই মাস থেকে আমার এবং আমার পিসির এমন হচ্ছে, মানে সেই মাথার চুলটা খুর দিয়ে চালে যেরকম খসখসে হয়ে যায় না, এরকম পিঠটা খসখসে হয়ে যাচ্ছে, এবং হাতের মানে কাঁধের নিচ থেকে কোনোই পর্যন্ত দুটো হাতে মানে একদম ছোট ছোট দানা দানা হচ্ছে এবং প্রচন্ড চুল কাটছে। আমি নারকোল তেল দিচ্ছি এবং ওপর থেকে পাউডার দিয়ে দিচ্ছি, আমি কতটা ঠিক করছি ভুল করছি জানি না, তুমি চুলকানিটা কিন্তু খুব হচ্ছে, তো এটা বন্ধ করতে গেলে আমাকে কি করতে হবে আমাকে সেটা বলুন।
0: আপনি যে সমস্যাটার কথা বললেন সেইটা কিন্তু সরাসরি বর্ষার সঙ্গে জড়িত নয়, সম্ভবত আমবাত, আর্টিকেরিয়াতে ভুগছেন, সারা গায়ে দাগড়া দাগড়া হয়ে লাল লাল হয়ে বিভিন্ন জায়গায়, হাতে পায়ে সব জায়গায় যেগুলো হচ্ছে, সেটা শুধু বর্ষাকালেই হয় এটা আমি বুঝতে পারলাম না, শীতকালে হয় কি না, গরমকালে হয় কি না, বা অন্য সময় হয় কি না সেটা আমি জানি না। তা সেইটা কিন্তু একটা বিশেষ ধরনের একটা প্রদাহমূলক একটা অসুখ, এবং সেটা অ্যালার্জির একটা একটা এক ধরনের ম্যানিফেস্টেশন একটা স্কিনের ওপরে, এবং সেটা কিন্তু চিকিৎসার মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যান্টিহিস্টামিনিক ওষুধের মাধ্যমে এবং কিছু ইমিউন মডুলেটর আছে সেগুলোর জন্যে ঠিকঠাক করাই যা করেন, সেটা হচ্ছে যে নারকল তেল মাখেন, ভালো করেন। সর্ষের তেল না মেখে নারকল তেল সবসময়ই ত্বকের পক্ষে ভালো, সেটা কি বর্ষা হোক কি শীত হোক সবসময় সেটা ভালো। নারকল তেলের সঙ্গে যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে একটু ল্যাকটোক্যালামিন মাখতে পারেন। কোনো ব্র্যান্ডের কথা তো আমি বলতে পারবো না, আপনি ল্যাকটোক্যালামিন লোশন বাজারে অনেক পাওয়া যায় সেটা আপনি মাখতে পারেন। তবে দয়া করে দোকান থেকে কিনে কোনো স্টেরয়েড জাতীয় ওষুধ মেখে নিজের ত্বককে বিপর্যস্ত করবেন না।
1: বেশ, বর্ষাকালে এই যে অনেক সময় অ্যাকনের সমস্যা দেখা যায়, দেখা যায় আমরা ব্রণ হচ্ছে দেখলেই ফেস ওয়াশ বেশি বেশি করে ব্যবহার করতে শুরু করি, এটা কি খুব সত্যি আমরা উপকারের কাজ করি নাকি এতেই ত্বকের ক্ষতি বেশি হয়?
0: না, খুব ভালো প্রশ্ন করেছো। বর্ষাকালেই যে অ্যাকনে হয় তা না, তবে বর্ষাকালে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অতিরিক্ত ধরো একটা শেদ নিঃসরণ হচ্ছে, তো ওই রকম একটা সাংঘাতিক গরম এবং তার সঙ্গে একটা এরকম একটা ঘর্মাক্ত অবস্থা, তাতে যে শেদ নিঃসরণ হয় শরীরের বিভিন্ন শেদ গ্রন্থি থেকে, সেগুলো আমাদের এই যে বিভিন্ন গ্রন্থির মুখগুলোকে সেগুলোকে আটকে দেয়, এবং আটকে দেওয়ার পরে যে কতগুলো ওখানে ইনফেকশন হয়, কতগুলো প্রোপাইনোব্যাকটেরিয়াম অ্যাকনি, এখন নাম বদলে গেছে, যাই হোক সেগুলো টেকনিক্যাল ব্যাপার, তাতে ব্রণর মতো একটা উপদ্রব হয়। এবং কারো মাথার চুলের মধ্যেও অনেক বয়স্ক মহিলারাও বলেন যে দানা দানা দানা দানা হয়ে যাচ্ছে, ফলিকুলাইটিস হয় বর্ষাকালে, আমরা খুব দেখি সেটা। সেটা এক ধরনের লোম ফোঁড়া বলতে পারো, মানে ব্রণ এবং লোম ফোঁড়া দুটোই হয় বর্ষাকালে, অত্যন্ত বেশি হয় পিঠে হয়, কি পুরুষ কি মহিলা তাদের হয়। এবং তুমি তারপরে যে খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন করলে যে বারবার আমরা মুখ ধুই তাতে কি উপকার হচ্ছে কিনা, খানিকটা উপকার হচ্ছে আবার অপকারটাও হচ্ছে। খানিকটা উপকার কেন হচ্ছে, সেটা হচ্ছে আমরা ওই যে গ্রন্থিগুলো, যে ঘর্মগ্রন্থিগুলোর আটকে গিয়ে যে ইনফ্লামেশনটা হচ্ছে সেগুলোর মুখটা আমরা খুলে দিচ্ছি, কিন্তু আবার সেটা করতে গিয়ে আমাদের যে স্বাভাবিক একটা স্কিন ম্যান্টল, যেটা আমাদের একটা কি বলবো তার উপর একটা একটা এপিডার্মাল ওয়াটার লস যেটা হয় আমাদের শরীরের ওপরের যে একটা প্রোটেকশন, সেটাকেও আমরা ধুয়ে ফেলছি, এবং সেটা করতে গিয়ে চামড়ার যে স্বাভাবিক আমাদের একটা প্রতিরোধমূলক একটা ভূমিকা সেটাকেও নষ্ট করে ফেলছি। বারবার বারবার মুখ ধুতে গিয়ে ব্যারিয়ার ফাংশন যেটাকে বলা হয়, চামড়াটা তো বেসিক্যালি একটা ব্যারিয়ার, বাইরের জগতের সঙ্গে অন্তর্জগতের একটা ব্যারিয়ার, সেই ব্যারিয়ারটাকে যদি আমরা সমানে ধুতে থাকি তাহলেও কিন্তু আমাদের প্রতিরোধ ক্ষমতা কমতে থাকবে। সেই জন্যে মানে এটা একটা শাঁখের করাত, একদিক থেকে ভালো আবার কোনো কিছু অতিরিক্ত করা ভালো না, সেদিক থেকে আবার খারাপটাও হতে পারে।
1: বেশ, ফোনে কেউ আছেন আমাদের সাথে, নমস্কার।
2: আপনাকে নমস্কার, আমি রানাঘাট থেকে ভগত সাহা বলছি।
1: বলুন।
2: আমার দুটো প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে যে বর্ষাকালে আমরা ত্বকের কোন কোন সমস্যার সম্মুখীন হতে পারি, আর বর্ষাকালটাকে আমরা কিভাবে এড়িয়ে চলবো এই সমস্যাগুলো থেকে,
1: শুনতে থাকুন।
0: আমরা আগামী এক ঘন্টা দেড় ঘন্টা ধরে এইটা নিয়েই আলোচনা করব যে বর্ষায় কী কী ত্বক রোগ নিয়ে আমরা বিপর্যস্ত হতে পারি এবং তার থেকে কিভাবে আমরা উপকার পাবো, আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি।
1: আচ্ছা, বর্ষা মানেই তো চুল উঠছে প্রচুর, মেয়েদের একটা কমন সমস্যা থাকে, প্রচুর চুল উঠছে, মুঠো মুঠো চুল উঠছে, ছিরুনি দিয়ে টানা যাচ্ছে না, বর্ষায় চুল কি উঠবেই, এটা এক। আর দুই, কিভাবে এই সমস্যা থেকে আমরা প্রতিহত করতে পারি?
3: শুধু মনীষার প্রশ্ন নয়, আমাদের ফেসবুকের লাইভে একজন প্রশ্ন করেছেন, সুপ্র দীপা সিনহা,
1: নিশ্চয়ই মহিলা,
3: তিনি বলছেন চুল পাতলা হচ্ছে এবং জৌল সারাচ্ছে, কি করব?
0: একটা জিনিস হচ্ছে বর্ষাকালেই যে শুধু চুল পড়ে তা না, এটা একটা কমন একটা বিলিফ যে বর্ষাকালে চুল পড়ে, এমন কোনো কাল নেই যেখানে চুল পড়ে না, গরমকালেও চুল পড়ে এবং শীতকালেও চুল পড়ে এবং শরৎকালেও চুল পড়ে, বসন্তেও চুল পড়ে, কিন্তু বর্ষার উপর আমি জানি না, সকলেরই একটা সাংঘাতিক একটা চিন্তা যে বর্ষাকালেই অতিরিক্ত চুল পড়ে, আলাদা কোনো কোনো কারণ নেই যে বর্ষাকালেই যে সাংঘাতিকভাবে চুল পড়তেই হবে। তবে চুল পড়ার যে কারণগুলো মহিলাদের ক্ষেত্রে আমরা দেখি সেগুলো কিন্তু বর্ষাকালকে সেখানে আমরা দোষ দিই না, সেখানে সমস্যাটা হচ্ছে কোনো হরমোনাল কারণে চুল পড়ছে কি না, তার ওভারিয়ান সিস্টের কোনো সমস্যা আছে কি না, তার রক্তাল্পতার প্রধানত যেগুলো আমরা দেখি যে হিমোগ্লোবিন, তার ফেরিটিন, তার ট্রান্সফেরিন স্যাচুরেশন, সেগুলোর কোনো অসুবিধা আছে কি না, ভিটামিন B12 বা থাইরয়েড অথবা ভিটামিন D বিশেষ করে সেগুলোর কোনো সমস্যা আছে কি না, এবং কিছুদিনের মধ্যে কোনো বড় অসুখে তিনি ভুগেছিলেন কিনা, কেউ, এখন তো ডেঙ্গুর সময়, ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড, কালাজার, কলকাতা থেকে এই অসুখগুলো, বিশেষ করে আবার বলছি গাঙ্গেয় বদ্বীপ থেকে, সাহেবরা যখন ওই 1690 সালে এসেছিল তখন এই জায়গাগুলো ম্যালেরিয়ার ডিপো ছিল, ডেঙ্গু, ম্যালেরিয়া, টিউবারকুলোসিস থেকে যত রকমের অসুখ, সেই অসুখগুলো কিন্তু চলে যায়নি, যতই আধুনিক হোক আমাদের এই শহর, আমাদের চারপাশের পরিবেশ। এই শহরে এখনও ডেঙ্গু হয় রোজ, যে যখনই কথা বলছি, এবং আমাদের এটা সচেতন থাকা উচিত, ম্যালেরিয়া, টাইফয়েড,

0: টিউবাকুলোসিস সব অসুখগুলোর পরেই, যে কোনো বড় অসুখের পরেই কিন্তু চুল উঠতে পারে, এবং বর্ষার পরে এই হওয়াটা খুব অস্বাভাবিক কিছু নয়। তাই জন্য আলাদা করে বর্ষাকালেই যে চুল পড়ে তা হয়তো নয়।
1: ফোনে কে আছেন আমাদের সাথে? নমস্কার।
2: নমস্কার, আমি সুব্রত মন্ডল বলছি।
0: না, আমার কাছে এসে পৌঁছচ্ছে না।
1: বলুন।
2: আমার প্রবলেমটা লাস্ট 2021 একবার হয়েছিল, যেটা হচ্ছে পরে যদি প্যান্ট পরা থাকে, প্যান্ট সা দড়ি রা প্যান্ট পায়জামা টাইপের ওইরকম কিছু পরা থাকলে, দীর্ঘক্ষণ পরা থাকলে কোমরে ধুলি ধুলি মানে জল পড়া যেরকম হয় ওইরকম ধরনের হয়ে যায়। দীর্ঘক্ষণ পরা থাকলে এটা হয়, এখন এখনের সেটা আমি লক্ষ্য করতে পারছি। আবার অটোমেটিক্যালি ফেটে যায়, ফেটে গেলে আবার জ্বালা করে, এটা কি কারণ হচ্ছে তাহলে একটু বলবেন।
0: এটা খুব সম্ভবত আপনার কোনো ছত্রাক সংক্রমণ হচ্ছে, এবং আমি আশা করছি আপনি কোনো দোকান থেকে বা ওই লোকাল ট্রেন থেকে কোনো মহৌষধ, দাদের মহৌষধ কিনে লাগাচ্ছেন না। তার কারণ ওই ওষুধগুলো লাগালে সমস্যাটা আরও চতুর্গুণিত হয়ে যায়। প্রথমে মনে হয় যে কমে যাচ্ছে, আবার তখন ফিরে ফিরে আসে। ওই ওষুধগুলো না লাগিয়ে বরং আপনি কোনো ত্বক রোগ বিশেষজ্ঞ, যে কোনো সরকারি হাসপাতালে আপনি ত্বক রোগ বিভাগে চলে যান এবং দেখিয়ে নিন কেন আপনার ওই যে জায়গাগুলোতে পাজামার দড়ি বাঁধছেন সেই জায়গাগুলোতে ঘর্ষণে ওই সমস্যাটা থাকছে, এবং এটা খুব সহজেই কমিয়ে দেওয়া যায়। এটা নিয়ে ভুগতে থাকবেন না, বরং আপনি চিকিৎসকের পরামর্শ নিন।
1: কে আছেন আমাদের সাথে ফোনে? নমস্কার। হ্যাঁ বলুন। না, আপনার কথা শোনা যাচ্ছে না। আমরা আবারও একটু স্পষ্ট করে কথা শোনা যাবে, এরকম জায়গা থেকে ফোন করলে ফোনটা নিতে পারবেন। ফোন করবেন আপনারা 2248 8085 এই নাম্বারে, আর আপনারা যদি হোয়াটসঅ্যাপ করতে চান তাহলে 9903055992 এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারবেন। আর ফেসবুক লাইভেও আমাদের প্রশ্ন সরাসরি করতে পারেন। এই মুহূর্তে ফেসবুক লাইভের একটা প্রশ্নে যাই। দীপায়ন সৎপতি বলছেন যে ছেলেদের ইনার অর্গানের পাশে রিং ওয়ার্ম এবং ব্যাক সাইডে রিং ওয়ার্ম হয়, এর ট্রিটমেন্ট কি? দীপায়ন সৎপতি তিনি বাঁকুড়া থেকে প্রশ্ন করেন।
0: অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এইভাবেই রিংওয়ার্মটা কিন্তু ছিল। এটাকে টিনিয়া ক্রুরিস বলা হয়। এই ক্রুরাল অঞ্চলে যে ফাঙ্গাল ইনফেকশন সেটা টিনিয়া ক্রুরিস বলা হয়, এবং সেটাই সমস্ত দাঁত বলতে সকলের মাথায় যেটা আসতো চিরদিনই সেটা হচ্ছে এই টিনিয়া ক্রুরিস। আপনি যেটা বললেন সেটা সারাদিনই তার ইনার ওয়্যার পরার জন্য, তার অন্তর্বাস পরে থাকার জন্য, এবং বিভিন্ন রকমের এখন যেগুলো বেরিয়েছে সেগুলো কৃত্রিম তন্তুর, যেগুলো সুতির অন্তর্বাস নয়, কৃত্রিম তন্তুর অন্তর্বাস। অনেকের অভ্যেস আছে সেই একই অন্তর্বাসে কয়েকদিন ধরে চালানো, সেই জিনিসগুলোর জন্য। এবং এই গরমে ঘামে সেখানে একটা আইডিয়াল পরিস্থিতি তৈরি হয় যে একটা ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, সেইটা যেন না হয়। এবং নানা রকমের ওষুধ পাওয়া যায়, খাবার ওষুধ, লাগানোর ওষুধ, সেই গুলোর মাধ্যমে কিন্তু এটা থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু বারবার করে যতবার এই প্রশ্নটা আসবে ততবার আমি আপনাদের প্রত্যেককে সচেতন করে দেব, দয়া করে পাড়ার দোকান থেকে গিয়ে একটি দাদের মলম বলে গজগচ্ছপ জাতীয় ওই স্টেরয়েড অ্যান্টিফাঙ্গাল ওষুধ কিনবেন না। যদি কেনেন জিজ্ঞেসে করে নেবেন এর মধ্যে কোনো স্টেরয়েড নেই তো, তাহলে স্টেরয়েডটি খারাপ নয় কিন্তু দাদে লাগানোর ওষুধ স্টেরয়েড নয়। এই জিনিসটা বারবার করে বলছি, তার কারণ এই মুহূর্তে ওই 150 কোটির মধ্যে 40-50 কোটি মানুষ এই অসুখটাতেই ভুগছেন, এই দুরারোগ্য দাদে, এবং তার প্রধান কারণ হচ্ছে সচিকিৎসা এবং কুচিকিৎসা। সেটার পাল্লায় দয়া করে পড়বেন না।
1: বেশ, ফোনে আছেন কে? নমস্কার। হ্যালো,
2: নমস্কার, আমি
1: বলুন।
2: বলছিলাম কি, আমার মাথার মানে বড্ড খুশি চাপছে, এখন মোটামুটি কি করা যাবে? খুশি 12 মাস আমার শুধু হাতে খুশি চাপা চাপছে, কিছু করা করতে পারছি না। মানে এটা কি করা যাবে বললে যেন খুব ভালো হতো।
0: আমি যতদূর বুঝতে পারলাম ওনার মাথায় খুশকি হচ্ছে, তাই তো? আচ্ছা, খুশকিটাও কিন্তু এক ধরনের প্রদাহমূলক চর্মরোগ, এবং তার পেছনেও কিন্তু একটি ছত্রাক থাকে, এবং সেই ছত্রাকের সংক্রমণ থেকেই খুশকিটি হয়। এছাড়া আমি আপনাকে খুব সহজে বুঝিয়ে দিচ্ছি, ধরুন একটা জঙ্গল, এবং জঙ্গলে আমাদের পাতা পড়ছে, সেই পচা পাতাগুলো বা ঝরা পাতাগুলো পড়ছে, এবং তার সঙ্গে আমাদের ধুলো, বালি, এনভায়রনমেন্টাল পলিউশন সেগুলো জমা হচ্ছে। আমাদের মাথার মধ্যেও যে দেহ কোষগুলো আমার শরীর থেকে, সেগুলো আমি স্নানের সময় রোজ ধুয়ে ফেলতে পারছি, কিন্তু মাথার মধ্যে মধ্যে যে দেহকোষগুলো, বিশেষ করে একজন মহিলা যদি দু তিন দিন পর পর স্নান করেন, সেগুলো জমতে থাকে এবং তার সঙ্গে আমাদের বিভিন্ন দূষণ কণা সেগুলো জমতে থাকে, ঘাম জমতে থাকে, ওই ইনফেকশনটা, ফাঙ্গাল ইনফেকশন যেটা পিট্রোস্পোরাম ওভেল বা পিট্রোস্পোরাম অরবিকুলারিস, সেইটা জমে সেইখানে একটা যে জিনিসটা তৈরি হয় সেটাই হচ্ছে আপনার খুশকি অথবা ড্যান্ড্রাফ অথবা সেবোরিক ডার্মাটাইটিস। সেবোরিক ডার্মাটাইটিস মানে ওই জায়গাটায় অতিরিক্ত তেল ক্ষরণ হচ্ছে, আর ডার্মাটাইটিস মানে হচ্ছে একটা প্রদাহমূলক চর্মরোগ। তা কখনো ভাববেন না খুশকি মানে স্ক্যাল্পটা ড্রাই হয়ে যাচ্ছে, এই ভুলটা কিন্তু সবাই করে, যে ডাক্তারবাবু আমার চুল মানে মাথাটা ভীষণ ড্রাই, ভীষণ খুশকি হচ্ছে। খুশকি হওয়া মানেই আপনার মাথা অতিরিক্ত অয়েলি, এবং তার উপরে দয়া করে যেটা করবেন না সেটা হচ্ছে তেল দেবেন না। সপ্তাহে আপনি দুবার তিনবার শ্যাম্পু করতে পারেন অবশ্যই, দরকার হলে ছেলেরা তো রোজই শ্যাম্পু করতে পারে, মেয়েদের আমি বলবো যে দু তিনবার শ্যাম্পু অবশ্যই করা যায়। আর যদি কোনো প্রদাহমূলক চর্মরোগ যেটা খুশকি বা ড্যান্ড্রাফ বা সেবোরিক ডার্মাটাইটিস হয়, তাহলে চিকিৎসকের পরামর্শে কিছু বিশেষ ধরনের শ্যাম্পু ব্যবহার করতে হবে।
1: বেশ, আমাদের হোয়াটসঅ্যাপের একটি প্রশ্ন রয়েছে, বলছে আমি যে সমস্যাটার কথা আপনাকে জানাচ্ছি সেটা গত বছর জুলাই মাসে শুরু হয়েছিল, এবছর মে মাসে ঠিক হয়ে যায়, আবারও জুলাই মাসে শুরু হয়েছে। প্রথমে পায়ের গোড়ালিতে বা পায়ের নিচে ছোট করে কড়া পড়া শুরু করেছেন এবং সেটা থেকে বড় হয়ে ফেটে যায় এবং সেটা পেকেও যায়, সঙ্গে খুব ব্যথাও শুরু হয়। এটা কি কোনো জটিল রোগের লক্ষণ, পূর্ব লক্ষণ প্রতিকারের জন্য
0: বলে দিচ্ছি, এটা হচ্ছে নিমাইবাবুকে বলি, বর্ষাকালেই যে শুধু হয় তা না, তবে আপনি খালি পায়ে হাঁটার অভ্যেসটা ত্যাগ করুন বাড়িতে, বাড়ির মধ্যে প্ল্যান্টার ক্যালোসিটি এই জিনিস বলটা আপনি তো ভুগছেন, জিনিসটা কিছুই না, আমাদের শরীরের যে ওজনটা সেটা ভাগ হয়ে যায় দুটো পায়ে সমানভাবে, আবার পায়েও দেখবেন একটা আর্চ থাকে আমাদের, তার সামনে দিকে খানিকটা ডিভাইডেড হয়ে যায়, পেছনে খানিকটা চলে যায়। এই জিনিসটা যখনই গোলমাল হয়ে যায়, যে এই যে পায়ের যে আর্চটা আমরা ফ্ল্যাট ফুট বলি, ফ্ল্যাট ফুট কথাটা অনেকেই জানি, যাদের একটু ফ্ল্যাট ফুট থাকে, ফ্ল্যাট ফুট মানে কি, যে জায়গাটায় আপনার চাপ পড়ার কথা নয় সেই জায়গাটায় চাপ পড়ছে। এখন এই যে দেখতে পাচ্ছেন আমি করে আছে এই যে আর্চটা, এই আর্চটা যদি এরকম না থেকে আপনার যদি পাটা এরম হয়ে যায়, তাহলে এই মাঝখানের হলোটা থাকছে না এবং এইখানে আপনার চাপ পড়ছে, চাপটা পড়ার কথা নয়, পায়ের ত্বক তো কথা বলতে পারে না, তার কথা বলা হচ্ছে যে এইখানটায় চাপ দিও না বা খালি পায়ে থেকো না, তুমি একটা মোটা সোলের একটা চপ্পল পরে থাকো, নরম সোলের, যাতে চাপটা না লাগে। দীর্ঘদিন ধরে চাপ ওই একই জায়গায় পড়তে পড়তে যেটা হয়, মানে ভেতরের আর্কিটেকচারটাতে গণ্ডগোল আছে, সেটা হচ্ছে হাড়ের আর্কিটেকচারে, সেটা বারবার করে আপনার মেঝের সঙ্গে ঘর্ষণ হচ্ছে ওখানে, যেটা পড়ার কথা নয়, তখন ওই জায়গাটা একটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে ক্যালোসিটি, যেটাকে আপনি অনেকে কুল আঁটি বলেন, খুব মজার নাম একটা দেন কুল আঁটি। সেই জিনিসটা ঠিক করার জন্য আমাদের কিছু ওষুধ ব্যবহার করতে হয়, তার উপর আমরা একটা পুলটিশের মতো জিনিস দিই, নানা রকম আজকাল ব্যান্ডেজ স্যান্ডেজ পাওয়া যায়, তাতেও যদি না কমে তখন ওটাকে কেটে বাদ দিয়ে দিতে হয়। তবে কেটে বাদ দিলেই যে তিনি সেরে যান তা না, আবার তিনি ফিরে ফিরে আসেন, তাই জন্য প্ল্যান্টার ক্যালোসিটি তো ভুগলে আপনাকে সচেতন থাকতে হবে, ওটাকে সারিয়ে ফেলতেই হবে যে করে।
1: বেশ, এই যে বর্ষাকাল এলেই আমরা মনে করি যে আজকে মেঘ করেছে, কোনো দরকার নেই সানস্ক্রিনটা ইউজ করার, আজকে প্রচণ্ড বৃষ্টি, আজকে তো রোদ নেই, সানস্ক্রিন বাদ। এই সানস্ক্রিন মাখার নিয়ম কি, বর্ষায় কীরকম সানস্ক্রিন ব্যবহার করব?
0: আবার তোমাকে অভিনন্দন একটা চমৎকার প্রশ্ন করার জন্য, সেটা হচ্ছে যে আমাদের খুব ভুল করি বর্ষাকালে এবং শীতকালে দুটোতেই, শীতকালে এত সুন্দর বাইরে ওয়েদার, আমরা সানস্ক্রিন না মেখেই বেরিয়ে পড়লাম, এবং বর্ষাকালে আকাশে তো ভর্তি মেঘ, কি দরকার সানস্ক্রিন মাখার, একদম ভুল ধারণা,
1: ক্লাউড ক্রিম নয়,
0: একদম ভুল ধারণা। তার কারণ হচ্ছে আমাদের এই যে আলট্রাভায়োলেট এ, সূর্যের আলট্রাভায়োলেট এ যেটা, যেটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সেটা কিন্তু এই ক্লাউড কাভারকে পাত্তাও দেয় না, সে ক্লাউড কাভারের মাঝখান দিয়ে এসে আমাদের শরীরে, যে কারণে আমরা তো সাধারণভাবে আমরা তো কালো মানুষের দেশ, আমাদের আমাদের গায়ে সূর্যালোক লাগলে আমরা পুড়ে যাই না, আমরা ট্যান্ড হয়ে যাই, এই ট্যানিংটা কিন্তু আকাশভর্তি মেঘ থাকলেও তার মধ্যে দিয়েও আমরা ট্যান্ড হতে পারি, যা ট্যান হওয়ার পটেনশিয়াল থাকে। তাই জন্য আমি বারবার করে বলবো, যাদের বেরোতে হয়, এমনকি বর্ষাকালেও বেরোতে হয় কি শীতকালে বেরোতে হয়, তারা দয়া করে নিজের সানস্ক্রিনটি মেখে বেরোবেন, এবং যে সানস্ক্রিনটি সারা বছর মাখছেন বর্ষাকালেও সেটা দরকার।
1: বেশ, আমাদের দুটো মিনিট পরে, মনীষা দুটো মিনিটও পুরোপুরি নেই, দুটো মিনিট পরে যারা আমাদের ফ্রিকোয়েন্সিতে শুনছেন তাদেরকে বলি যে ফ্রিকোয়েন্সিতে 10 মিনিট আমরা থাকবো না, মানে থাকবো না মানে সংবাদ বিরতিতে থাকবো, কিন্তু যারা আমাদের সাথে ফেসবুক লাইভে আছেন

0: এর জন্য বলি যে ফেসবুক লাইভে কিন্তু আমরা যেমনটা থাকছি ঠিক একদম 11টা পর্যন্ত ঠিক তেমনটাই আছি। আপনারা আমাদের ফেসবুক লাইভে যদি জয়েন করতে চান জয়েন করতে পারেন ফেসবুকের 100.1 FM গোল্ড কলকাতা এই পেজে গিয়ে, এবং তার সাথে সাথে আকাশবাণী কলকাতার যে পেজ রয়েছে অফিসিয়াল পেজ রয়েছে, এই দুটো পেজ থেকে কিন্তু দুটোতে একসঙ্গে সরাসরি আপনি আমাদেরকে দেখতে পাবেন, শুনতে পাবেন, চাইলে আপনি কথা বলতে পারবেন। পারবেন কিভাবে? আপনি করবেন কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট, আপনার প্রশ্ন লিখবেন, আর সেই প্রশ্ন সরাসরি চলে যাবে আজকে আমাদের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ যিনি এসেছেন ডক্টর কৌশিক লাহিড়ি তার কাছে। আর যদি আপনি ফোন করবেন ভাবেন সেটাও করতে পারেন, 2248-8085 এই নাম্বারে সরাসরি ফোন করবেন। আর যদি আপনি চান না লিখে পাঠাই সেটাও করতে পারেন, কিন্তু সেই লেখাটা আপনি লিখবেন 9903052992, না তবে লেখাটা শুধু লিখবেন, কোনোরকম ছবি পাঠিয়ে বা আপনার যে সমস্যাটা সেটা যদি আপনি ভাবেন ছবি পাঠিয়ে দেখে এই সময় বলবো না, সেটা সেই মুহূর্তে সম্ভব নয়। আর শুধুমাত্র লেখাটা ডিটেলসে আমাদের লিখে পাঠান, নাম লোকেশন যদি চান লিখে পাঠান, সেই সব কিছু নিয়েই আমরা সরাসরি চলে যাব আজকের আমাদের যিনি ডাক্তারবাবু রয়েছেন তার কাছে। মৌসুমী মনীষা তো রয়েছি আর সঙ্গে আরোগ্য আজকের জলসা করে 100.1 FM গোল্ড টিউন করেছেন আপনি। ঠিক 10টা মিনিট পর ফিরছি ফ্রিকোয়েন্সিতে আপনাদের সাথে।
1: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন চিপ থেকে শিপ সর্বক্ষেত্রে ভারত ম্যানুফ্যাকচারিংয়ে নতুন ভবিষ্যৎ নির্মাণ করেছে। তিনি আজ গুজরাতের ভাদোদরায় 35,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। প্রধানমন্ত্রী মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্ট 2026 উদ্বোধন করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ 3 দিনের সরকারি সফরে শ্রীলঙ্কা পৌঁছেছেন। রাশিয়া বলেছে ইউক্রেন সংঘাত নিরসনে ভারতের সব রকম শান্তি প্রচেষ্টাকে তারা স্বাগত জানাবে। সরকার রাজস্থান, উত্তরপ্রদেশ এবং তেলেঙ্গানার ITI ক্লাস্টারগুলির জন্য 735 কোটি টাকারও বেশি প্রকল্পের কৌশলগত বিনিয়োগ পরিকল্পনায় ছাড়পত্র দিয়েছে। মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে নির্বাচন কমিশন আয়কর দপ্তরের আধিকারিক সুধাকর শুক্লাকে ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে। যথাযোগ্য মর্যাদায় আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হচ্ছে। আহমেদাবাদে ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজের স্টেজ 3-তে আজ ভারত 2টি সোনাসহ মোট 5টি পদক পেয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন চিপ থেকে শিপ অর্থাৎ কম্পিউটারে ব্যবহৃত ইলেকট্রনিক মাইক্রোচিপ থেকে জাহাজ পর্যন্ত সর্বক্ষেত্রেই ভারত ম্যানুফ্যাকচারিংয়ে নতুন ভবিষ্যৎ নির্মাণ করেছে। তিনি আজ গুজরাটের ভাদোদরায় 35,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করে বলেন দেশের মধ্যে এক স্বয়ংসম্পূর্ণ স্বনির্ভর সরবরাহ শৃঙ্খল গড়ে উঠেছে যার পরিধি হল উচ্চ প্রযুক্তিগত ইলেকট্রনিক্স থেকে সমুদ্রপথে জাহাজ চলাচল পর্যন্ত।
2: अब भारत चिप से लेकर शिप तक निर्माण की एक नई गाथा लिख रहा है, यानी पुर्जे भी हमारे और प्रोडक्ट भी हमारा। आत्मनिर्भरता की एक पूरी चेन भारत में ही बनेगी।
1: পশ্চিমাঞ্চলীয় ডেডিকেটেড পণ্য করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ আজ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। এর ফলে পণ্য করিডোর নেটওয়ার্কের কাজ সম্পন্ন হওয়ার পথ প্রশস্ত হল। 2,800 কিলোমিটার দীর্ঘ এই পণ্য করিডোর সম্পন্ন হওয়াকে তিনি একবিংশ শতাব্দীর ভারতের এক ঐতিহাসিক সাফল্য এবং পরিবর্তনশীল কর্মসংস্কৃতির গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্ট 2026 উদ্বোধন করেছেন। GFF 2026 মূল ভাবনা কৃত্রিম বুদ্ধিমত্তা, পোটেনশিয়াল টু ইম্প্যাক্ট, এজেন্টিক AI, টোকেনাইজেশন, কোয়ান্টাম, ট্রাস্টেড কানেক্টেড গ্লোবাল সিস্টেমস ফর ইনক্লুসিভ ফিনান্স অনুষ্ঠানে শ্রী মোদী বলেন উদ্ভাবন ও অন্তর্ভুক্তিকে মূল ভিত্তি করে ভারত ফিনটেক যাত্রাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। তিনি গ্লোবাল ফিনটেক ফেস্টে যোগ দিতে দেশ বিদেশ থেকে আসা সব অতিথি ও প্রতিনিধিদের অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী চলতি মাসের 12-13 তারিখে নতুন দিল্লিতে আসন্ন ব্রিক্স সম্মেলনে একাধিক দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন দ্বিপাক্ষিক বৈঠকে রাশিয়া ইউক্রেন সংঘাতের বিষয়টি উত্থাপন করা হবে।
3: দ্বিপক্ষীয় বার্তা বহুত সারে রাজনেতাও কে সাথ হামারে প্রধানমন্ত্রী কি হোগি জব ব্রিক্স কে লিয়ে ওহাঁ আয়েঙ্গে কন কন সব द्विपक्षीय वार्ता किस समय होगा इसके बारे में आपको विस्तृत जानकारी भी दी जाएगी ताकि आप लोग प्रेस के माध्यम से उसको कवर कर सकते हैं। जहां तक रशिया और यूक्रेन की जो संघर्ष चल रही है उसके बारे में बात है, द्विपक्षीय वार्ता होंगे।

0: तो बहुत सारे मुद्दे ऊपर उठ के आएंगे और उसमें एक ये मुद्दा भी रहेगा।
1: রাশিয়া ইউক্রেন প্রসঙ্গে তিনি বলেন, ভারত এই দুটি দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে। সম্প্রতি বিদেশমন্ত্রী ডাক্তার সুব্রমণ্যম জয়শঙ্কর ইউক্রেন ও পোল্যান্ড সফর করেন। শ্রী জয়শওয়াল বলেন, শ্রী মোদী যুদ্ধ নিরসনে লাগাতার চেষ্টা চালিয়ে আসছেন। তিনি বলেন, 24 জন ভারতীয় নাগরিক এখনও রুশ সেনাবাহিনীতে রয়েছেন। তিনি জানান, ভারত বিষয়টিকে রুশ সরকারের কাছে গুরুত্ব সহকারে তুলে ধরছে।

0: আনম্যান এরিয়াল সিস্টেম এবং কাউন্টার আনম্যান এরিয়াল সিস্টেমের প্রযুক্তিগত অগ্রগতি প্রদর্শন করা, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা এবং সামুদ্রিক সহযোগিতা জোরদার করতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ তিন দিনের সফরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো পৌঁছেছেন। শ্রীলঙ্কার উপ প্রতিরক্ষামন্ত্রী অরুণা জয়শেখারা এবং শ্রীলঙ্কা ভারতের হাই কমিশনার সন্তোষ ঝা তাকে অভ্যর্থনা জানান। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে, এবারের গুরুত্বপূর্ণ সফরে রাজনাথ সিং শ্রীলঙ্কার নেতৃবৃন্দের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে মত বিনিময় করবেন। রাশিয়া জানিয়েছে ইউক্রেন সংঘাত নিরসনে ভারতের সব রকম শান্তি প্রচেষ্টাকে তারা স্বাগত জানাবে। মস্কো আরও জানিয়েছে আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমাধানের বিষয়ে নতুন দিল্লির অবস্থানের সঙ্গে রাশিয়ার কৌশলগত অবস্থানের বিশেষ মিল রয়েছে। ব্রিক্স শীর্ষ সম্মেলনের আগে আজ বিকেলে নতুন দিল্লিতে আয়োজিত এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেন সংঘাত নিয়ে ভারতের অবস্থান সম্পর্কে তারা অবগত এবং রাশিয়াও শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেন সংঘাতের সমাধান করতে প্রস্তুত। আরও জানান, ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিপাক্ষিক বৈঠক করবেন। উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র আরও জানান, আসন্ন ব্রিক্স সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশেষভাবে আলোচনা করা হবে।
1: Our president will take part in BRICS summit in all the formats under the auspices of BRICS summit, and at the same time there will be a very significant for both countries part of bilateral contact with Prime Minister Modi, and discuss in a very open and constructive way the most sensitive issues of global agenda and our bilateral relations.
0: প্যালেস্তানি ওয়েস্ট ব্যাঙ্কে ইসরায়েলি অধ্যুষিত এলাকায় আক্রমণ বৃদ্ধি পাওয়া ব্রিটেন, কানাডা ও ফ্রান্স সহ ১২টি দেশ আজ জানিয়েছে তারা ওই অঞ্চলে অবস্থিত ইসরায়েলি বসতিগুলির সঙ্গে বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে। ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন ও সুইডেনের বিদেশমন্ত্রীও এই সিদ্ধান্তে সহমত হয়েছেন। বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলার পর সৌদি আরব ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে পরিস্থিতি জটিল ও উত্তপ্ত করার জন্য অভিযোগ করেছে। ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে হুতিগোষ্ঠী সে দেশের একাধিক শহরে বিভিন্ন অসামরিক এলাকায় হামলা চালিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইমান মাজারি হাজির এবং হাদি আলী ছাট্টাকে অবিলম্বে বিনা শর্তে মুক্তি দেওয়ার জন্য পাকিস্তান সরকারের প্রতি আবেদন জানিয়েছে। সাইবার অপরাধ বিষয়ক আইনের অপব্যবহার নিয়ে এই দুই মানবাধিকার আইনজীবীর দীর্ঘ কারাবাসে অ্যামনেস্টি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আজ ঢাকার বঙ্গভবনে সে দেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার করেন। এই বৈঠকে উভয় পক্ষের দুটি দেশের জনগণের পারস্পরিক স্বার্থে সম্পর্ক আরও জোরদার করার উপরে গুরুত্ব দিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআই নিউজ কলকাতাতে। সরকার রাজস্থান, উত্তরপ্রদেশ এবং তেলেঙ্গানার আইটিআই ক্লাস্টারগুলির জন্য ৭৩৫ কোটি টাকারও বেশি প্রকল্পের কৌশলগত বিনিয়োগ পরিকল্পনা ছাড়পত্র দিয়েছে। এর মধ্যে রাজস্থানের জন্য ২৪১ কোটি টাকা, উত্তরপ্রদেশের জন্য ২৪০ কোটি টাকার এবং তেলেঙ্গানার জন্য ২৫৪ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী স্কিলিং অ্যান্ড এমপ্লয়েবিলিটি ট্রান্সফরমেশন থ্রু আপগ্রেডেড আইটিএআইএস অর্থাৎ পিএম সেতুর পঞ্চম জাতীয় স্টিয়ারিং কমিটির বৈঠকে এটি অনুমোদিত হয়। উপরাষ্ট্রপতি শ্রী পি রাধাকৃষ্ণন আর একদিনের সফরে মণিপুরের ইম্ফলে পৌঁছন। ইম্ফল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে রাজ্যপাল অজয় কুমার ভাল্লা, মুখ্যমন্ত্রী ইউনান খেমচাঁদ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা স্বাগত জানান। তিনি আইনে যুদ্ধ স্মারকস্তূপে পুষ্পার্ঘ্য নিবেদন করেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে শ্রদ্ধা জানান। মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলাম মিনা আজ সংশ্লিষ্ট জেলা নির্বাচন আধিকারিক, পুলিশ সুপার এবং জেলার অন্য আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আলোচনা করেন। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস, অরিন্দম নিয়োগী সহ যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক, উপমুখ্য নির্বাচনী আধিকারিকরাও ওই বৈঠকে অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সকলের পরামর্শ নিয়ে পাহাড়ের উন্নয়ন করা হবে। তিনি আজ শিলিগুড়ির উত্তরকোনা বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ভার্চুয়াল এক বৈঠক ডাকেন। কিংবদন্তী শিল্পী ভূপেন হাজারিকা জন্ম শতবর্ষ উপলক্ষে কলকাতায় তিন দিন ব্যাপী কর্মসূচি আশেষ হয়েছে। কলকাতা অসমের সাংস্কৃতিক সংস্থা ও আসাম সরকারের সংস্কৃতি বিষয়ক দপ্তরের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই কর্মসূচিতে ভূপেন হাজারিকা জীবন, সাহিত্য ও সঙ্গীত নিয়ে আলোচনা, তার জনপ্রিয় গান পরিবেশন, নৃত্যানুষ্ঠান এবং বাংলা অসমের সাংস্কৃতিক বন্ধনকে তুলে ধরা ফিউশন।

0: পরিবেশনা অনুষ্ঠিত হয়। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। গোটা বিশ্ব থেকে নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে নানা অনুষ্ঠানে এই দিনটি পালিত হয়। শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ সমাজ মাধ্যমে একটি বার্তায় বলেন, সাক্ষরতা জ্ঞান, সুযোগ ও ভালো ভবিষ্যতের দ্বার উন্মুক্ত করে। তিনি দেশবাসীকে আজকের দিনে শিক্ষার শক্তিকে উদযাপনের আহ্বান জানিয়েছে, সেই সঙ্গে নিশ্চিত করতে বলেছেন যাতে শিক্ষার যাত্রাপথে কেউ পিছিয়ে না পড়ে। শিক্ষাকে প্রতিটি মানুষের মৌলিক অধিকার হিসেবে সুনিশ্চিত করে এই দিনটি পালনের লক্ষ্য। আহমেদাবাদে অনুষ্ঠিত ওয়াল আর্চারি প্যারা সিরিজের স্টেজ থ্রিতে শেষ দিনের আগে আজ ভারত দুটি সোনা, দুটি রূপ ও একটি ব্রোঞ্জ সহ মোট 5টি পদক পেয়েছে। পুরুষদের কম্পাউন্ড দলগত ইভেন্টে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তোমান কুমার ও শ্যাম সুন্দর স্বামী ইরাকের আব্বাস কাসিম ও আনোয়ার আল দাউদকে 152-139 ব্যবধানে সোনা জেতেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, চিপ থেকে সিপ সব ক্ষেত্রে ভারত ম্যানুফ্যাকচারিংয়ের নতুন ভবিষ্যৎ নির্মাণ করেছে। আহমেদাবাদে ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজের স্টেজ থ্রিতে আজ ভারত দুটি সোনাসহ মোট 5টি পদক পেয়েছে। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী খবর শুনতে পাবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রতরাত্তরঙ্গে।
1: এখন এই লাইভ
2: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য, আরোগ্য শুনছেন 100.1 FM Gold-এ। আরোগ্য, আরোগ্য 100.1 FM Gold-এ
1: চলে এসেছি, মানে ফ্রিকোয়েন্সিতেও যেমন চলে এসেছি ঠিক তেমন ফেসবুক লাইভে তো আছেনই আপনারা আমার সাথে। এই সব কিছুতে মিলিয়ে মিশে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডক্টর কৌশিক ল্যাহিড়ি আমাদের সাথে আছেন, বিশিষ্ট স্কিন স্পেশালিস্ট, চর্মরোগ বিশেষজ্ঞ, তার সাথে কথা হচ্ছে। এবং আপনি কি কোনো রকম প্রশ্ন করতে চাইছেন আজকের এই বর্ষার স্কিনের বিভিন্ন ধরনের যত্ন নিয়ে, বা আপনি যদি প্রশ্ন করতে চান এরপরে পুজো আসছে সেটাই কীভাবে আপনাকে যত্ন নিতে হবে আপনার স্কিনটা যাতে একদম গ্লো করে, সেই সব কিছু নিয়েই আপনি আসছেন ঠিক এই মুহূর্তে। কে আছেন নমস্কার ফোনে সরাসরি বলুন। বলুন
3: আমার বয়স এখন 67 বছর বয়স, তার তো চামড়া টামড়া গুলো ফাটে, পায়ের চামড়া, হাতের চামড়া, এটা কিভাবে রিকভার করবো জানেন
4: ডাক্তারবাবু?
1: আপনার প্রশ্নটা যদি আরো একবার একটু গুছিয়ে করেন।
3: আমার বয়স এখন 67 বছর,
1: হ্যাঁ বলুন।
3: আমার পায়ের তলার চামড়া, পায়ের সাইডের চামড়া 2-3 বছর ধরে 4 ইঞ্চি চামড়া উঠছে, জল লাগলে জ্বালা করছে, হাঁটু হচ্ছে, তার জন্য অনেক ট্রিটমেন্ট করিয়েছি, কিন্তু কিছু কমে নেই, খুব একটা কমে নেই, কিন্তু এখনো আছে। ওটাকে কিভাবে আমি রিকভার করবো?
1: বেশ, পায়ের তলার চামড়া উঠছে, জল লাগলে জ্বালা করছে, কি করে?
4: আমার যেটা মনে হচ্ছে যে ওনার বয়স্ক মানুষ এবং হয়তো খালি পায়ে অনেকখানি কাজকর্ম তাকে করতে হয় কোনো কারণে, বর্ষাকালে বিশেষ করে আপনাকে একটু সাবধান থাকতে বলবো। আপনি, আমি জানি না যে আপনার ব্লাড সুগার বেশি আছে কি না, ডায়াবেটিস আছে কি না, তবে বর্ষাকালে জলে কাদায় যদি কাজ করতে হয় তাহলে আপনার পায়ের সংক্রমণ হতে পারে, ডায়াবেটিক ফুড থাকলে আরও সমস্যা হতে পারে, দীর্ঘদিন ধরে কমছে না। আমি জানি না আপনার সোরিয়াসিস জাতীয় কোনো সমস্যা বা কোনো এক্সিমেটাস কোনো অসুবিধা আছে কি না, এবং যেটা এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম যে ছত্রাক জাতীয় কোনো সমস্যা হচ্ছে কি না, যেটা আপনাকে অনুরোধ করব নিকটবর্তী কোনো স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া অথবা কোনো সরকারি হাসপাতালের ত্বক বিভাগে আপনি যান, সেখানে গিয়ে আপনার পায়ের চিকিৎসাটা করে নিন। তার কারণ ব্লাড সুগার যাদের থাকে, বয়স্ক মানুষ, তাদের কিন্তু পায়ের যত্নটা বিশেষভাবে নেওয়া দরকার, সেটা আপনাকে অনুরোধ করব।
1: আমাদের ফেসবুক লাইভেও বেশ কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের মধ্যে একটা প্রশ্নতে যাই। প্রিয়া মজুমদার তিনি বলছেন, মুখ ও শরীরের চামড়া শুকনো হয়ে যাচ্ছে, হাতের আঙুল থেকে চামড়া উঠছে, এর সমাধান কি?
4: হাতের এবং পায়ের আঙুল থেকে চামড়া উঠছে সেটাও কিন্তু একটা ছত্রাক সংক্রমণের একটা লক্ষণ হতে পারে, এবং এনাকেও আমি বলবো যে ব্লাড সুগারটা একবার করিয়ে নেওয়া। তার কারণ হাজা যেটা হয়, হাজা তাদেরই হয় যাদের বেশি ব্লাড সুগার থাকে, এবং বর্ষাকাল বলে না, যাদের জল নিয়ে কাজ করতে হয় সারাক্ষণ, এই সময়টা আমাদের আঙুলে

0: ফাঁকে এই যে ছাল উঠতে থাকা, সেটা অ্যাকচুয়ালি কিন্তু একটা ফাঙ্গাল ইনফেকশন, হাজা বা ক্যান্ডিডিয়াসিস। ওনার পায়েও আছে, হাতেও আছে, আমি জানি না দুদিকেই আছে কিনা, সাধারণত সেটা একদিকে থাকে। নখের অবস্থা আমি জানি না, উনি সেটা ওখানে লেখেননি সেভাবে। একবার দেখে নেওয়া ভালো যে তার অতিরিক্ত ব্লাড সুগার আছে কিনা, সেগুলো আমাদের একটু দেখে নেওয়া ভালো।
1: গরীর কাঁটা বলছে আমাদের একটু বিজ্ঞাপনী বিরতিতে যাওয়ার সময় হয়েছে, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যাব, ফিরে আসব বিরতির পর। শুনছেন আরোগ্য, মনীষা এবং মৌসুমী রয়েছে আপনার সঙ্গে, সঙ্গে রয়েছেন বিশিষ্ট ত্বক বিশেষজ্ঞ ডাক্তার কৌশিক লাহিড়ি। কৌশিকদাকে আমরা যতখানি চিনি, যতখানি জানি, তাতে আজকে যা যা প্রশ্নই আমরা তাকে করব সেগুলো উনি সিক্সার হাঁকাবেন ঠিকই, তবে আমাদের যা সময় তাতে কিন্তু সব প্রশ্ন শেষ করা যাবে না, কারণ এই ধরনের বিষয় নিয়ে প্রোগ্রাম করতে বসলে সারা রাত দিলেও বোধ হয় প্রশ্ন শেষ হয় না। চলে যাবো একটা বিজ্ঞাপনী বিরতিতে, ফিরছি এক্ষুনি।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিওর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য, আরোগ্য 100.1 FM গোল্ডে
1: শুনছেন 100.1 FM গোল্ড। ফিরে এলাম আরোগ্যতে, মৌসুমী আর মনীষা রয়েছে আপনার সঙ্গে, সঙ্গে রয়েছেন ডাক্তার কৌশিক লাহিড়ি।
4: ফেসবুক লাইভে আপনারা রয়েছেন এবং আপনারা রয়েছেন মানে আপনারা অনেক প্রশ্নও করছেন, তার মধ্যে একজন বলছেন, আচ্ছা দেবনারায়ণ বিশ্বাস, তিনি বলছেন সম্প্রতি ডাক্তারবাবুর লেখা পড়েছেন তিনি টকটকে, এবং সেখানে তিনি বলছেন যে আমার প্রশ্ন, আমার স্ত্রীর বয়স 33 বছর আর ওর শরীরে লাল রঙের কিছু ছোটো ছোটো আঁচিল দেখা যাচ্ছে বছরখানেক হলো, যেটা খুবই ছোট এবং সময়ের সঙ্গে আয়তনে বাড়ছে না, এটা কেন হয়, এটা কি কোনো বিপজ্জনক কিছু রয়েছে?
0: হ্যাঁ, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। তবে যদিও আমাদের আজকে এটা সরাসরি বর্ষাকালের ত্বকের অসুখের সঙ্গে জড়িত নয়, তবু এই সমস্যাটা, এই ব্যাপারটা আমাকে বারবার বহু মানুষ জিজ্ঞাসা করেন তিল আঁচিল নিয়ে, এবং স্পেসিফিক্যালি যেটা জিজ্ঞাসা করেন সেটা হচ্ছে লাল তিল নিয়ে। আগে বলা হতো লাল তিল হওয়া, শরীরে লাল তিল থাকা খুব সৌভাগ্যের লক্ষণ, সেইভাবেই দেখুন ব্যাপারটাকে। আর চিকিৎসক হিসেবে আপনাকে নিশ্চিত করতে পারি এই লাল তিলের কোনো রকমের বিপদ নেই। সারা শরীরে যদি 200-250 লাল তিলও থাকে তাহলেও কিছু চিন্তা নেই, শুধু দেখতেই একটু অদ্ভুত লাগতে পারে এবং বয়সের সাথে সাথে এটা একটু সংখ্যায় বাড়ে। এই ছাড়া এটাকে ইংরেজিতে বলে চেরি অ্যাঞ্জিওমা, সেই নামটাও খুব একটা খারাপ নয় শুনতে। তাই জন্য খুব যারা বদখত ধরনের কিছু অসুখ হয়েছে আপনার স্ত্রীর, সেরকম একদম ভাববেন না, নিশ্চিন্তে থাকুন, দেখা হবে।
1: বেশ, দেখে নেবো। ফোনে একজন আছেন, কে আছেন? হ্যালো,
5: নমস্কার,
1: বলুন।
5: আমি প্রণব কুমার বলছি কলকাতা 18 থেকে।
1: বলুন
5: ডাক্তারবাবু, তোমার একটা প্রশ্ন, ফাঙ্গাস হলে
0: আপনাকে অনুরোধ করব, আপনি যে নামটি করলেন সেই ওষুধটি জীবনে আর কখনো লাগাবেন না। এই ওষুধটির কথাই এবং এই ধরনের ওষুধের কথাই আমি বলে দিচ্ছি, সেগুলো গজকচ্ছপ জাতীয় ওষুধ। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, আপনার ধরুন জ্বর হলো, সেই জ্বরটা ম্যালেরিয়া থেকে হতে পারে, টিবাকুলোসিস থেকে হতে পারে, ইনফ্লুয়েঞ্জা থেকে হতে পারে, অন্য যে কোনো কারণ থেকে হতে পারে, সেইটার কারণ নির্ধারণ না করে আপনি নিশ্চয়ই একটু টিবির ওষুধ, একটু ম্যালেরিয়ার ওষুধ, একটু কোভিডের ওষুধ, একটু অন্য কোনো অসুখের ওষুধ, সেগুলো সব একটা বাটিতে মিশিয়ে চামচ দিয়ে ভালো করে ঘেঁটে চোঁ চোঁ করে ঢক খেয়ে ফেলেন না। তো এই আপনি যে ওষুধটির নাম বললেন, আমি সেইটার মুখে নাম উচ্চারণ করতে চাইছি না। এই ধরনের আরও বহু ওষুধ আছে যেটা দোকান থেকে কিনতে পাওয়া যায়, সেগুলো আদৌ দাদের মলম নয়, সেগুলো হচ্ছে এই জাতীয় ছড়াগুলি। সেটা কারো টিউবারকুলোসিস হলো বা ম্যালেরিয়া হলো বা ডেঙ্গু হলো, কোনো সেটা রোগ নির্ধারণ না করে সবকটার রোগের ওষুধ একসাথে মিশিয়ে খেয়ে নিয়ে বিপদ ঘটানো। আপনি যেটা লাগাচ্ছেন তাতে বিপদে পড়বেন, দয়া করে লাগাবেন না, একজন ত্বক বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
1: বেশ,

0: একের পর এক প্রশ্ন নিয়ে হাজির হচ্ছেন আপনারা। মৌসুমী আর মনীষা রয়েছে আপনাদের সঙ্গে জলসাঘরে। আজকে জলসাঘরের বিষয় আরোগ্য, যেহেতু প্রত্যেক মঙ্গলবার আপনারা জানেন আরোগ্য নিয়ে হাজির হয় মৌসুমী আর মনীষা, এবং অন্য যারা থাকেন তারাও। আজকে মৌসুমী আর মনীষা রয়েছে আপনার সঙ্গে, রয়েছেন ত্বক বিশেষজ্ঞ ডাক্তার কৌশিক লাহিড়ি, এবং আমরা কথা বলছি বর্ষার ত্বকের অসুখ নিয়ে। তবে আমরা তো একটু লোভী মানুষ মাত্রই, তাই আমরা বর্ষা পেরিয়ে একটু পুজো বিয়েবাড়ি এসব নিয়েও কথা বলবো। সামনে সেই সিজন আসছে, আমরা দেখতে পাচ্ছি খাদ্য সুরক্ষা নিয়ে প্রচুর বাড়াবাড়ি হচ্ছে, মানে বাড়াবাড়ি রকমের ধরা পড়ছে খাদ্য সুরক্ষা নিয়ে যে চেক আপ হচ্ছে, সেই চেক আপেও প্রচুর রেস্তোরাঁ ভুলভাবে খাবার প্রিজার্ভ করছেন, খারাপভাবে আমাদের খারাপ খাবার খাওয়াচ্ছেন, সেটা থেকেও নানা রকম ত্বকের অসুখ হয় অনেক সময়। যে কোনো খারাপ জিনিসেরই তো একটা ত্বকের ওপর প্রভাব পড়ে, আদৌ পড়ে কি না, কি পড়লে কীভাবে পড়ে, সব কিছু আসবে আজকের আলোচনায়। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি আছে, ফিরছি এক্ষুনি।
1: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসেন, টু লার্ন, টু ইমাজিন হোয়াটস পসিবল। দিস ইজ দ্য ব্রিক্স 2026, আ মোমেন্ট ওয়্যার লিডার্স, ইনোভেটর্স, বিজনেসেস অ্যান্ড কমিউনিটিস ফ্রম দ্য ব্রিক্স নেশনস কাম টুগেদার টু স্ট্রেংথেন পার্টনারশিপস। India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য, আরোগ্য 100.1 FM গোল্ডে
0: শুনছেন আরোগ্য 100.1 FM গোল্ডে। রয়েছেন ডাক্তার কৌশিক লাহিড়ি। চলে যাবো সরাসরি প্রশ্নে, যে প্রশ্ন এরপর করতে ইচ্ছে করছে, যে এই যে পুজো সামনেই, একটা মহা পুজো, মহা মেকআপ আমাদের, সেটা তো চলবে, কিছু মিথ বলবো, কিছু অভ্যাস বলবো, আপনি ঠিক ভুল বলবেন, বাতলে দেবেন, ঠিক পথ দেখাবেন আমাদের। এই যে পুজো আসছে, পার্লারে প্রত্যেকেই যাবে, বারণ করলেও শুনবে না, বারণ করা উচিতও নয়। আমরা পার্লারে ওয়্যাক্সিং করাতে যাই, তাতে দেখা যায় যে বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে টেনে রোমকূপ ছেঁড়া হচ্ছে। এই ওয়্যাক্সিং আদৌ এভাবে করানো উচিত? যদি কাউকে ওয়্যাক্সিং করাতে হয়, তিনি কিভাবে ওয়্যাক্সিং করাবেন?
3: দেখো, তোমরা আমার নিরাপত্তা নিয়ে একদমই চিন্তিত নও। এর ব্যাপারটা নিয়ে উত্তর দিয়ে আমি আগেও বিপদে পড়েছি, আবার বিপদে পড়ার চেষ্টা করছি। পরিষ্কার বলে দিচ্ছি, বিজ্ঞানগতভাবে লেজার করে যেটা আমাদের অবাঞ্ছিত রোম, সেটা তোলা সবথেকে বিজ্ঞানভিত্তিক এবং সেফ পদ্ধতি। এটার মাধ্যমে কোনো ডাক্তারবাবু আপনাদের বলছেন না যে লেজার করতেই হবে। সমস্ত সরকারি হাসপাতালেই লেজারের মেশিন আছে, সেখানে গিয়ে করতে পারেন, যাদের ধরুন অবাঞ্ছিত লোমের সমস্যা হচ্ছে তাদের। দ্বিতীয় যেটা উপায়, সেটা হচ্ছে রেজার, ফিমেল রেজার। বিশ্বাস করুন, সারা পৃথিবীর, শুধু টলিউড হলিউড নয়, বলিউড সমস্ত উড যত রকম মাথায় আপনাদের আসছে, তাদের অনেক বিখ্যাত অভিনেত্রী সারা জীবন তারা ফিমেল রেজার ব্যবহার করে গেছেন। এই লেজার জিনিসটি এসছে কিন্তু গত 20-25 বছরে, তার আগে তারা, অনেক বিখ্যাত অভিনেত্রী শুনলে শকড হবেন, তারা সারা জীবন নির্দ্বিধায় তারা রেজার ব্যবহার করে গেছেন। এবং এখন সারা পৃথিবীতে, কেন ভারতবর্ষেও, ফিমেল রেজার চমৎকার এসে গেছে, তাতে কোনো ক্ষতি হয় না। এবং আমরা পুরুষরা এই 17-18 বছর বয়স থেকে যে রোজ আমরা শেভ করছি, তাতে আমাদের ত্বক কিন্তু কোনো ক্ষতিও হয় না, মেয়েদেরও ক্ষতি হয় না, ছেলেদেরও ক্ষতি হয় না। আর একটা গান ছিল না সেই উত্তম কুমারের, যে লক্ষ ব্লেডেও কামালো তো উঠবে না কো গোফাদ্দারি, সেটা কিন্তু সত্যিকারের একটা বিজ্ঞান। তার কারণ এটা আটলান্টিকের দুপাশে প্রায় 20 বছর ধরে বিরাট স্টাডি হয়েছিল, যে একটা পায়ে সমানে শেভ করা হলো, আরেকটা পায়ে অন্যভাবে রোম তোলা হলো, তাতে দেখা গেল থিকনেসও বাড়েনি, যেটা আমরা ভাবি যে রোমগুলো মোটা হয়ে যাবে, অথবা সেই সংখ্যাতেও বাড়েনি।
0: একটা এখানে আমি আপনাকে একটু থামাবো, একটা অভিযোগ আছে রেজার নিয়ে, যে অভিযোগ আমাদের শ্রোতা বন্ধুরাও করেন,

0: কালো হয়ে যায় জায়গাটা, এটা নিয়ে একটা প্রচলিত ধারণা আছে, এটাও যদি একটু ছুঁয়ে
1: না, সেটা হচ্ছে যদি কোনো কারণে সেই রেজ করতে গিয়ে যদি ইনফ্লামেশন হয়ে যায়, ধরো ভুলভাবে কাটলো, উল্টো দিক থেকে কাটলো, সেটা করতে গিয়ে যদি ইনফ্লামেশন হয়ে যায় সেই জায়গাটায়, পোস্ট ইনফ্লামেটরি হাইপারপিগমেন্টেশন বা কালো কালো একটা ভাব এসে যায়, ছোপ ছোপ ছোপ ছোপ, সেটা ভুল রেজিংয়ের জন্য, এছাড়া কোনো কারণ নেই। ছেলেরা যে সারা জীবন ধরে দাড়ি কাটছে তাদের কি কোনো গালে স্পট হচ্ছে? হচ্ছে না তো। মেয়েদের আলাদা করে হবে কেন? স্পট হওয়ার কারণ মানে ওই ভুলভাবে সে কাটছে, তার কেটে গেছিল ওইখানে একটা কোনো ফলিকুলাইটিস হয়েছিল, তার থেকে দাগটা হয়ে যাওয়া। আচ্ছা, এই যে দুটো ভাব ছাড়া যেটা সব থেকে খারাপ করতে পারেন সেটা হচ্ছে ওয়্যাক্সিং। আমি জানি এটা শুনলে অনেকে দুঃখিত হবেন, অনেকের প্রফেশন ওয়্যাক্সিংয়ের ওপরেই তারা আছেন, কিন্তু ওয়্যাক্সিংটা পৃথিবীর বহু দেশে করা হয় না। এই ওয়্যাক্সিংটা খুব একটা বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি নয়। ভেবে দেখুন, যেটা করা হয় সেটা আপনারা আমাদের থেকে ভালো জানেন, একটা গরম মোম ওপরে দিয়ে সেটাকে উপড়ে ফেলা হয়, এবং উপড়ে ফেলাটা একটা পাশবিক পদ্ধতি। ওই ওই যে রোমকূপগুলোকে উপড়ে ফেলা হচ্ছে, রোমকূপগুলোকে খুব খুশি হচ্ছে, সেই একটাকে উপড়ে ফেলার জিনিস তো, সেই গাছটা তো তার গোড়াটা থেকে গেল, আবার তার থেকে হচ্ছে। সেই জন্য এই পদ্ধতিটাতে যেটা আমাদের হয় বারবার বারবার করতে করতে, তার থেকে একটা কালো ভাব আসে, তার থেকে দানা দানা আসতে পারে। তাই জন্যে ওয়্যাক্সিংটা বরং অ্যাভয়েড করে আমরা অন্য যে পদ্ধতিগুলো বললাম সেটা করতে পারে।
0: বেশ, আমাদের ফেসবুক লাইভেও বেশ কিছু প্রশ্ন আছে, কিন্তু তার আগে ফোনে কে আছেন সরাসরি? নমস্কার।
2: নমস্কার, মৌসুমিদি, মনীষা দি, আমি মহেশতলা থেকে দেবাশীষ কথা বলছি।
0: বলুন
2: ডাক্তার কাছে আমার দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে, বর্ষাকাল শুরু হওয়ার আগে ঠিক আপনার জুন মাসের কাছাকাছি সময় থেকে আমার বডিতে একটা এক ধরনের র্যাশ বেরোয়, এবার সেই র্যাশটা চুলকোতে থাকে রাত্রেই হোক আর দিনে হোক, আর যত বর্ষা বাড়ে তখন এই র্যাশের সংখ্যাটাও বাড়ে আর চুলকোয়। আর একটা হচ্ছে, সকালবেলা উঠলে প্রচন্ড হাঁচি হয় আর সর্দি অন্য সময় থাকে না, শীতকালেও তেমন একটা থাকে না, কিন্তু এই বর্ষাকালে প্রচন্ড সর্দি হয়, হাঁচি হয়, অন্তত এটা মাঝবেলা অবধি চলতে থাকে, তারপর আবার ঠিক হয়ে যায়। আর মশা কামড়ালে, একটা মশা যদি গায়ে কামড়ায় ওইটা সারা বডিতে এক ধরনের র্যাশ বেরোয় আর চুলকোতে থাকে সারা, এই একটা মশা কামড়ালেই। আমি দেখেছি অনেক অনেক ক্ষেত্রেই যে একটাই মশা কামড়েছে, আমি বুঝতে পারছি যে একটা মশাই আমায় কামড়ালো, কিন্তু তার ফলটা আমাকে অনেকক্ষণ ভোগ করতে হয়। তো এখান থেকে মুক্তি পাওয়ার উপায় কি?
1: দুই তিন করে উত্তর দিয়ে দিচ্ছি। প্রথম যে সমস্যাটা সেটা আমি আগেও এখানে উত্তর দিয়েছি, সম্ভবত আপনার মিলিয়ারিয়া বা ঘামাচি হচ্ছে, অথবা সোয়েট ডার্মাটাইটিস, যেটা আমি বললাম শুধু যে বর্ষাকালে নয় গরমকালেও হতে পারে, অতিরিক্ত শেদ নিঃসরণের জন্য, ঘর্মগ্রন্থিগুলোর অতি সক্রিয়তার জন্য সেটা হতে পারে, এবং সেটা শরীরের ওপর আপনার স্কিনের কথা আমি যা বুঝতে পারলাম একটু অ্যাটোপিক, অতিরিক্ত সংবেদী বা অতিরিক্ত সেন্সিটিভ আপনার স্কিন, সেই জন্যে আপনার গায়ের ওপর একটু ঘাম হলেও আপনার চুলকাতে শুরু করে। এটার উপায় হচ্ছে আপনার ওই দিনে অন্তত দুবার করে স্নান করা, গাটাকে পরিচ্ছন্ন রাখা, অতিরিক্ত পাউডার ব্যবহার করে কোনো লাভ হবে না। দু নম্বর যে কথাটা বললেন সেটা খুব ভীষণ ইন্টারেস্টিং, ওটাকে বলে প্যাপুলার অ্যাটিকেরিয়া। আমি আপনার বয়স জানি না, তবে গলা শুনে তো মনে হলো না যে আপনি খুব অল্প বয়সী, তাই জন্য এইটা আমরা দেখি 2 থেকে 18 বছরের মধ্যে এই প্যাপুলার অ্যাটিকেরিয়াটি বাচ্চারা স্কুলে যখন যায় একটা দুটো মশা পোকা বা পিঁপড়ে কামড়ালেই তার সর্বাঙ্গে ওই র্যাশটা বেরিয়ে যাচ্ছে। সেটা ইন্টারেস্টিং, আপনারও এখন পূর্ণবয়স্ক হওয়ার পরেও আপনার সেটা আছে, এটা কিন্তু চিকিৎসকের কাছে গেলে এটার উত্তর আপনি পেয়ে যাবেন। এবং 3 নম্বর যেটা আপনি বললেন সেটা হচ্ছে, আমি ভুলে গেছি ওনার 3 নম্বর যেটা ছিল, একটা
0: ছিল র‍্যাশ বেরোনোর,
1: হ্যাঁ র‍্যাশ তো বললেন, আর একটা হচ্ছে মশা কামড়ালে ওনার
0: বারবার সেই,
1: হ্যাঁ বারবার এই সমস্যাটা হচ্ছে, হ্যাঁ সেটাই, হ্যাঁ একটা উনি হাঁচির কথা বললেন,
0: আমি সকালে উঠে হাঁচি,
1: হ্যাঁ আমি হাঁচির চিকিৎসক নই, এটা ত্বক বিশেষজ্ঞ আমি, এবং ত্বক সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনি বলতে পারেন।
0: বেশ, ত্বক সংক্রান্ত আমার প্রশ্ন আছে, যে প্রশ্নটা না করলেই নয়, যে আমি আবারও বারবার বলছি যে আমি পার্লারে খুব মনোযোগ দিয়েছি, এখন আমাদের ওয়্যাক্সিং হয়ে গেছে, এবার আসবো স্ক্রাবিং। এখন ইদানিং যুগে যে কোনো বড় পার্লারের একটা বড় কাজই হচ্ছে ফেসিয়ালের সময় স্ক্রাব করানো, এবং বিচিত্র বিভিন্ন রকম যন্ত্রপাতি দিয়ে বেশ ব্যথা ট্যাথা দিয়ে একটা ডেড সেল রিমুভ হয়। এগুলো কি কোনো প্রয়োজন আছে? এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, স্ক্রাব করলে ময়লা বেরোয়, এটার কি অন্য কোনো বিকল্প উপায় নেই?
1: দেখো, একটা জিনিস হচ্ছে আমাদের শরীরে প্রত্যেক

0: মুহূর্তে মিলিয়ন্স অফ সেল আমাদের, এই যে আমি তোমাদের স্টুডিওতে ঢুকলাম, বহু দেহ কোষ আমাদের ঝরে যায়। আমরা বছরে একবার সাপের মতো যে খোলস ছাড়ি তা তো নয়, আমরা প্রত্যেক মুহূর্তে আমাদের শরীর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ দেহকোষ ঝরতে থাকে এবং লক্ষ লক্ষ দেহকোষ তৈরি হতে থাকে। এই যে সাইকেলটা, সেটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস একটা, এবং তার জন্য শুনলে আমাদের দর্শক বন্ধুরা একটু মজাই পাবেন হয়তো সত্যিকারের বিজ্ঞানটা জানলে, প্রত্যেক 28 দিন অন্তর আমাদের পুরো চামড়াটি যায় নতুন হয়ে, তাই জন্য আগের যে পরতটা ছিল ওপরে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি স্ক্রাবিং করুন না করুন কিচ্ছু এসে যায় না। তাই জন্যে যে জিনিসটা স্বাভাবিক, আমাদের স্কিনের নিজের নিজেকে পরিষ্কার করার ক্ষমতা আছে, তাই জন্য যেটা স্বাভাবিক তার ওপরে অতিরিক্ত দলাই মালাই করে উপকার তো হয়ই না। যেটা ক্ষতি হয়ে যায় সেটা হচ্ছে ম্যাকুলার অ্যামাইলয়েডোসিস বলে একটি অসুখ, নামটা এত বড়, আমি একটু ধরে দিলেই আপনারা অনেকেই সেই অসুখটাকে চিনতে পারবেন। অসুখটা হচ্ছে অনেকের দেখবেন হাতের এই অংশে, হাতের এই অংশে, ঘাড়ের পেছনে, দুটো কাঁধের পেছনে এবং পায়ের সামনে দিকে নেটওয়ার্কের মতো কালো কালো ছোপ ছোপ ছোপ ছোপ হয়ে যায়, অনেকের একটু দানা দানা দানা দানা হয়ে যায় এবং চুলকাতে থাকে। ওই জিনিসগুলো কি করে হয়, তারা বাড়িতে যখন স্নান করেন তখনই নেট, লুফা, খোসা, নানা রকমের জিনিস বাথরুমে তাকের ওপর থাকে, সেইগুলো দিয়ে ঘষা যে কি আনন্দ, সেইটা করতে গিয়ে ওপরের যে আমাদের কেরাটিন লেয়ার চামড়ার, সেটা ভেঙে চামড়ার ভেতরে ঢুকছে, ঢুকে ওই অ্যামাইলয়েডটি তৈরি করছে। একবার হলে কিন্তু পৃথিবীর কোনো ডাক্তারবাবু ঠিক করতে পারবেন না, এটা আপনাকে বারণ করা হচ্ছে ডাক্তার হিসেবে, আপনি সেটাই পয়সা খরচা করে দোকানে গিয়ে করছেন।
1: লুফা ছাড়া কিভাবে স্নান করবেন, ফিরবো এই প্রশ্ন নিয়ে, আসছে একটা ছোট্ট বিজ্ঞাপন।
2: অলিফিয়া নার্সিং হোম, অলিফিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য, আরোগ্য 100.1 FM গোল্ডে।
1: চলে গেছিলাম বকুনি খেয়ে লুফা দিয়ে স্নান করা, তাহলে স্নান করব কি করে, এই যে চামড়াতে মাঝে মাঝেই প্রচণ্ড ময়লা জমে যাচ্ছে, ভালো করে না ঘষে ছোবড়া দিয়ে স্নান না করলে, ঘষ না ঘষলে সেসব পরিষ্কার হবে কি?
0: শোনো, গত বছর তোমাদের স্টুডিওতেই বলা একটি জিনিস, সেটা ভাইরাল হয়, গত 40 বছর আমি সাবান মাখিনি এবং সেই জিনিসটি সত্যি কথা, তার কারণ আমি মাথায় শ্যাম্পু করি, এই মাথার শ্যাম্পুর জল সারা গায়ে যেটা যায় তাতেই আমার স্নান হয়ে যায় এবং সেটাতেই পরিষ্কার হয়ে যায়। আমাকে খুব অপরিচ্ছন্ন তো লাগছে না, প্রায় 60 দশক পেরিয়ে এলাম এই পৃথিবীতে। তা এই জিনিসটা হচ্ছে, আমি আপনাদের অনুরোধ করছি, পৃথিবীর সেরা যদি ফেস ওয়াশ বলেন সেটা হচ্ছে জল, এবং সত্যি কথা বলছি রোজ দলাই মালাই করে নানা রকমের গন্ধওয়ালা সাবান দিয়ে গা পরিষ্কার করে সেই সাবান কোম্পানির আপনি লাভ করছেন, আপনার ত্বকের কিন্তু লাভ হচ্ছে না। আমি আবার বলছি, রোজ যদি আপনি নিজে মোটর মেকানিক না হন, আপনি নিজে যদি খনিজ শ্রমিক না হন, আপনার যদি কোনো ডাক্তারবাবু বলে না দেন যে এইটার জন্য আপনাকে এইভাবে পরিষ্কার হতে হবে, তাছাড়া স্বাভাবিকভাবে আপনার কিন্তু ওই জিনিসগুলো করার দরকার নেই।
1: পার্লারে গেলাম, স্ক্রাবিংয়ের কথা হলো, তার আগে ভ্যাকসিনের কথা হয়েছে, কিন্তু এই সব কিছুর পরেও যেটা পুজো আসছে তো, এবং বিয়ে বাড়িতেও আরও অনেক মনীষার নিমন্ত্রণ রয়েছে বললো, মনীষা বলছিল যে কিভাবে কি স্পেশিয়াল করা যায় বলতো, এই ফেশিয়াল করা পুজোর আগে বা যে কোনো অনুষ্ঠানের আগে সেটা কতটা ঠিক, মাদু লাভ আছে
0: না? এটা তো দেখো, ফেশিয়াল ব্যাপারটা তো খানিকটা কালচারাল ব্যাপার হয়ে গেছে, তুমি গেলে এক দুদিনের জন্য মুখটা একটু চকচকে হয়ে উঠলো ওই দলাই মালাই করার জন্য, কিন্তু এর কোনো দীর্ঘস্থায়ী ফল সাধারণত নেই, ওই যে টাকাটা খরচা করলে ওটা 48 ঘন্টা পরে দেখলে আবার যেকে সেই হয়ে গেলে, ব্যাপারটা তো তাই, ওই জাস্ট ওই অনুষ্ঠানটা পার করে দেওয়ার জন্যেই 48 ঘন্টার জন্যেই, আর তো কোনো ওই 7 দিন পরে আগের সেই হেমামালিনীর চেহারাটা থাকছে না, কিন্তু সেটা কিন্তু চলে গেল। আর আরেকটা জিনিস হচ্ছে, ফেশিয়াল যে জিনিসগুলো দিয়ে করা হয় সেই জিনিসগুলোতে তুমি যদি অ্যালার্জিক না হও তাহলে তো বেঁচে গেলে। এবার এই জিনিসও হয়েছে

0: ফেসিয়াল করতে গিয়ে বিপদে পড়ে আমাদের কাছে এসেছেন, বিয়ের ঠিক তিন দিন আগে ফেসিয়াল করেছেন, যে ফেসিয়ালটা কোনোদিন ছিল না, গোল্ড ফেসিয়াল, প্ল্যাটিনাম ফেসিয়াল যেগুলো নানা রকম আজকাল করা হয়, সেটা করতে গিয়ে মুখে সাংঘাতিক র্যাশ বেরিয়ে এসেছেন, সেইগুলো থেকে একটু ওই খালকেটে কুমিরের ব্যাপার হয়ে যায়। আর
1: তাহলে ত্বকের যত্ন করব কি করে, ঘরোয়া কোনো উপায়ে
2: ত্বকটা গ্লো করবে, পূজো আসছে, সেটা করব কিভাবে?
0: সব থেকে সহজ হচ্ছে যেটা আমরা বলি, সেটা হচ্ছে একটা সানস্ক্রিন ব্যবহার করা, যে নানা রকমের আজকাল ক্লিনজার, ফেসিয়াল ক্লিনজার এসছে, সেগুলো ব্যবহার করা, ময়েশ্চারাইজার ব্যবহার করা, এবং অবশ্যই আমি তো কখনোই প্রসাধনী তো বারণ করি না, এবং সেই নানা রকমের যে প্রসাধনীগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার করা হচ্ছে সেগুলো ব্যবহার করা যেতেই পারে, কিন্তু তার মানে এই না যে বহু ব্যয়ে একটা কিছু করে স্কিনকে বিপদে ফেলতে হবে, যেটা কোনোদিনই আমরা তার সঙ্গে অভ্যস্ত ছিলাম না। মানে এমন কিছু করবেন না যেটা মানে ওই খালকেটে কুমির আনার ব্যাপার হয়ে যায় আর কি।
1: টিন্টেড মেকআপ, ডাক্তারবাবুদের সঙ্গে টিন্টেড মেকআপের কি আড়ি নাকি ভাব? টিন্টেড মেকআপ কি স্কিনের বন্ধু?
0: টিন্টেড মেকআপটা ধরো এটা এটা খুব গৌরবর্ণ একজন মহিলা তিনি চাইবেন না, যার রংটা একটু চাপা, তিনি অনেক সময় চান শুধু টিন্টেড মেকআপ বলে না, টিন্টেড সানস্ক্রিনও তিনি চান, এবং অন্যান্য জিনিসগুলো এখন প্রত্যেকটারই টিন্টেড কিছু না কিছু প্রোডাক্ট এসে গেছে, সেগুলো নিয়ে দেখো আবার বলছি সেটা একদম নিজের ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপার, সেটা নিয়ে আমাদের চিকিৎসক হিসেবে আমাদের কোনো বক্তব্য নেই, থাকার কথাও নয়।
2: ফেসবুক লাইভে বেশ কিছু প্রশ্ন রয়েছে, চুল নিয়ে সবাই খুব সমস্যায় ভুগছেন আর কি, বোঝা যাচ্ছে। অনুশ্রী গোস্বামী তিনি বলছেন, খুব চুল উঠছে, কি করব, আর আমার ছেলের মাথায় আজ এক বছর ধরে খুশকির মতো হয়েছে, খুব চুলকায় চামড়া ওঠে মাথায়। এটা আমরা আলোচনা করেছি, আর এর সাথে বলে দিই যে আমাদের হোয়াটসঅ্যাপেও কিন্তু একই প্রশ্ন, মানে এই ধরনেরই প্রশ্ন। রীনা দে মুকুন্দপুর থেকে বলছেন, আমার বয়স 63, গত কয়েক বছর ধরে আমার মাথার চুল উঠে যাচ্ছে, কি করব, চুল চেরা বিশ্লেষণ চাইছেন,
1: হয়ে যাচ্ছে। হ্যাঁ, সুতরাং আগে চুল বাঁচান।
0: দেখুন, চুলের ব্যাপারটা হচ্ছে কি, মানে সেটা নিয়ে খুব চুল চেরা বিচারে না গিয়ে বলি, ছেলেদের চুল আর মেয়েদের চুল দুটো আলাদা জিনিস। কোনো মেয়েরই চুল পড়ার কথা নয়, পোস্টমেনোপজালও নয়, মানে 70-80 বছর বয়সেও চুল চমৎকার থাকে মেয়েদের। তা একটা জিনিস হচ্ছে, যদি কোনো মেয়ের চুল পড়ে, আমি মেয়েদের কথাই প্রথম বলছি, তাহলে আমরা ধরে নিই সেটার একটা কারণ আছে, এবং সেই কারণটা বেশিরভাগ ক্ষেত্রেই কোনো না কোনো হরমোন সংক্রান্ত, বা কোনো না কোনো তার, আমি অলরেডি বলেছিলাম, তার কোনো না কোনো একটা আয়রন ডেফিসিয়েন্সি আছে, অথবা তার থাইরয়েডের সমস্যা আছে, ব্লাড সুগারের সমস্যা থাকতে পারে, কোনো তার ভিটামিন B12, ভিটামিন ডি এর সমস্যা থাকতে পারে। এই জিনিসগুলো আমাদের দেখে নিতে হয়। আর আরেকটা জিনিস দেখে নিতে হয়, সেটা হচ্ছে তার পারিবারিক ইতিহাসটা, তার মা মাসিদের চুল কীরকম, তার দিদি বোন তার কাজিন সিস্টার তাদের চুল কীরকম, পুরো জিনিসটা একটা প্যাটার্নের ওপর নির্ভর করে। এটা গেল মেয়েদের ব্যাপার। মেয়েদের চুল আবার বলছি, আমাদের কাছে যারা আসেন তাদের মধ্যে অর্ধেক তো অর্ধেক তারা চুলের সমস্যা নিয়ে আসেন মেয়েরাই, এবং তাদের ক্ষেত্রে বরং আমরা একটা কারণ পাই। ছেলেদের ক্ষেত্রে আগে বলতাম জটায়ু, এখন বলি একেনবাবু, তাদের ক্ষেত্রে কিন্তু প্রকৃতি কোনো কারণে ছেলেদের ওপর একটু কুপিত, হয়তো ছেলেদের চুল পড়াটা স্বাভাবিক এবং এটা আমরা মেনে নিতেই পারি না। এই যে একটা 18-20 বছরের ছেলে, তার মা তার বাবা সবাই মিলে এসে এলে বলতে শুরু করলেন, এটা কি টাক পড়ে যাচ্ছে? এবার তাদের মুখের ওপর বলাটা আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট, হ্যাঁ অবশ্যই টাক পড়ে যাচ্ছে। তখন আপনার ছেলের এখন 8 বছর বয়স নয়, 18 থেকে 28 থেকে 38, আস্তে আস্তে ভারতীয় উপমহাদেশের সেই যে ম্যাপ, সেই জিনিসটা কিন্তু আপনার ছেলের মাথায় হতে চলেছে এবং সেটা স্বাভাবিক, এর মধ্যে কোনো লুকোচাপা নেই। ছেলেদের যে টাক পড়ে যাওয়া, পৃথিবীর কোনো রকম তেল লাগিয়ে টাক পড়ে গেলে সেই টাকে চুল গজানো যায় না, একদম পরিষ্কার জিনিস বলে দিলাম। যেটা করা যায় সেটা হচ্ছে প্রিভেন্ট করা যায়। প্রিভেন্ট করার জন্য আপনাকে প্রথম থেকে চিকিৎসার মধ্যে সেটা থাকতে হবে। আমাদের অনেকেই জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু, টাকের ওষুধ শুনেছি একবার শুরু করলে আর ছাড়া যায় না, এটা কি সত্যি? তাদের একটা কথাই আমি বলি যে আপনার যে চোখের চশমা আপনি কতদিন পরবেন? তখন তারা বলেন যে আমি যতদিন দেখব। আমার তখন উত্তর একটাই হয়, আপনি ততদিনই আপনার টাকের ওষুধ ব্যবহার করবেন যতদিন আপনি চুল দরকার, আপনার চুল দরকার। যতদিন দেখতে চান ততদিন আপনি চশমা চান, যতদিন আপনার মাথায় চুল দরকার ততদিন আপনি মাথায় ওষুধ ব্যবহার করবেন। আর আরেকটা জিনিস বোধহয় বলে দেওয়া দরকার প্রশ্নটা আসার আগেই, সেটা হচ্ছে জলের সঙ্গে চুলের সম্পর্ক।

0: সত্যি কথা বলতে গেলে নেই। আপনি যেখানকারই জল ব্যবহার করুন, সেটা সল্ট লেকই হোক, কুয়ালালামপুর হোক, চেন্নাই হোক, ব্যাঙ্গালোর হোক, বার্সেলোনা হোক, আপনার চুল পড়ছে, সারা শহরের চুল পড়ছে না। তাই জন্য এই কথাটা এসে দয়া করে বলবেন না যে মেয়ে চান্স পেয়েছে ব্যাঙ্গালোরে এবং সেখানে গিয়ে চুল পড়ছে। মেয়ে বার্সেলোনাতে চান্স পেলেও চুল পড়তো, মেয়ে বারাসাতে চান্স পেলেও চুল পড়তো। চুল আপনার মেয়ের পড়ছে, সেই শহরের সকলের পড়ছে না। আর আরেকটা জিনিস আপনাদের বলে দিই, যদি জলের সঙ্গেই সম্পর্ক থাকতো তাহলে পৃথিবীর যারা সবথেকে দামি গাড়িতে চড়েন, সবথেকে দামি হোটেলে থাকেন, প্ল্যাটিনাম ফিল্টারওয়ালা বটল থেকে জল খান, অথবা মাথায় সেই নানা রকমের শ্যাম্পু ট্যাম্পু ব্যবহার করেন, তাদের মাথা ভর্তি টাক কেন হয়? এবং যে মানুষটি দারিদ্র্যসীমার নিচে গঙ্গার ধারে অথবা আমাদের একটা নর্দমার ধারে বসে হয়তো ভিক্ষা করছেন, তার মাথা ভর্তি কী করে চুল হয়? এই জিনিসটা ভাবুন, তাহলেই বুঝতে পারবেন যে জলের সঙ্গে চুলেরাই যে হার্ড ওয়াটার, অমুক তমুক নানা রকম জিনিস আমরা রোজ আমাদের শুনতে হয়, তার মধ্যে খুব দুঃখিত আমি বলছি, বিজ্ঞানের কিন্তু খুব একটা জায়গা
1: কিন্তু
0: নেই।
1: বহু লোকই তো সত্যিই বাইরে গিয়ে তাদের চুল পড়ে গেছে, ইন্দ্রলুপ্ত আমরা যেটা,
0: তার চুল পড়ছে স্ট্রেস এবং অন্যান্য শারীরবৃত্তীয় কারণে। একটা জিনিস হচ্ছে ভুবনেশ্বরে গিয়ে চুল পড়া, মানে ভুবনেশ্বরের জল খারাপ নয়, সেই মানুষটির যে সমস্যা হচ্ছে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। ব্যাঙ্গালোর থেকে বারাসাতে এসে চুল পড়া মানে বারাসাতের জল খারাপ হয়ে গেল না, তার কারণে সেই মুহূর্তেই বারাসাত থেকে একটি ছেলে ব্যাঙ্গালোরে গিয়ে তার চুল পড়ছে, তাহলে কোথাকার জল খারাপ? গ্রাস ইজ গ্রিনার অলওয়েজ অন দ্য অপোজিট সাইড। আমার চুল পড়ছে, সেই শহরের সকলের চুল পড়ছে না।
1: আপনি স্ট্রেসের কথা বলছিলেন, তাই আপনার থেকে জিজ্ঞাসা করব যে মানসিকভাবে ভালো থাকার সঙ্গে আমাদের চুল পড়া বা আমাদের ত্বকের ভালো থাকার কি কোনো সম্পর্ক রয়েছে?
0: অবশ্যই। গত দুদিন ধরে আমাদের এই শহরে তৃতীয় বায়ানিয়াল সাইকোডার্মাটোলজি কনফারেন্স হয়ে গেল এবং ভারতবর্ষ ছাড়াও ভারতের আশেপাশের দেশগুলো থেকে বহু আমাদের চিকিৎসকরা এসেছিলেন, ত্বক বিশেষজ্ঞ, মনোবিশেষজ্ঞ এবং মনোবিদরা, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট এবং ডার্মাটোলজিস্টরা, তাঁরা কিন্তু ত্বক এবং মন এই দুটোর আলোচনা, এই দুটোর যে অসাধারণ একটা সংশ্লেষ, অসাধারণ একটা সম্পর্ক, সেটা নিয়ে আলোচনা হলো। কারো যদি স্ট্রেস হয় তার প্রভাব কিভাবে ত্বকের ওপর হয়, অথবা কারো যদি ত্বক খারাপ হয়ে যায় তার মনের অবস্থা কী হয়, কারো একটা সেতি হলো, সে তো মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেল, কারো চুল পড়তে শুরু করলো, সে সাংঘাতিক অবস্থা হয়ে গেল, সে ডাক্তারবাবুকে কেন ফোন করছে, সে কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত এবং সেই জন্যেই সে ফোন করছে। আবার কারো মনের একটা কোনো জটিল কারণের জন্য সে মাথার চুল ছিঁড়তে আরম্ভ করেছে, ট্রাইকোটিলোম্যানিয়া। এই দুটোরই কিন্তু একটা পারস্পরিক সম্পর্ক আছে।
1: আমাদের ফেসবুক লাইভেও বেশ কিছু প্রশ্ন এসেছে, তার সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপেও বেশ কিছু প্রশ্ন এসেছে। হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছেন, বলছেন, আমি একজন সিনিয়র সিটিজেন, আমার নাম অরুণ বন্দ্যোপাধ্যায়, বর্ষায় নখে ফাঙ্গাস সংক্রমণ হয়, নখ শক্ত হয়ে যায়, প্রতিকার কি?
0: খুব ভালো প্রশ্ন করেছেন অরুণবাবু। বর্ষাকালেই শুধু নয়, অন্য সময় হতে পারে, বয়স্ক মানুষদের হতে পারে, যাদের ব্লাড সুগার আছে তাদের হতে পারে। তার একটা ব্যাপার হচ্ছে, আপনি হয়তো আপনার গাছপালা অবসর নেওয়ার পর গাছপালা নিয়ে আপনি সময় কাটান, অথবা পুজোর ফুল তোলেন, এই সময় যে জল আপনার নখে জমছে তার থেকে একটা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। তার জন্য কিছু ওষুধ খাওয়ার দরকার হয়, কিছু ওষুধ লাগানোর দরকার হয় সপ্তাহে দুবার করে, এবং সেটা করলে 3-6 মাসের মধ্যে নখের সংক্রমণ থেকে আস্তে আস্তে উদ্ধার পাওয়া যায়।
1: আমাদের হোয়াটসঅ্যাপে, হ্যাঁ হোয়াটসঅ্যাপে আরেকটা প্রশ্ন রয়েছে, বহু প্রশ্ন রয়েছে। উমা দাস বসিরহাট থেকে, তিনি বলছেন, বয়স আমার 42, আমার দু পায়ে 12 বছর আগে প্রেগনেন্সির সময় থেকে শুরু হয়েছিল অল্প অল্প করে, আর বর্তমানে পরিস্থিতি খুব খারাপের দিকে। আচ্ছা, দুটো পায়ে চামড়া অনেকটা ব্যাঙের চামড়ার মতো খুব চুলকায়, চিকিৎসা করেছে অনেক কিছু কিন্তু বিশেষ কিছু উপকার হয়নি, আর দুহাত ও ঘাড়ের চামড়ার নিচে কালো স্পট পড়েছে, যেটা এক ডাক্তারবাবু বলেছিলেন চামড়ার নিচে প্রোটিন জমা হচ্ছে, এবং মুখের কালো প্যাচ পড়েছে, চামড়ার রং পরিবর্তন হচ্ছে। এই রকম পরিস্থিতির থেকে কি সেরে ওঠার কোনো উপায় আছে, যদি একটু আমাদেরকে বলেন?
0: একটু আগে আমরা আলোচনা করলাম অ্যামাইলয়েডোসিসের যে কথাটা বলছিলাম, ঘাড়ে যে জিনিসটা কালো দাগ জমছে এবং চামড়ার তলায় প্রোটিন ডিপোজিশন হচ্ছে, ওইটাই হচ্ছে অ্যামাইলয়েডোসিস। ওনাকে বারবার করে বলবো ওই লুফা নেট খোসা দিয়ে স্নান করার অভ্যেসটা ত্যাগ করা, এবং সেটা করলে উনি মুক্তি পাবেন। তবে একবার অ্যামাইলয়েড ডিপোজিট হয়ে গেলে সেটা থেকে পুরোপুরি পরিত্রাণ পাওয়া, আবার রিভার্স করে ঠিক জায়গায় আসাটা একটু সমস্যা।

0: আর তার আগে একটা প্রশ্ন করেছিলেন, তার চামড়াটা ব্যাঙের চামড়ার মতো হয়ে যাচ্ছে,
1: যেটা অবশ্যই সেটা উনি যেটা বলতে চেয়েছেন ওটাকে প্যাপুলার অ্যামাইলয়েডোসিস, পায়ে যেটা হয় দানা দানা দানা দানা হয়ে যায়, সেটা উনি ওনার ভাষায় বুঝিয়েছেন এবং খুব একটা সেটা তুলনাটা খুব একটা খারাপ হয়নি, একেবারে দানা দানা টোট স্কিনের মতোই হয়ে যায় দুই পা ভরে, এবং সেটা থেকেও মুক্তি পাওয়া বেশ শক্ত। উনি চিকিৎসকের পরামর্শ নিন, ঠিক করা যাবে, খানিকটা তো ঠিক করাই যাবে।
0: বেশ, চুলের যত্নে আছি, ভিজে চুলে চিরুনি দিতে বারণ করা হয়, চুল কি সত্যি এতে ওঠে না এটা মিথ?
1: না, পুরোপুরি মিথ নয়, তার কারণ ভিজে চুলে তখন যেটা হয় সেটা হচ্ছে তার যে বন্ডিংগুলো সেটা খানিকটা লুজ হয়ে থাকে, ফুলে থাকে, জল হাইগ্রোস্কোপিক চুলটা তো তার মধ্যে জলটা ঢুকে যাচ্ছে, তার ভেতরের যে বন্ডগুলো খানিকটা লুজ হয়ে থাকে এবং চুলের যে গোড়াটা সেটাও খানিকটা ওই সময়টা একটু কি বলবো একটু ভঙ্গুর ঠিক নয়, একটু লুজ হয়ে থাকা। ওই সময় যদি খুব জোরে জোরে চুল কম করা হয় তাহলে চুল উঠে আসে, যেগুলো আমাদের দেখো রোজ আবার বলছি 80-150 চুল পড়তে পারে, সেই 80-150 চুলই যে একবারে স্নানের পরে যদি কারো পরে তার আতঙ্কের সৃষ্টি হবে, সেই জন্যে আমরা বলি যে একটু চুলটা ড্রাই হওয়ার পরে তারপরে আপনি কম করতে পারেন।
0: প্রত্যেক দিন চুলের ড্রায়ার ইউজ করা,
1: হ্যাঁ,
0: এই ড্রায়ার ইউজে কি চুল নষ্ট হয়?
1: না, আদৌ নষ্ট হয় না, এটা একটা ভুল ধারণা। এবং আমরা যে জন্য মহিলারা রোজ স্নান করতে চান না বা শ্যাম্পু করতে চান না, তার প্রধান কারণ হচ্ছে চুলটা শুকোবে না, খুব তাড়াতাড়ি অফিসে বেরোতে হচ্ছে, তাদের আমরা বলি যে বাড়িতে যে ড্রায়ারগুলো আছে তার থেকে খুব একটা ক্ষতি হয় না, কিন্তু দোকানের যে ড্রায়ারগুলো বড় বড় ড্রায়ারগুলো আছে অত্যন্ত শক্তিশালী যেগুলো, বা ওরা অন্যান্য যে সলিউশনগুলো ব্যবহার করে তাতে চুলের টেক্সচার বদলে যায়, কিন্তু বাড়িতে যে ড্রায়ারগুলো সেগুলো অত কিছু শক্তিশালী নয়, তাতে খুব একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না।
0: খাওয়া দাওয়া নিয়ে কথা মনীষা বলছিল,
2: অ্যান্টিডেন্ড্রফ নিয়ে একটু জিজ্ঞেস করে নি, অ্যান্টিডেন্ড্রফ শ্যাম্পু সত্যি কি এগুলোতে শ্যাম্পু করলেই ড্যান্ড্রফ চলে যাবে, এরকম ব্যাপার থাকে?
1: দেখো আবার একটা কথা বলছি, প্রত্যেকটা শ্যাম্পুই অ্যান্টি ড্যান্ড্রফ। শ্যাম্পুর কাজ হচ্ছে মেঝেটাকে পরিষ্কার রাখা, ওই যে পচা পাতা জমে যাচ্ছে, ওই যে দূষণ কণা জমছে, ওই যে ইনফেকশন হচ্ছে সেইখানটা ধুয়ে ফেলতে হলে তোমার একটা সাবস্ট্যান্স লাগবে, সেটাই হচ্ছে শ্যাম্পু। অ্যান্টি ড্যান্ড্রফ বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে কারো যদি সেবোরিক ডার্মাটাইটিস থাকে, যে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে সেটার জন্য আমাদের কিটোকোনাজল, জিঙ্ক পাইরেথেম যুক্ত এবং আরও কিছু, তারও যদি সোরিয়াসিস থাকে তাদের একটু কোল্টার যুক্ত শ্যাম্পু ব্যবহার করতে হয়, সেটা আলাদা, সেগুলো স্পেশাল শ্যাম্পু। এছাড়া রোজকার যে বাজারে শ্যাম্পু পাওয়া যায়, যেটা আমি সব জায়গায় বলি, যেটার বটলটা আপনার পছন্দ হচ্ছে, যেটা গন্ধটা আপনার পছন্দ হচ্ছে, যেটা শেপটা আপনার পছন্দ হচ্ছে, সেটাই আপনার শ্যাম্পু, তার কারণ ভেতরে জিনিসগুলো মালমশলা একই থাকে প্রধানত।
0: আপনি যে অ্যান্টি ড্যান্ড্রফ নিয়ে কথা হচ্ছিল, একটা প্রশ্ন আসছিল সেটা নিয়ে, সেটা হচ্ছে সৌভিক দাস হাওড়া থেকে, তিনি বলছিলেন মুখে এবং কাঁধে ব্রণ হচ্ছে, কি করলে এর থেকে মুক্তি পাবো, আর মাথায় দুদিন অন্তর শ্যাম্পু করি, না করলে মাথা খুব চুলকায়, এবং কিটোকোনাজল শ্যাম্পু ব্যবহার করি, এই চুলকোনোটা কি স্বাভাবিক, পিঠের নিচের দিকে কালো ছোপ ছোপ দাগ আছে, চুলকায় না, এটা কি করলে ঠিক হবে?
1: খুব ভালো প্রশ্ন। ওর মাথায় এবং পিঠে একই কারণে কিন্তু হচ্ছে, মাথা যে চুলকাচ্ছে, দানা হয়ে যাচ্ছে, ফুসকুড়ি হচ্ছে এবং পিঠে ব্রণ হচ্ছে, এটা পিট্রোস্পোরাম ফলিকুলাইটিস, এটা একটা ফাঙ্গাল ফলিকুলাইটিস হচ্ছে, আমি ওর বর্ণনাটা এত সুন্দর তার থেকেই ডায়াগনোসিসটা হয়ে গেল, এবং মাথায়ও ওই একই কারণেই ওর চুলকাচ্ছে। ওর কোনো ত্বকরোগ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে দুটোরই চিকিৎসা একসাথে করা উচিত, ওই ট্রাঙ্কাল একনি এবং মাথার ফলিকুলাইটিস একসাথে চিকিৎসা করতে হবে।
0: আচ্ছা, এই যে হেয়ার ট্রিটমেন্ট আমরা বিভিন্ন পার্লারে করি বা বিভিন্ন জায়গায় গিয়ে, বোটক্স, কেরোটিন, স্মুথনিং, এইগুলো যে করব বা পুজোর আগে যে আসছে অনেকেই করে, এতে কি চুলের ক্ষতি হয় বা চুল কি ভালো থাকে? কোন চুল স্ট্রেট করা,
1: চুলের থেকে যেটা, দেখো এটার মধ্যে বিজ্ঞান যতটা না আছে তার থেকে কমার্স অনেকখানি বেশি আছে। বোটক্স এর যে জিনিসটা সেটা হচ্ছে বোটুলিনাম টক্সিন, সেটা আমাদের একটা নিউরোটক্সিন, সেটা আমাদের কিছু কিছু জায়গায় ধরো কারো বলি রেখা হলো সেখানে পাশে দেওয়ার জন্য সেটা সাময়িকভাবে 3-4 মাসের জন্য সেটা অবশ হয়ে গেল, তার জন্য সেই তার সেই বলি রেখাটা ফ্ল্যাটেন্ড হয়ে গেল, আবার কিছুদিন পর ফিরে আসে। এবং এই বোটক্স দিয়ে দিয়ে দিয়ে দিয়ে অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যাদের মুখের এক্সপ্রেশনটা থাকে না, এই যে আমি হাসছি বা এই যে আমি মুখ কুঁচকাচ্ছি, নানা রকমের অঙ্গভঙ্গি মানে চোখের ভঙ্গি করছি, সেগুলো যারা বোটক্স নিয়মিত নেন তাদের সেগুলো থাকে না, কিন্তু চুলের মধ্যে বোটক্স দিয়ে চুলের গ্রোথ বাড়ে। বা কেরাটিনের ব্যাপারটা আবার বলি, কেরাটিনটার মধ্যে চুলের একটি প্রোটিন, বাইরে থেকে তৈরি করে কেরাটিন লাগানো যায় না। এই জিনিসগুলো হচ্ছে বিজ্ঞান।

0: স্থাপনের চটক। আরেকটা তুমি খাবার নিয়ে প্রশ্ন করছো,
1: হ্যাঁ যে প্রশ্নটা করব, পুজো আসছে, প্রচুর খাওয়া দাওয়া হবে, বাইরেও খাওয়া দাওয়া হবে,
2: রেস্তোরাঁতে বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া হবে,
1: জমিয়ে খাওয়া দাওয়া হবে। এই যে জমিয়ে খাওয়া দাওয়া, প্রচুর তেল মশলা ভেতরে ঢুকছে আমাদের ডে টু ডে লাইফেও, আমরা এরকম রুটিন তো সবসময় মেনটেন করতে পারি না যে বাইরে কিছুই খাবো না, এতে কি চুল এবং ত্বক ক্ষতি হয়?
2: এবং শুধু তাই না, মানে যে পুজোর সময় রেস্তোরাঁতে খাওয়া মানে সেখানে কোথাও যে সেই কোয়ালিটিটাও মেনটেন হয় তাও নয়, সেই খাবারগুলো আমাদের মধ্যে ঢুকছে, সেখান থেকে কি আমাদের ত্বক চুল ক্ষতি হচ্ছে?
0: আমি প্রথমে একটা সোজাসুজি কথা বলছি, দেখো শুধু পুজো বলে না, সব সময় আমাদের একটা সুষম খাদ্যের মধ্যে থাকা উচিত। তার মানে এই না যে রোজ তোমাকে আমলকি হত্তুকি মেশানো জল খেতে হবে, রোজ থানকুনি পাতা সিদ্ধ করে খেতে হবে, এগুলো খেলে কিন্তু কোরিয়ান গ্লাসকিন হবে না। এটা অনেকেই এসে বলে, ডাক্তারবু আমার মেয়ে একেবারে পুরোপুরি ভেজ এবং সবসময় ভেজ, কিন্তু দেখুন মুখ ভর্তিব্রণ হচ্ছে, তখন দুটোর কোনো সম্পর্ক নেই। আপনি যদি রোজ বিরিয়ানি খান তাও মুখ ভর্তিব্রণ বেরোবে না, আর রোজ যদি থানকুনি পাতা খান তাও আপনার কোরিয়ান গ্লাসকিন হবে না। এই দুটো মিথ পরিষ্কার করে ভেঙে দিলাম। দু নম্বর হচ্ছে, পুজোর সময় যেটা স্ট্রিট ফুড খাওয়ার একটা টেন্ডেন্সি হয়, ক্রেভিং হয়, অবশ্যই খাবেন। ওই চার দিন খাবে না তো কবে খাবে? 18-25 বছরের ছেলেরা খাবে না তো কবে খাবে? ওই সময় অবশ্যই তারা খাবে, কিন্তু সারা বছরের জন্য নয়। তাতে যে আলাদা করে ত্বকের বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে তা না, তাদের শরীরের ক্ষতি হচ্ছে যদি শুধু স্ট্রিট ফুড ভিত্তিক বা বিরিয়ানি, এখনকার যে বিরিয়ানি কালচার এসে গেছে ক্ষতিকর, রোজ যদি ওই অতিরিক্ত চর্বিযুক্ত ওই ধরনের তেল মশলাযুক্ত খাবার খাওয়া হয় শরীরের পক্ষে ক্ষতিকর। কিন্তু যদি একটা 18 বছরের ছেলে সপ্তাহে দুদিন বিরিয়ানি খায়, তার জন্যেই যে তার চুল পড়ছে, তার জন্যেই যে তার মুখে ব্রণ বেরোচ্ছে, সম্পূর্ণ ভুল কথা। একটি ভাজা খেলে তার মুখে ব্রণ বেরোবে, কারো কোষ্ঠকাঠিন্য থাকলে মুখে ব্রণ বেরোবে, এইগুলোর সঙ্গে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই। এবং সে টক দই খাক বা সে কোনো বাবাজির একটি বটিকা খাক, সেই খেয়েও স্কিন তার ভালো হবে না। তাই জন্য চার দিন পুজোয় নির্দ্বিধায় আপনার যেটা ইচ্ছে, আমিষ বা অথবা নিরামিষ, আপনার যেটা ইচ্ছে, ছোটবেলা থেকে যা খেয়ে এসছেন, পাঁঠার মাংস খান, যে কোনো রকমের মাছ মাংস খান ছোটবেলা থেকে, তাতে স্কিনের কিচ্ছু ক্ষতি হবে না।
1: কিন্তু এই যে ধরুন বলে যে লিভারের ছাপ ত্বকে পড়ে, এবং এই খাবারগুলো লিভারে এফেক্ট করে, যে কারণে ত্বকে র্যাশ বেরোয়, তো এগুলোকে আমরা সব ছোট থেকে ভুল জেনেছি।
0: লিভার হচ্ছে ত্বকের নন্দঘোষ, আমরা ওটাকে লিভার ঘোষ বলি। লিভার থেকে মানে ত্বকের ওপর ছাপ কি পড়ে? না, অবশ্যই পড়ে। কাঁধের ছাপ পড়ে জানো, যারা ইন্টেনসিভ কেয়ার ইউনিটে আছেন, যারা মৃতপ্রায় যে সমস্ত রোগী, তাদের স্কিনে কিছু কিছু জিনিস, অথবা যার ধরো 16 বা 18 বিলিরুবিন হয়ে গেছে, তার চামড়াটা হলুদ হয়ে গেছে, তার চোখটা হলুদ হয়ে গেছে, বা তার স্পাইডার অ্যানজিওমা হয়ে গেছে, তার একটা লিভার সিরোসিস পেশেন্টের আরও কিছু কিছু চিহ্ন থাকে, সেইগুলো হচ্ছে লিভার থেকে হওয়া স্কিনের অসুখ। কারো মেচেতা হওয়া, কারো ভিটিলিগো হওয়া, কারো ব্রণ হওয়া, তার সঙ্গে লিভারের কোনো সম্পর্ক নেই।
2: আচ্ছা, একজন প্রশ্ন করেছেন আমাদের হোয়াটসঅ্যাপে প্রণব কুমার, তিনি বলছেন যে হেয়ার কালার করা সেটা খারাপ নাকি ভালো?
0: আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, যদি কোনো সেফ হেয়ার কালার থাকতো আমি সেটা আজকে করেই স্টুডিওতে আসতাম। তাই জন্য বুঝতে পারছেন, কোনো হেয়ার কালার আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি যেটা সেফ, এবং সেই জন্যই বলছি হেয়ার কালারের দুটো সমস্যা হয়। সেটা হচ্ছে আপনার চুলটাকে পাতলা করে দিতে আরম্ভ করে, এবং চুলটা যদি পাতলা করতে শুরু করে তাহলে একটা সময় আসবে যখন চুলটা থাকবে না, তখন আপনি হেয়ার কোন কালারে কোন হেয়ারে কালার করবেন সেটা ভেবে দেখতে পারেন।
1: আচ্ছা, এইবার যে প্রশ্নে যাবো, যে এই যে এত খাদ্য সুরক্ষা দপ্তর থেকে বিভিন্ন রকমের অভিযান চলছে দোকানে দোকানে, আমরা দেখতে পাচ্ছি আমরা খুব খারাপ খাবার খেতাম, বড় বড় ব্র্যান্ড তারা লাইসেন্স বাতিল হচ্ছে, এবং এই খারাপ খাবারগুলো আমরা দীর্ঘদিন খেয়েছি, এতে আপনি একটু আগেই বলেছেন যে লিভারের সঙ্গে ইয়ে নেই, কিন্তু সরাসরি এই যে পুরো শরীরের একটা ক্ষতি হচ্ছে, ত্বকে কি কোনো এফেক্ট পড়ছে না এই খাবার?
0: না, একজন চিকিৎসক হিসেবে আমরা অত্যন্ত এটা নিয়ে খুবই চিন্তিত, এই যে এত আমরা তো নিশ্চিন্তে খেয়ে বেড়াতাম, সেটা নিয়ে শরীরের ওপর যে ক্ষতি হচ্ছে সেই ছাপটা ত্বকের ওপর দীর্ঘস্থায়ী একটা ছাপ পড়তে পারে, কিন্তু তার মানে এই না যে আমাদের কিছুদিন আগে সেই ভাগাড়ের মাংস মিশিয়ে দেওয়া হতো। এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন রকমের স্পুরিয়াস জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে, যে তেলটা হয়তো এক্সপায়ার করে গেছে সেটা দিয়ে তৈরি করা হচ্ছে, সেই জিনিসগুলো সরাসরিরে ত্বকের ওপর না, তার গাটের ওপর, আমাদের শারীরবৃত্তি অন্যান্য অঙ্গের ওপর ক্ষতি হতে পারে, তার থেকে লিভারের ক্ষতি হতে পারে, কেউ যদি রোজ ওটা খেয়ে যায় তার থেকে ক্ষতি হতে পারে।

0: কিন্তু তার থেকে ত্বকের সরাসরি কোনো ক্ষতি হচ্ছে বলে আমাদের কাছে এখনো কোনো তথ্য নেই।
1: তিনটে মানে পয়েন্ট বলুন, যে তিনটি পয়েন্ট বর্ষায় চুল এবং ত্বক আলাদা আলাদা করে সেপারেট তিনটে তিনটে ছটা ভালো রাখার জন্য আমরা আমাদের জীবনচর্যায় যোগ করব।
0: তিনটে পয়েন্ট মানে কিসের, মানে কি
1: মানে ত্বক ভালো রাখতে যে তিনটে পয়েন্ট চুল
2: আমরা দৈনন্দিন জীবনে করতে পারি,
1: দৈনন্দিন জীবনে আমরা আমরা
0: আমরা সারা বছর যে জিনিসগুলো করি সেটাই বর্ষাকালের জন্য করতে পারি, সেটা হচ্ছে সূর্য থেকে বাঁচা, অতিরিক্ত জল সংক্রমণ যেগুলো জমে থাকা জল সেগুলো থেকে বাঁচা, কোনো দংশক প্রাণী থেকে আমাদের যেন সংক্রমণ না হয়। আরেকটা হচ্ছে শরীরের বিভিন্ন বডি ফোল্ডে ময়েশ্চার বা ঘাম দীর্ঘক্ষণ জমে না থাকে, সেটা আমাদের এই বর্ষাকালে বিশেষ করে দেখতে হবে, তাহলেই ঠিক থাকা যায়।
2: আমাদের ফেসবুকের বেশ কিছু প্রশ্ন আছে, তার মধ্যে একটা প্রশ্নতে যাই। কণিকা সেন তিনি বলছেন যে শুনছেন অ্যাডভাইসগুলো, বলছেন যে কিছুদিন থেকেই ডান হাতের বুড়ো আঙুলের নখ হলুদ হয়ে যাচ্ছে এবং খুব ভঙ্গুর হয়ে গেছে। আমার বয়স 56, হাই প্রেশার, থাইরয়েড আছে, ওষুধ খেতে হয় নিয়মিত, সুগার নেই। যদি কিছু বলেন তাহলে বেশ উপকৃত হব।
0: এটা সম্ভবত আপনার যেটা আমরা টিনিয়া আঙ্গুয়াম বা আমরা ফাঙ্গাল ইনফেকশন যেটা বলি, অনিকোমাইকোসিস, হলুদ হয়ে যাচ্ছে, আপনি খুব সুন্দরভাবে বলেছেন। তবে আরেকটা কারণে হতে পারে, সেটা হচ্ছে সোরিয়াসিস। সেটা একবার কোনো চিকিৎসকের পরামর্শ দিয়ে নিন, তখন নখের এই সমস্যাটা কিন্তু সুন্দরভাবে সমাধান করা যায়।
1: আচ্ছা, এই ফর্সা হওয়ার ক্রিমের পিছনে ছোটা, এটা কিন্তু অনেকেরই অভ্যাস, অনেকেই চান এই খুব সুন্দর ফর্সা হয়ে যাব এবং বিজ্ঞাপনী চটকে সেই ক্রিমের পেছনে ছোটেন, ত্বকের কতটা ক্ষতি হয়?
0: না, তার একটাই কারণ, সেটা হচ্ছে তুমি যে কোনো খবরের কাগজ খোলো সেখানে কখনো দেখবে না যে কৃষ্ণাঙ্গী পাত্রী চাই, সেখানে সবসময়ই দেখবে সেখানে কোনো কী পড়াশোনা করেছে বা তার যোগ্যতা নিয়ে কোনো জানতে চাওয়া হয় না, সেখানে সবসময় যেটা থাকে সেটা হচ্ছে ফর্সা পাত্রী চাই। এই যে এই জিনিসটা আমাদের মতো, আমি খুব পরিষ্কার বলছি, আমাদের মতো রেসিস্ট জাত, আমরা কিন্তু বেসিক্যালি কালো মানুষ, কিন্তু বিয়ে করার সময় খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে ফর্সা মেয়ে খোঁজা, এর থেকে নোংরামি, এর থেকে দুঃখের জিনিস বোধহয় কিছু হতে পারে না। এই যে আনফেয়ার কথাটা, এমনকি ইংরেজি ভাষাতে হোয়াট ডু ইউ মিন বাই আনফেয়ার, আনফেয়ার মানে ব্ল্যাক, তার মানে স্লেভ, এই কথাটা ভেবে দেখো। এই ফর্সা হওয়ার যে উদগ্র বাসনা সেটা অক্সফোর্ড ডিকশনারির মধ্যে আছে, মানে যা আনফেয়ার সেটা খারাপ, ভেবে দেখেছো কখনো? মানে আনফেয়ার কথাটাই হচ্ছে খারাপ। এবার ফর্সা হওয়ার যে উদগ্র বাসনা, দেখো যারা আমাদের গত শতাব্দীর সেরা মানুষ, নেলসন ম্যান্ডেলার কথা বলো, পেলের কথা বলো, মার্টিন লুথার কিংয়ের কথা বলো, গান্ধীর কথা বলো, তারা কেউ ফর্সা ছিলেন না। আর যারা কয়েকজন দানব ছিলেন, আমি বারবার বলি হিটলার, মুসোলিনি, তারা কিন্তু টকটকে ফর্সা ছিলেন সাহেব। তাই জন্য ফর্সা দিয়ে মানুষকে বিচার করা যায় না, চেষ্টা করুন আপনি সুমেধা, আপনার সুশিক্ষা দিয়ে, সত্যিকারের শিক্ষায় আপনার মাথার ভেতরটা পরিষ্কার রাখুন। তাই জন্য বাইরের ত্বককে ফর্সা করতে গিয়ে নিজের জীবনে বিপদ ডেকে আনবেন না, সেটা নানা রকমের এই স্টেরয়েড ক্রিম মেখে, হাইড্রোকুইনন মেখে স্কিনকে বিপর্যস্ত করেছেন বহু মানুষ, বহু পরিবার সর্বশান্ত হয়েছেন, তারা আমাদের কাছে এখনও আসেন। তাই জন্য হাত জোর করে অনুরোধ করছি, এই চক্রে পড়তে গিয়ে, এমনকি তিন মাসের বাচ্চাকে সারা গায়ে স্টেরয়েড বাঁকানো হচ্ছে, তার কারণ তার বিয়ে দিতে হবে, তিন মাসের বাচ্চাকে, এই জিনিসটা থেকে আমরা যখন মুক্তি পাবো, এই অভিশাপ থেকে যখন মুক্তি পাবো, তখন আমার মনে হয় সত্যিকারের আমরা একটা উন্নত দেশ হয়ে উঠবো।
2: আমাদের ফেসবুক লাইভে বেশ কিছু প্রশ্ন ছিল, সময় আর তেমন নেই, তবে অনুশ্রী গোস্বামী তিনি বারবার করে প্রশ্ন করছিলেন যে তার ছেলের বয়স 12, মাথায় খুব চুলকায়, চামড়া উঠে, খুশকি হয়, মাথার চামড়া উঠে ছিঁড়ে যায়। আমরা এই খুশকি নিয়ে, চামড়া ওঠা নিয়ে অলরেডি উত্তর দিয়েছেন ডাক্তারবাবু, আমাদের ফেসবুক লাইভটা কিছুদিনের মধ্যেই কিন্তু ইউটিউবেও চলে আসবে, আমাদের আকাশবাণী কলকাতার যে পেজ রয়েছে সেই ইউটিউবে পুরো ভিডিওটা আপলোড হবে, এবং তার সাথে সাথে তো আপনারা ফেসবুকে আমাদের দেখতে পাবেনই, সেখানে যদি ফলো করে রাখেন তাহলে আমাদের এই ভিডিওটা পুরোটা পাবেন এবং সেখানে এই উত্তরটাও কিন্তু আপনি পেয়ে যাবেন। সময় বেশি নেই, তাই আলাদা করে উত্তর দেওয়ার মতো হয়তো আর এখন সময় নেই। মৌসুমি, মনীষা দুজনেই আপনার থেকে টেক হোম মেসেজ জানতে চাইছেন যে নিজেকে ভালো রাখার জন্য, ত্বককে ভালো রাখার জন্য কী কী করবো, কী খাবো, কী খাবো না, একটা ছোটো করে যদি আমাদের বলে দেয়।
0: দেখো, সারা বছর যেটা করছো বর্ষাকালেও ঠিক সেটাই করা, এখন আমাদের বর্ষাকালটা আলাদা করে একটা কোনো বিশেষ কাল না যে এখানে এটা করলেই এই খাবার খেতে হবে, এই জিনিস করতে হবে, তাহলেই আমি ভালো থাকতে পারবো, অতিরিক্ত কোনো কিছু করা দরকার হয় না। ট্রিটমেন্ট বলতে যেটা করেন সেটা ডাক্তারবাবুরা করেন, ট্রিটমেন্ট কোনো পার্লারে হয় না, ট্রিটমেন্ট মানে হচ্ছে মানে একটা চিকিৎসা, এবং কোনো অসুখ করলে ত্বক চিকিৎসকের সংক্রান্ত কোনো

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25 সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold-এ।
1: শুনছেন duniya.com 100.1 FM Gold-এ। duniya.com।

পাহাড়ের গায়ে মেঘের আলতো ছোঁয়া, আঁকাবাঁকা পথ বেয়ে নেমে আসা কুয়াশা, আর দূরে নীল আকাশের সঙ্গে মিশে থাকা পাহাড়ের সারি, শৈল শহরের সৌন্দর্য যেন প্রকৃতির নিজের হাতে আঁকা ছবি। কংক্রিটের ব্যস্ত শহর থেকে একটু দূরে গেলেই বদলে যায় চেনা পৃথিবী। সেখানে সকালের সূর্য পাহাড়ের গায়ে সোনালি আলো ছড়ায়, বিকেল নামে মেঘের ভেলায়, আর রাতের আকাশে তারারা যেন আরও কাছে ধরা দেয়। আজকের আমাদের dunia.com তাই ঘুরে দেখব বিশ্বের এমন কিছু অসাধারণ শৈল শহর যেখানে প্রকৃতি, সংস্কৃতি আর মানুষের জীবনযাত্রা মিলেমিশে তৈরি করেছে এক অনন্য সৌন্দর্য। তাহলে চলুন কল্পনার ডানায় ভর দিয়ে শুরু করব আজকের সফর বিশ্বের সেরা শৈল শহর নিয়ে। মৌসুমি মনীষা রয়েছে আপনাদের সাথে, এবং মৌসুমি মনীষা শুধু যে রয়েছে তেমন নয়, আপনাকে বারবার বলছি আপনারা আছেন আমাদের সাথে, কারণ আপনারা থাকছেন বলেই আমরা হয়তো এই অনুষ্ঠানগুলো করছি। আমাদের সাথে আছেন আপনি আর আমরা, বিশ্বের শৈল শহর নিয়ে কথা হবে গানের ওপারে।

0: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Shunchen Duniya.com 100.1 FM Golde Duniya.com Duniya.com
3: ভাবুন তো একবার, চারিদিকে বরফে ঢাকা আল্পস নদী, আকাশের নিচে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুউচ্চ ত্রিভুজাকৃতির পাহাড়, আর সেই পাহাড়ের পায়ের কাছে ছবির মতো সাজানো একটা শহর। এ যেন বাস্তবের মধ্যে কোনো রূপকথার রাজ্য, সুইজারল্যান্ডের বিখ্যাত পাহাড়ি শহর জারমাট।
4: মানে তুমি কি আজকে এরকম পাহাড়ি শহরের খোঁজ দেবে আমাদের?
3: একদমই তাই। যারা আমাদের ফেসবুক পোস্ট দেখেছেন তারা জানেন যে বিশ্বের সেরা কিছু শৈল শহর নিয়ে আজকের কথা হবে দুনিয়া ডট কমে। কারণ পুজো শেষ হলেই তো আমরা একদম টোটো কোম্পানি হয়ে যাব।
4: পাহাড় পাহাড় পাহাড়, চলো দেখা যাক।
3: যারা পাহাড় পাহাড় পাহাড় করছে মনীষার মতো, ঠিক তাদের জন্যই বেশ কিছু জায়গার নাম বলবো। মানে বাইরের কথাই বেশি বলছি এবং দেশের কথাও হয়তো বলবো কিছু। তার মধ্যে সুইজারল্যান্ডের বিখ্যাত পাহাড়ি শহর জারমাট, আর জারমাটের সৌন্দর্যের সব থেকে বড় পরিচয় হচ্ছে দিগন্ত জোড়া দাঁড়িয়ে থাকা একেবারে মহামান্বিত একেবারে মাটারহর্ন। আর এই এই যে মাটারহর্নের কথা বলছি, প্রায় 4478 মিটার উঁচু, এটা শুধু কিন্তু একটা পাহাড় নয়, এটা সুইজারল্যান্ডের অন্যতম পরিচিতিরও একটা প্রতীক। এর স্বতন্ত্র পিরামিডের মতো আকৃতি পৃথিবীর নানা প্রান্ত থেকে পর্যটকদের আকর্ষণ করে। আর জারমাট শহরের আরেকটা বিশেষত্ব হলো, এখানে ব্যক্তিগত গাড়ির ব্যবহার না অত্যন্ত সীমিত, ফলে শহরের বাতাস অনেকটাই নির্মল, আর পাহাড়ি পরিবেশের শান্তি আর গভীরতা এতটাই এখানে অনুভব করা যায় যে আপনি না গেলে না বিশ্বাস করবেন না। শীতকালে তুষারে ঢাকা এই জারমাট হয়ে ওঠে

শুনছেন সেরা কয়েকটা শৈল শহরের কথা। আমি এশিয়ার সেরা কয়েকটা শৈল শহরের কথা বলি। যেমন প্রথমেই আছে লাদাখ, বরফে ঢাকা পর্বত, নীল হ্রদ, বৌদ্ধ মঠের জন্য বিখ্যাত এই এলাকা, একে চাঁদের দেশ বলা হয়। যারা বাইক রাইডার তাদের কাছে লাদাখ খুব মনোময় এক জার্নি, আর যারা নতুন বিবাহিত দম্পতি তারাও অনেকে লাদাখ যান। একটু কষ্টকর, কিন্তু গিয়ে পৌঁছলে সেই পৌঁছানোর এক অনবদ্য আরাম আছে। কাশ্মীরে অবস্থিত গুলমার্গ, এটিও পৃথিবীর একটি সেরা শৈল শহর। এই শহরটি স্কিইং এবং এশিয়ার সর্বোচ্চ ক্যাবল কার, মানে গঞ্জলা, যে ক্যাবল রাইড হয় সেই ক্যাবল কারের জন্য বিখ্যাত। এছাড়া নেপালের পোখরা, অন্নপূর্ণা পর্বতশ্রেণীর পাদদেশে অবস্থিত এই শহরটি শান্ত হ্রদ এবং প্যারাগ্লাইডিংয়ের জন্য বিখ্যাত। ফিরব আবারও গানের উপরে।

0: শুনছেন duniya.com 100.1 FM গোল্ডে duniya.com duniya.com
1: সব বন্ধ হয়ে গেল, আলো বাতি সব গেল রে।

0: আকাশবাণী কলকাতার একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 এবং গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএস বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো। শুনছেন বিশিষ্ট শৈল শহর নিয়ে আমাদের আজকের দুনিয়া ডট কম। এবং আজকের দুনিয়া ডট কমের মানে এই যে বিশেষ বিশেষ ধরনের শৈল শহরগুলোর কথা মনীষা আর মৌসুমী আপনাদেরকে বলছে, সেখানে ফ্রান্সের বরং একটু এবারে পা দিই। সামোনি জায়গায় এবার চলে যাব। উচ্চতা যার প্রায় 1,035 মিটার, বিশেষ আকর্ষণ হচ্ছে মন্ট ব্লা। ফ্রান্সের আল্পস অঞ্চলের সামোনি বিশ্বের অন্যতম বিখ্যাত পর্বত শহর। এখানেই ইউরোপের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মন্ট ব্লায়ের অঞ্চল। শীতকালে স্কেইং এবং গ্রীষ্মে ট্রেকিং, মাউন্টের মানে এই মাউন্টের স্পোর্টস, এই দুটো ঋতুতে কিন্তু বেশ জমজমাটভাবে হয়। চারপাশে বরফ ঢাকা দৃশ্য এবং কেন যাবেন, পর্বতারোহণ, আল্পসের বিশালত্ব খুব কাছ থেকে অনুভব করতে পারবেন এই সব কিছু। আর এই সব কিছুর জন্যই আপনি কিন্তু যেতেই পারেন এই জায়গাটিতে।
1: চলে যাব এর পরের যে শহর তার কথা বলবো, বানফ কানাডা। বিশেষ আকর্ষণ কি কি রয়েছে? কানাডিয়ান রকিজ রয়েছে, বানফ ন্যাশনাল পার্ক তো রয়েছেই। কানাডার রকি পর্বতমালার মাঝে অবস্থিত বানফ প্রকৃতিপ্রেমীদের স্বর্গ। চারিদিকে সুউচ্চ পাহাড়, নীল সবুজ হ্রদ, হিমবাহ এবং বিশাল বন। বিশেষ করে লেক লুইস এবং মোরেইন লেকের মতো গন্তব্য বানফ অঞ্চলের সৌন্দর্যকে এক অন্য মাত্রা দেয়। শীতকালে বরফের রাজ্য, আবার গ্রীষ্মে সবুজ পাহাড় ও নীল হ্রদ। ঋতু বদলালেও বানফের চেহারা বদলে বদলে যায়। বন্য বিশাল প্রকৃতির পাহাড়ি সৌন্দর্য দেখতে এই বানফে বারবার যাওয়া যায়।
0: আমি জানি যে শৈল শহরের কথা বলছি, সেই শৈল শহর না আমরা বলে কোনোদিন শেষ করতে পারবো না। মানে আমরা বাঙালিরা বা আমরা যারা কিনা ঘুরতে যেতে ভালোবাসি, তারা প্রত্যেকেই শুধুমাত্র যে পাহাড় ভালোবাসি এমন নয়, নদী সমুদ্র সব কিছুই মিলিয়ে মিশিয়ে।

0: একটা সুন্দর পরিবেশকে পেতে যাই, প্রকৃতির কাছে যেতে চাই। পুজো সামনে, পুজো ছুটিতে আমি জানি আপনারা অনেকেই প্ল্যান করে ফেলেছেন বা প্ল্যান করবেন, ভাবছেন কোথায় যাবেন কোথায় যাবেন না, সেই নিয়ে একটা আপনারা লিস্টও বানিয়ে ফেলছেন। যারা বানাননি চটপট বানিয়ে ফেলুন, কেননা সুন্দর সুন্দর শৈল শহর যা কিনা খুব কাছেও আছে, আবার কেউ যদি একটু দূরে যেতে চান সেগুলোর কথাও তো আমরা আজকের বেশ কিছু জায়গার কথা বললাম আপনাদের। সেই সমস্ত জায়গায় যান, ভালো থাকুন আর অবশ্যই ভালো রাখুন নিজেকে, নিজের মনকে এবং আপনার আশেপাশের প্রত্যেককে। আজকের বিদায় নিচ্ছি মৌসুমী মনীষা dunia.com থেকে। তবে বিদায়টা শুধু শুধু নেব না, বিদায়টা নেব একটা গান শুনতে শুনতে মহিমের খোড়াগুলো থেকে।
1: ভালো থাকুন, শুভরাত্রি।

এবারের শিল্পী আশা ভোঁসলে, গানটির গীতিকার স্বপন চক্রবর্তী, সুরকার রাহুল দেববর্মন।

আশা ভোঁসলের কণ্ঠে শুনছেন আধুনিক গান। এবারের গানটির কথা মুকুল দত্ত, সুর নচিকেতা ঘোষ, শিল্পী আশা ভোঁসলে।

এবারের শিল্পী সুবীর সেন, গীতিকার অমিয় দাশগুপ্ত, সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

এবারের গানটির শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়, গীতিকার কবিতা সিংহ, সুর কালীপদ সেন।

এবারের গানটি গেয়েছেন আরতি মুখোপাধ্যায়, গানটি লিখেছেন সুবীর হাজরা, সুর দিয়েছেন রবীন্দ্র জৈন।

0: Ve bu
1: এবারের গানটি গেয়েছেন হৈমন্তী শুক্লা, গানটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার, সুর দিয়েছেন অনুপম ঘটক।

ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী অনুষ্ঠান ছায়াছবির গান একটু পরেই।

এখন ছায়াছবির গান। সদ্য আমরা পেরিয়ে এলাম মহানায়ক উত্তম কুমারের জন্মদিন, তাই আজ তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ছায়াছবির গান শুধুই উত্তম। প্রথম ছবি অগ্নিস্বর, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: মোটেই না, মোটেই না, নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ।
1: নারী পুরুষ সমান সমান অনেক সাথেও মানতে পারি, লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তবু পার দাড়ি, বুঝলে নারী, ওই লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি।

ডিটিএইচ বাংলা পরিষেবায় এতক্ষণ শুনছিলেন ছায়াছবির গান। ছায়াছবির গানের অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হলো। একটু পরেই পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এখন নজরুল গীতি, শিল্পী রামানুজ দাশগুপ্ত।

নানা রঙের গানে এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি, এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

0: FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় এখন ভোর 4:10, আর ভোর 4 মানে সময় এখন প্রভাতী, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন নটভৈরব রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত দীননাথ মিশ্রা।

প্রভাতি, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে নাটফাইডাবল আগে খেয়াল শুনছিলেন, শিল্পী ছিলেন পণ্ডিত দীননাথ মিশ্র। মনোর সফন এফএম রেনবো প্রচার তরঙ্গে মুহূর্তে শুনছেন প্রভাতি, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে প্রথমে ঝাঁপতাল, পরে তিন তালে তবলা শুনবেন শিল্পী পণ্ডিত অরূপ চট্টোপাধ্যায়।

0: সুপ্রভাতে, এতক্ষণ প্রভাতে ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীত শুনছিলেন। প্রথমে শুনলেন নটভৈরব রাগে খেয়াল, শিল্পী ছিলেন পণ্ডিত দীননাথ মিশ্র। 107 FM অরিন্দ প্রচার তরঙ্গে প্রভাতী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এতক্ষণ শুনলেন প্রথমে ঝাঁপতাল, পরে তিন তালে তবলা, শিল্পী ছিলেন পণ্ডিত অরূপ চট্টোপাধ্যায়। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এখানেই শেষ হল।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: ঘড়ির কাঁটা বলছে সময় 5:01 হয়ে 15 সেকেন্ড, আর ভোর 5টা মানে সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন,
1: সাত সুরে সারাদিনে শুধু গান চলছে 107 FM রেইনবো। এই মুহূর্তে ঘড়ির কাঁটা যখন পাঁচটার ঘর অনেকক্ষণ পেরিয়ে গেছে, সুতরাং পাঁচটা মানেই রবীন্দ্রসঙ্গীত, বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন স্বাদের এই সময়ের রবীন্দ্রসঙ্গীত তোমাদের জন্য।